আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার, 21-আশ্বিন-1948 শকাব্দ, 25-আশ্বিন-1433 বঙ্গাব্দ, 13-অক্টোবর-2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 42 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

0: These 1,170 have been earmarked for women and 130 for transgender persons. Ms. Gupta said that the scheme will give women and transgender persons an opportunity to become owners and drivers of electric autos and earn a livelihood with dignity. The Chief Minister said that women applicants must be between 20 and 40 years of age and residents of Delhi. She added that they must hold a valid light motor vehicle driving license and a public service vehicle badge. Delhi CM said that a dedicated digital portal has been developed to ensure that the scheme is implemented in a transparent and organized manner. In badminton, PV Sindhu and the men's doubles duo of Satwik Sairaj Ranki Reddy and Chirag Shetty will lead India's campaign at the Denmark Open 2026, which begins today. Sindhu faces a formidable opening round challenge against Olympic champion and world number one Ahn Se-young of Korea in women's singles. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে এখন শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।
2: আমাদের গভীরতম প্রকৃতিতে স্বভাবের গহনে গহনে বাসনার শিকড় প্রবিষ্ট হয়ে আছে। শুধু কি একটি স্বপ্ন ভাঙতে হবে? হাজার হাজার স্বপ্ন পর্দার পর পর্দা সরাই, তার পিছনে উদ্ঘাটিত হয় দৃশ্যের পর দৃশ্য। শক্তির লোভ জেগে থাকে দূরতম দিগন্তে। সত্যে মানুষ পৌঁছবে কি করে? দম্ভ, পরচর্চা, আত্মবিজ্ঞাপন, গর্ব, অপরের সম্বন্ধে ঘৃণা ও অসহিষ্ণুতা কখনো মরে না। এগুলি হয়তো বিলাস বাসনার চেয়ে কম নোংরা, কিন্তু এগুলিকে মারা 20,000 গুণে শক্ত। আমরা যেন আলো আঁধারির কণ্টক বনে আটক পড়ে আছি, আমরা সকলেই। বের হওয়ার পথ নেই কোথাও। এই শূন্য প্রান্তরের আলেয়া হল অপরকে সাহায্য করার স্বপ্ন, যা আমাদের নূতনতর প্রহেলিকার দিকে নিয়ে যায়। নরকের মধ্যে আনন্দ কিভাবে সম্ভব? আর যদি আনন্দ না থাকে, সাহায্যই বা থাকে কি করে? না পেতে চাইতে পারে মানুষ, অন্তত আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না, কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না। দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন তো করা যায়। কি তুচ্ছ এই পরিকল্পনা! কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে তাই অনুভব করতে হবে। বিরাট একটা আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন। আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো তারা আজেবাজে জিনিসে ব্যস্ত, যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা। আর যারা মন্দ তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি তার নাম ঈশ্বর। সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র, কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি? অনন্তের তিমির রাত্রে ধুলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বৈত নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে শোভভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস। তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে এবং ওইসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে, স্নেহময়ী, করুণাময়ী, বিশ্বজননী রূপে।

0: উপাসনাকে মাটিতেই পা রেখে নাড়াতে হবে। যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা, প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন। মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তিমুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী শ্রীকান্ত আচার্য।

গানটির শিল্পী ছিলেন অনিতা মুখোপাধ্যায়। শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে সবশেষ শিল্পী চণ্ডী দাসমাল।

0: hatar ni simino kosholungke abo phem logma se klayo ajorawo ajorarago goron rok chollai phano tong thani cha thani ke gothoklak phiyaba bising saka joto tomung gothogui thanke buinino srungna phano afru mungsa lasina kokri sagbogoi naikolma kri hinke manthai shoktai tongma phano kri be baksano kolayo ashik jara khana lagya ko kaham sarat chandra chatterjee chilemani kokro
1: Jini Bharata ha koto ni je jini neta borom gunang Atal Bihari Bajpayee ri pradhan mantri ungmane abakaba mantri bokhra ko hinei puila cheng ma samai tang mani sal 1999 bisiwa te abuna karibo jeng saimano je 1556 bisiwa tini ni hai salono puila jini je mughal samrat ni jotoni chalai kotor সম্রাট আকবর নি পুইলা রাজা সামানি শাল হিনিব সাজা গাইত অবন কারিব জংনুগো দেখাইছা চিনি ভারতীয় সংসদ ভবন অবরণ জং চপ্রব জামানি নুকজাখা 2001 বিসিও তিনি নি হাই শালন তে 2006 বিসিও ডক্টর মোহাম্মদ ইউনুস তে গ্রামীণ ব্যাংক মিল নি বিসিঙ্গ যে কাইছা নুকমানি আপনি বিসঙ্গ বন বাংলাদেশ নি জং সাইমানো যে ডক্টর মোহাম্মদ ইউনুস ন নোবেল প্রাইজ রিজাখা ব খাকসাংরি তনিনানে এবাখাইবা অবহায় সাকথারমানি বাগে বন অ সকাত রিজাখা অবনকারী ব চিনি ভারত হাকতন ফিয়ক থানি যে হুবার খাইনাই রকনি যে চবাউমানি আজাগাব পুইলা নেতৃত্ব এবাকে বা পুইলা পুসকাঙ্গ তং ইলা মিত্র বিনি আসেমা সাল নাকাল মশাই বিনি যে বিনি অ লাংমা যে সাল রিমানি যে লাংমা রিমানি সাল হিনিব সাজাগাই দ হাইকে অজরাব চুংখানা লাইখা তিনি সাল রেকসাওই ববহাই তে অজরাব থাংলাইয়ানে চিনি সাক হামকরাইনি কগ সাক হামকরাইনি কগ জিনি সালাইয়ানে মিয়া জং আর্থ্রাইটিস ডে হিনে জং পালাইজাকমানি নুখা আজাগাও জং তিনি অবনতইন জং আর্থ্রাইটিস নতইন কগলাম সালাইনাই তামিকে অব জং তুমুনো চিনি

তথা রোহিণী এন আর জি এইচ নাইন আবহাওয়া কাইনানি রাজ্যে চার ফুট বাই তিন ফুট কেবেন কুয়ার খাই কচালকে হা রফ রফকে সামই কল থাম কল ব্রী বুসলি খিখলাইরানা কাইসা হা কর আবু ইয়গুলো আসাইমাইগুলো কাহামকুক বুসা ফাংনারগী তাই কবুনি হামতাই বুসা কিসা চাতাইয়ারক নহকে ফুচাই খিবিনা নামায় মিটার কাইসা কাইসাকে বেরেম বেরেমকে গলান রুই রা নামায় তাই চার খাই কাইখানকে চাকগো চার হমকে বুথাই মিলিক মিলিক কাহাম কাহামকে গো তাই ইংসা কুকসার ও কিসা হাসাল দো হাইফেন বেমারি রং বিসঙ্গ নুকজাগ এন্টাকনু সুনে কাইসা বেমার দো আবো বুলাই চাক সৌই উলো সমসাই হই থাঙ্গ ও বেমারনি ইয়াক কাকনাকে হাতিরগো মেনকোজেব ইয়াকবা কার্বন ডাইজিম হে কাইসা বিথি দো আবনো এক লিটার তৈ টু পয়েন্ট ফাইভ এম এল বিথি রুই এসপ্রে খাই রেখাঙ্কে কিসা হলসঙ্গ তেকাইসা দো পাউডার মিলিউড হই বেমার আবংকে পুইলা বলাইনি বিং সাকাও কুফুর কুফুর কিটিং কিটিংখে দাগ অঙ্গো আবনিয়াগুলো উলোখে আুফাং থা বখাক থাঙ্গো থানো থাঙ্গো আবন বাকিংকে সালফেক্স এখবা কার্বন ডাইজিম কন্টা ফাইভ ইসি অমন বহাইন এক লিটার তৈ টু পয়েন্ট ফাইভ এখবা টু এম এল খাই স্প্রে খাইকে অংকে কিসা খলস অঙ্গন আবন কারিব জিঙ্গারগো বুথাই গলৈ গলৈও ইং ফুগুই রুই বুতি রক তৈ রেখে আুথাই ককই মকই অঙ্গই উলো সগুই থাঙ্গো আবন বাকিংকে মেলাথিয়ন এখবা মেলানিয়ন ফিফটি ইসি আবনো স্প্রে খাইকে হলসঙ্গন হাকে অমাকে কাহামকে নাইকানি খাইমনি বিশংতই জিঙ্গানবো গবাংকে খাইলেখানকে তাবো হাতিরগোবো ফালে রং পয়সার আজই নক নুঘো চুবাই মানো তাই নগোবো চাওয়াই মানো আশিকজোর খালেকা জিঙ্গা কাইমনারগী ককথা চেথানি হাইনু খরঙ্গ তাবো খালায়ানো ককথুম্র দলাই হাঙ্করনি ভারত বাংলা হায়ং বেরেমনি আরে আমচায়ো টংকসং তাই বাইপচারিন জয়াবই মথাংনারংনা বাগৈ আরে আমচাইনি সা কিলোমিটার খবজাক থাইরগো টংকসংলুকুরকনি থাংলাইসু খাইমাও কিসাসক মানা খাইমা পকসিন জাকা ইয়াকাবা দাগি জাকা আবো বি এন এস এস নি ওয়ান সিক্সটি থ্রি দারাও কাইসা দাগিমাও সাকলাই জাকা বসকাং ডিসেম্বর তালনি সাল নৈজিব্রী জরা সারিক দামদক নিসিমি তাইনি ফুং দামদক জরা মানা খাইমা বকচিনজাক দঙ্গানো ফিয়া অর কাইসা সাকলাই জাকা গন্ডা তৈসা বখাক স্টেনি রয়সাবারী হাতিনি আমচাইরগংকে অদাগিমুংনি ফাতার দঙ্গানো তাই মিলিটারি প্যারামিলিটারি হাস্টে পুলিশ জুদা জুদা হাবা নকনি সেবুগ্রকনি নাংকুকমা সামঙ্গ থাংলাইসু তাই নাংসুক টংমা বেমারি রকনি থাংলাইসু থানিও অদাগিমুং খবজা গলাক এখবা ফাতার টঙ্গান হই সাজাকা হাঙ্কর নাইকল ফাং তাইবো সাকা তুমুং এক কেরংরাইডেন গসিয়া এখবা মানিয়ালুক রকনকে কেরংনি বিসংতে মাজরা রাজাগনাই হইব সাজাকা অবহাইন সিপাহীজলা হাঙ্কর অবহাইন সুনামুরা তাই বিশালগড় বাকাস্তেনি ভারত বাংলা আরিয়াম চাইও বারামি তার খবজাক থাইরগো লুকুরংনি থাংলাই সুথানি মানা খাইমং দেখ জাকা আবংকে হর দাম চানি সিমি আশুক দাম বাজারও তঙ্গানো আবো তঙ্গানো বসকাং ডিসেম্বর তালনি সাল চিনি সাল জরা অবহাইন খোয়াই বখাক স্টে অবহাইন বারামি তার খবজাক থাইরগো আরে আমচাইনি বারো মিটার খবজাক থাইরগংকে হরনি

শ্রোতা বন্ধু, পিতৃপক্ষের অবসানের সঙ্গেই সূচনা হলো দেবী পক্ষের, আর শুরু হয়ে গেল নবরাত্রি উদযাপন। দেবী দুর্গার 9টি রূপের আরাধনা করা হয় এই নবরাত্রিতে। আজ এর তৃতীয় দিন বা তৃতীয়া তিথি, দেবী দুর্গার তৃতীয় শক্তি মা চন্দ্রঘণ্টার আরাধনার দিন। আজ দেবী পূজিত হন মা চন্দ্রঘণ্টা রূপে, যার রূপ শুধু পরম শান্তিই নয়, একই সঙ্গে পরম তেজস্বী ও বীরত্বের প্রতীক। মায়ের কপালে শোভা পায় ঘণ্টা আকৃতির অর্ধচন্দ্র, 10 হাতে ত্রিশূল, খড়গ, গদা, বাণ, পদ্ম। বাঘ বা সিংহের উপর আসীন হয়ে তিনি ভক্তদের রক্ষা করেন। কথিত আছে, মায়ের কপালের এই ঘণ্টার আওয়াজ থেকেই সমস্ত অশুভ শক্তি ও ভয় দূরে পালিয়ে যায়।

রূপ আমাদের শেখায় শান্তি ও দয়াই জীবনের মূল ভিত্তি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস রাখাই হল প্রকৃত ধর্ম। চলুন আজকের এই পবিত্র দিনে আমরা মায়ের চরণে মনের সব ভয় দ্বিধা আর অহংকারকে সঁপে দেই। মায়ের কৃপায় সবার মনে ফিরে আসুক অসীম সাহস ও পরম শান্তি।

শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছি ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতায় 13 অক্টোবর, আজকের এই দিনটি কিন্তু একটি উল্লেখযোগ্য দিন। 1556 সালের আজকের দিনে মোগল সম্রাট আকবরের রাজত্বকালে সূচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল 1792 সালের আজকের দিনে। 2010 সালে চিলির কোপিয়াপো খনি দুর্ঘটনায় দীর্ঘ 69 দিন ভূগর্ভে আটকে থাকার পর 33 জন খনি শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছিল আজকের এই দিনে। প্রখ্যাত সমাজকর্মী, শিক্ষিকা ও স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা 1911 সালের আজকের দিনে পরলোকগমন করেছিলেন। বিশিষ্ট কবি ও সাহিত্যিক গোলাম মুস্তফা প্রয়াত হন 1964 সালের আজকের।

শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছে একটি তথ্যে। ত্রিপুরা সরকারি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস 2026 উদযাপন উপলক্ষে মোট চারটি বিভাগে প্রবীণ নাগরিকের বয়োশ্রেষ্ঠ সম্মান প্রদান করবে। প্রতিটি বিভাগে সম্মান হিসেবে থাকবে 5,000 টাকা, একটি স্মারক শংসাপত্র, একটি শালের চাদর ও একটি ছাতা। আর এর জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক ও ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী হতে হবে। আবেদনকারী যে জেলায় স্থায়ীভাবে বসবাস করেন শুধুমাত্র সেই জেলার জন্যই আবেদন করতে পারবেন। আবেদনের নির্দিষ্ট ফর্ম জেলা সমাজ শিক্ষা পরিদর্শকের কার্যালয়ে, সিডিপিও অফিস অথবা দপ্তরের ওয়েবসাইট www.socialwelfare.tripura.gov.in থেকে পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন নথির সব প্রত্যয়িত কপি সহ পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা সমাজ শিক্ষা পরিদর্শকের কার্যালয়ে অথবা সংশ্লিষ্ট সিডিপিও অফিসে আগামী 15 অক্টোবর 2026 বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে। সম্মান প্রাপক বাছাইয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হবে।

শ্রোতাবন্ধু, এবারে চলে যাচ্ছি একটি মজার তথ্যে। বিজ্ঞানীর অনেক অজানা রহস্য রয়েছে যা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। সেই বিজ্ঞানের অজানা এবং মজার কিছু কথা এবার আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। অক্টোপাসের কিন্তু তিনটি হৃৎপিণ্ড,

একটি অক্টোপাসের রক্ত সঞ্চালনের জন্য তিনটি আলাদা হৃৎপিণ্ড কাজ করে। দুটি রক্তকে ফুলকায় পাঠায় এবং তৃতীয়টি বাকি শরীরে রক্ত পাম্প করে। এদের রক্তে হিমোগ্লোবিনের বদলে তামাভিত্তিক হিমোসায়ানিন থাকে, যার কারণে এদের রক্তের রং কী হয় বলুন তো? লাল কিন্তু নয়, এদের রক্তের রং হয় নীল। খুব মজার, তাই না? আরও একটি তথ্য আপনাদের দিচ্ছি। হাঁচি দেওয়ার সময় আমরা অনেকেই দেখি আমাদের চোখ বন্ধ হয়ে যায়। কেন? হাঁচির গতিবেগ ঘন্টায় প্রায় 150 থেকে 160 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হাঁচি দেওয়ার মুহূর্তে মস্তিষ্কের সংকেতে মুখের এবং চোখের চারপাশে পেশিগুলি নিজে থেকেই শক্ত হয়ে যায়। এটি একটি স্বয়ংক্রিয় রিফ্ল্যাক্স, যাতে হাঁচির তীব্র চাপে চোখের সূক্ষ্ম রক্তনালীগুলির কোনো ক্ষতি না হয়। তাই আপনাআপনি হাঁচি দেওয়ার সময় কিন্তু আমাদের চোখ বন্ধ হয়ে যায়। এই ছিল বিজ্ঞানের কিছু অজানা তথ্য।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। এনআইটি আগরতলা টেকনিশিয়ান পদে আবেদনপত্র আহ্বান করেছে শূন্যপদ 14টি। আর সর্বোচ্চ বয়স 27 বছর, বেতন সপ্তম সিপিসি পে লেভেল 3 অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা নিজের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক অন্তত 60% নম্বর সহ, উচ্চ মাধ্যমিকে অন্তত 50% নম্বর সহ, সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 1 বছরের আইটিআই এবং মাধ্যমিকে অন্তত 60% নম্বর সহ, সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের আইটিআই, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। ল্যাব অ্যাটেন্ডেন্ট শূন্যপদ 8টি। বয়স সর্বোচ্চ 27 বছর। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক। জুনিয়র ইঞ্জিনিয়ার শূন্যপদ 5টি বিভাগ সিভিল ইলেকট্রিক্যাল। বয়স 30 বছর। বেতন সপ্তম সিপিসি পে লেভেল 6 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ক্লাস বিটেক অথবা ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভালো শিক্ষাগত রেকর্ড থাকতে হবে। পদভিত্তিক এই আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর 2026 বিকেল 5টা পর্যন্ত। আর এর জন্য আপনারা লগইন করতে পারেন www.nita.ac.in এই ওয়েবসাইটে। আরেকটি কাজের খবর জানিয়ে দিয়েছে, ভারতের সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পদের নাম জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গেজেটেড। শূন্যপদ 250টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি এবং কম্পিউটারে টাইপিং জ্ঞান থাকতে হবে। বয়সসীমা আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বেতন লেভেল 6 অনুযায়ী বেসিক পে 35,000 থেকে 47,750-এর কাছাকাছি। অনলাইন আবেদন শুরু হয়েছে 7 অক্টোবর থেকে এবং এর শেষ তারিখ 28 অক্টোবর রাত 11:55 পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ভারতের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। জানিয়ে দিলাম কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর।

ক্লান্তি দূর করে তেমনি এর রয়েছে চমৎকার কিছু স্বাস্থ্যগত গুণ। মজার ব্যাপার হলো গ্রিন টি, ব্ল্যাক টি বা হোয়াইট টি সবগুলিই কিন্তু একই গাছ থেকে আসে। এদের আসল পার্থক্য লুকিয়ে আছে পাতা তোলার সময় এবং তা প্রক্রিয়াজাতকরণের পদ্ধতির মধ্যে। বিশেষজ্ঞরা বলেন চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের কোষগুলি ক্ষতির হাত থেকে রক্ষা করে, আর নিয়মিত চিনি ছাড়া চা পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে ক্ষতিকারক কোলেস্টেরল LDL এর মাত্রা কিন্তু কমে যায়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই হ্রাস করে। এছাড়া হজম প্রক্রিয়া বৃদ্ধি করে, যা ফ্যাট বার্ন করতে এবং শরীরের সঠিক ওজন বজায় রাখতে সাহায্য করে। চায়ে থাকা ক্যাফেইন এবং L-থিয়ানিন নামক অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে কাজ করে একাগ্রতা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং মনকে রাখে সতেজ। তাই খুব বেশি নয়, দিনে দু কাপ চা কিন্তু খাওয়া যেতেই পারে, তাই না? শ্রোতা বন্ধু, এবারে তাহলে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আকাশ অংশত মেঘলা, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে ক্ষতিকারক কোলেস্টেরল LDL এর মাত্রা কিন্তু কমে যায়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই হ্রাস করে। এছাড়া হজম প্রক্রিয়া বৃদ্ধি করে, যা ফ্যাট বার্ন করতে এবং শরীরের সঠিক ওজন বজায় রাখতে সাহায্য করে। চায়ে থাকা ক্যাফেইন এবং L-থিয়ানিন নামক অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে কাজ করে একাগ্রতা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং মনকে রাখে সতেজ। তাই খুব বেশি নয়, দিনে দু কাপ চা কিন্তু খাওয়া যেতেই পারে, তাই না? শ্রোতা বন্ধু, এবারে তাহলে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আকাশ অংশত মেঘলা থাকবে এবং দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 55%। আর এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।

আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরপরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু। এদিকে ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের গোপন ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণের কোটা বাড়ানো সংক্রান্ত রাজ্য আইনের ধারাকে অসাংবিধানিক বলে খারিজ করেছে কর্ণাটক হাইকোর্ট। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি বারবার আলোচনা ভেস্তে দিচ্ছে বলে অভিযোগ তালিবানের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের আল শোর্তা এসসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংগঠিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ধারণা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভারতের উন্নয়ন যাত্রায় দেশের যুবসমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নতুন দিল্লিতে গতকাল দিল্লি ডায়ালগ 2026 ভাষণ দেওয়ার সময় শ্রী গোয়েল বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অর্থনৈতিক বিকাশের উপর আলোকপাত করেন। দেশের ভবিষ্যৎ এবং এদেশের তরুণদের প্রাণশক্তি ও উচ্চাকাঙ্ক্ষার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন মন্ত্রী। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে ব্রিটেনের বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উভয় নেতা মহাকাশ, অসামরিক পারমাণবিক শক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। ভারত ও ব্রিটেন প্রাণীস্বাস্থ্য সুরক্ষা, সুস্থায়ী গবাদি পশুপালন এবং বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করেছে। নতুন দিল্লিতে গতকাল ভারতের মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ব্রিটেনের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে পশুস্বাস্থ্য, সুস্থায়ী গবাদি পশুপালন, বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। ভারত এবং ইউরোপীয় কমিশন ভারতে কার্বনের বাজার এবং ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা CBAM সংক্রান্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল ভারতের বিদ্যুৎ সচিব

পঙ্কজ আগরওয়াল এবং ইউরোপীয় কমিশনের কর ও শুল্ক উন্নয়ন বিষয়ক মহানির্দেশক গেরাসিমস থমাসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে দুই পক্ষ সমঝোতায় পৌঁছয়। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক আয়োজিত এই মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেলায় অংশগ্রহণ করবেন। কোনো যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নির্বাচন কমিশন তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতোমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছেন। পাঞ্জাবের 117টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার পর গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন মহারাষ্ট্রের খসড়া ভোটার তালিকার বিষয়ে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা 26 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। নতুন সূচি অনুসারে 16 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্কর-ই তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফাইজান ছাড়াও রয়েছে মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকাস, মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের মান্ডলার বাসিন্দা বলে জানা গেছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী গতরাতে বড় সাফল্য পেয়েছে। ঘন জঙ্গলের ভেতরে মাওবাদীদের একটি গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তপশিলি জাতির জন্য সংরক্ষণ 15% থেকে বাড়িয়ে 17% এবং তপশিলি উপজাতির জন্য তা 3% থেকে বাড়িয়ে 7% করা সংক্রান্ত 2022 সালের একটি আইনের সংস্থান বাতিল করেছে কর্ণাটক হাইকোর্ট। 2 বিচারপতির একটি বেঞ্চ এই আইনের সংশ্লিষ্ট ধারাকে অসাংবিধানিক বলে জানিয়েছেন। এই বর্ধিত কোটা সুপ্রিম কোর্টের 1992 সালের ইন্দিরা সাহানি মামলায় নির্ধারিত 50% সংরক্ষণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। এই আইনের ফলে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য মোট সংরক্ষণ 50% থেকে বেড়ে 56% হচ্ছিল। কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এই আইনটি পাশ হয়। 2023 সালের জানুয়ারি মাসে রাজ্যপালের সম্মতি মেলে। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডক্টর কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি DTH প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি আলোচনা প্রক্রিয়া বারবার বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা সমাধানের পথ খোঁজার পরিবর্তে অপপ্রচারেই ব্যস্ত। মুজাহিদ বলেন, নিজেদের ব্যর্থতার জন্য আফগানিস্তানকে দায়ী করা কোনো সমস্যার সমাধান নয়, বরং পাকিস্তান বর্তমানে যেসব রাজনৈতিক, নিরাপত্তাজনিত, সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতার মুখে পড়েছে তা গভীর উদ্বেগের বিষয়। তিনি পাকিস্তানকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক পদক্ষেপ গ্রহণ এবং সেদেশের রাজনীতিবিদ জনগণের মতামত ও অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার জ্বালানি সংক্রান্ত বাণিজ্য নীতির পক্ষে সওয়াল করেছেন। রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের তেল কেনার কথা উল্লেখ করে সংবাদ মাধ্যমের সমালোচনার জবাব দেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প দাবি করেন, জ্বালানির খরচ বাবদ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে 250 বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। সংবাদ মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেননি বলে অভিযোগ করেন ট্রাম্প। রাশিয়া থেকে ডিজেল কেনার সিদ্ধান্তের সপক্ষেও যুক্তি দেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান কায়া কালাস রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্র এবং ইউক্রেনের অধিকৃত অঞ্চলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রায় 1600টি নিষেধাজ্ঞার তালিকা ঘোষণা করেছেন। ভারত ও ইরান সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে। নতুন দিল্লিতে ইরানের দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাই গত সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সাইপ্রাসের নৌবাহিনীকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাইপ্রাসের মারি নৌঘাটিতে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলোস লুকার মধ্যে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। এছাড়া প্রতিরক্ষা সচিব সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের পলিটিক্যাল ডাইরেক্টর সারিনা সাম্বোসের সঙ্গেও সাক্ষাৎ করেন। উল্লেখ্য, রাজেশ কুমার সিং বর্তমানে সাইপ্রাস

0: করে রয়েছেন। নির্ধারিত কর্মসূচি শেষ হলে তিনি সরকারি সফরে গ্রিসে যাবেন। এস্টোনিয়ার নবনির্বাচিত রাষ্ট্রপতি ইউলে মাদিসে রাজধানী তল্লিনের রিগিকোকু ভবনে শপথ গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা লাভের পর তিনি সেদেশের ষষ্ঠ এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। মাদিসে পূর্বতন রাষ্ট্রপতি এলার্ড করিসের স্থলাভিষিক্ত হলেন। সপ্তাহান্তে ভয়াবহ বন্যায় নেপালের মধ্যাঞ্চলে হাইকিংয়ের রাস্তা ও সেতু ভেসে যাওয়ায় শতাধিক বিদেশি ট্রেকার বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। কাঠমান্ডু থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় ভূমিধসের ফলে বুধিগণ্ডকী নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর আজ কর্তৃপক্ষ 12 জন বিদেশি নাগরিক সহ মোট 321 জনকে উদ্ধার করেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল শোর্তা এসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:15। আম্মানে গ্রুপ ডি প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও জর্ডানের আল হুসেনের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছিল। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের 1 নম্বরে থাকা কোরিয়ার আনসে ইয়াংয়ের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি ও কিদাম্বি শ্রীকান্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি $30 ট্রিলিয়ন মাইলফলক স্পর্শ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণের কোটা বাড়ানো সংক্রান্ত রাজ্য আইনের ধারাকে অসাংবিধানিক বলে খারিজ করেছে কর্ণাটক হাইকোর্ট। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছটি রাজ্যে রাজ্যপাল নিয়োগ করেছেন। সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর এখন কেরালার নতুন রাজ্যপাল হবেন। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বাস আরলেকার এখন তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। ব্রজমোহন রাম উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ডক্টর সুধা যাদব কর্ণাটকের রাজ্যপাল হবেন। ডক্টর ধল সিং বিশেন উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন এবং দুষ্যন্ত গৌতম সিকিমের রাজ্যপাল হবেন। তাদের নিজ নিজ দপ্তরের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলার প্রজ্ঞাভবনে আজ থেকে দুদিনব্যাপী ত্রিপুরা এডুকেশন কনক্লেভ 2026 উদ্বোধন করবেন। বিদ্যাভারতী শিক্ষা সমিতি ত্রিপুরার উদ্যোগে ও মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই কনক্লেভ অনুষ্ঠিত হবে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কনক্লেভের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর পুনম মুখার্জি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল ঊনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে 21টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে 27,98,22,000 টাকা ব্যয়ে মোট 18টি প্রকল্পের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী গতকাল ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন রাজনগর ও গোকুলনগর পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত কয়েকটি ঘর পরিদর্শন করেন। এদিকে মুখ্যমন্ত্রী ধর্মনগরেও গতকাল রাজ্য সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। প্রশাসনিক, সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সমাজকল্যাণ ও ব্রু শরণার্থী পুনর্বাসন সহ বিভিন্ন ক্ষেত্রে 600 কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে 25টি প্রকল্পের উদ্বোধন এবং 16টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনার লক্ষ্যে দেশের সমস্ত হাসপাতালে চিকিৎসা ব্যয়ের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব একটি চিঠিতে এই নির্দেশ সম্পর্কে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের অবহিত করেছেন। চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব উল্লেখ করেন, পরিষেবার মূল্য তালিকা স্বচ্ছতার সঙ্গে সহজলভ্যভাবে প্রদর্শন করা হলে রোগী ও তার পরিবার চিকিৎসার সম্ভাব্য খরচ সম্পর্কে ধারণা পেতে পারে।

0: উঠবেন। এর ফলে তারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে এবং চিকিৎসার ব্যয় পরিকল্পনা করতে সক্ষম হবেন। পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল প্রজ্ঞা ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলাশাসক ডক্টর বিশাল কুমার আসন্ন শারদোৎসবকে আনন্দময় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনসাধারণ ও পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে বিভিন্ন পূজা ও উৎসব কমিটিগুলির জন্য প্রশাসন থেকে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল তেলিয়ামুড়া টাউন হলে বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভার উদ্বোধন করেন। সভায় দলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, খেলার মাধ্যমে যেমন শরীর চর্চা হয় তেমনি দায়িত্ববোধ গড়ে ওঠে। যুব সমাজকে নেশামুক্ত রাখতে হলে খেলাধুলায় অংশগ্রহণ করাতে হবে। গতকাল বিলোনিয়ার বিকেআই সিনথেটিক মাঠে ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব ১৬ ছেলেদের রাজ্যভিত্তিক ফুটবল স্কুল স্পোর্টস মিটের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যভিত্তিক এই ফুটবল স্কুল স্পোর্টস মিটে মোট ১২৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। খোয়াইয়ের ভগৎ সিং মিনি স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪ ও ১৭ ছেলেমেয়েদের ক্যারাটে প্রতিযোগিতা। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। প্রতিযোগিতায় রাজ্যের ৭টি জেলা থেকে মোট ১৬০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করছে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪ মেয়েদের ফুটবল প্রতিযোগিতা গতকাল থেকে জম্পুই জেলার সুধন্য দেববর্মা স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফুটবল মাঠে শুরু হয়েছে। তিন দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ কলুই। প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা থেকে ১টি করে দল অংশ নিচ্ছে। ভুবনেশ্বরে অনূর্ধ্ব ১৯ বছরের ভিনু মানকর ট্রফি ছেলেদের একদিনের সীমিত ওভারের ক্রিকেটে ত্রিপুরা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে। বিকাশ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে রাজ্যদল ১৮০ রানে সিকিমকে হারিয়ে দেয়। এদিকে গুয়াহাটিতে মেয়েদের অনূর্ধ্ব ১৯ বছরের জাতীয় ক্রিকেটের আসরের তৃতীয় ম্যাচেও ত্রিপুরা পরাজিত হয়েছে। টি টোয়েন্টি ক্রিকেটে সিকিম ২ রানে রাজ্যদলকে হারিয়ে দেয়। আবহাওয়া, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, ভোরে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে ৭:৫৫।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমান রোগী অসেবনা হার নাই যত নখা কাহামিয়া ভারত নংতাই নি নিন্নকুনি বড় রোগ নিশা কাহামনা রোগানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিচি থাম তাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগু বই দং ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনা নি সামু খলাই জাগি দং কেম্প সা কাহামনক দায় নক নক চিনি বদল নি বড় রোগ হাঙ্গি দং নি নিন্নকুন চুগুই দং খে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবা আয়ুষ্মান এপ নিচু বা চুবাই নং বাই থাং ন আয়ুষ্মান কার্ডস নামই মাননাই সা কাহাম না রুগনা যতনি মানথাই আয়ুষ্মান উংকুম যতনি নুকুম তেইব কাহামকে সিনানি বাগি টোল ফ্রি হেল্পলাইন ১৪৫৫৫ এবা ১৮০০৩৪৫৩৭৯৭ ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব সমীর দেববর্মা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু কায়দক হাস্তেনি হাস্তেফা চংফিরকা সিকিমনি হাস্তেফা ওম প্রকাশ মাথুর তাবো কেরালানি কতাল হাস্তেফা অংনাই কেরালানি হাস্তেফা রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর তাবো তামিলনাডুনি হাস্তেফা খেলাইজাক্ষা ব্রজমোহন রাম ওড়িশানি হাস্তেফা চংজাক্ষা তাই ডক্টর সুধা যাদব কর্ণাটকনি হাস্তেফা অংগানো ডক্টর ধল সিং বিশেন উত্তরাখণ্ডনি হাস্তেফা খেলাইজাক্ষা তাই দুষন্ত গৌতম সিকিমনি হাস্তেফা অংগানো বরনি জানি জানি নাইখুনি বারজা ইয়াসাকমণি সালনি সিমিনো বরনি সামং চল অংশিনাই হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলানি প্রজ্ঞা ভবন তিনি সিমি নখা সালনাইনি ত্রিপুরা এডুকেশন কনক্লেভ নৈশাইনি সিদগ্ন চেঙ্গেরওয়ানো বিদ্যাভারতী শিক্ষা সমিতি ত্রিপুরা বেদেকনি চেতন ভাই তাই মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি নিয়ে চুবাচু ভাই অ কনক্লেভ সংসা জাগানো মিয়া আগরতলা প্রেস ক্লাব ককটমা থুমনাই রং থুম অ কক সাকলাইখা কনক্লেভনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডাক্তার প্রণব মুখার্জি মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া সালচি হাঙ্কর ধর্মনগর হাস্তে হাপাংনি কিসাসু টাংবাটাংন চেঙ্গে রেখা তাই কোনালা কাইখা লাহার সাকহাম রং ঠং হদা হামক্রাই তাই ব্রু শরণার্থী রগনি টংথাই থাইনক হবই জুদা জুদা দিখল

খক ডক রাজা কবং রং হামক্রাই গান টং বতং বিং কায়নি চিবা টং বতং চেঙে রেখা তাই কাইসি ডক টং বতং হলং থং কাইখা মন্ত্রী অক্রা আবনরগী সংসারজাক পান্ডাব মন্ত্রী অক্রা সাকা নৈসাই নৈচি নই বিশি সিমি টাবুকসাক জরা কাইডক ব্রু শরণার্থী শিবির টং বেখ্রেব হামক্রাইন খবৈ টংথাইয় খক ডক চিব্রী রাজা থাম চি থাম রাসাই রং সবাইজাকা পান্ডাব মানজাখা এম এল এ বিনয় বসুন্দাস যাদব লালনাথ তাই জহর চক্রবর্তী সালথাং হাঙ্কর নাইকল ফাং সাকার মাই বসকাং অসমতাই চাংদদ খেপাইরানি নাহারে মিয়া প্রগাবন কাইসা কগলাম পান্ডা সংসারজাখা পান্ডাও হাঙ্কর নাইকল ফাং ডাক্তার বিশাল কুমার বসকাং অসমতাই তেরন টংথক বাই কুপলংতাই কাহাম করংখে পাইরেন বাকি জত তন কবখা বসাকা টং কসং বরক মতাই খুলমনা ফাইনাই রক নাইমথাং তাই কেরং রাইজাতুই তুই টংবাইনা বাকি বেবাক পূজা তাই তের কমিটি রকনি বাকি হাফাং দাগিমং কাইসা দিখলাইজাখা ককথুম তংসেব নাইখংনি যোগালে মুংবাই মিয়া খুমলং হাফাং রংন কতর স্টার্ট আপ তাই ইনোভেশন বাবাইনতুই হজাকমুং পান্ডা সংসারজাখা পান্ডানি কক বুবাকংখা স্টার্ট আপ ত্রিপুরা ইনিশিয়েটিভ তাই ত্রিপুরা সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ 2026 সরনাই রকনি বিশিং ইনোভেশননি ওয়ানসক মুংকটাল চেতন ইয়াচাকনা তাই তংসেব রুগজাক তং সামুনি বাবাইনতুই হজাকমুং বংরানো অংখা অ তং বতংনি নাহারমুং পান্ডাব কগনারখা ককথুম তংসেব নাইখংনি স্টার্ট আপ কনসালটেন্ট নিউটন জমাতিয়া সা খামনি সেপসা ব্রথানি সরাই সরাই খালাইনা বাকি হাকতরনি যত সা খামনকনি সা খামনি রং বাইমানি মারি সরাই সরাইকে ফুনুকনানি বাকি দাগিখা কেন্দ্রনি সা খামতাই নুকুং হামক্রাই ককচংলাইনক কেন্দ্রনি সা খাম তাংকরা পুণ্য সলীলা শ্রীবাস্তব তৈতন কংসাও অক দাগিমুং রুগী যত হাস্তে তাই কেন্দ্র বৈনাইকলজাক আমচাইনি তাংকরা অক্রা রগ্ন রহরকা ভুবনেশ্বর উমর চিচুকু জরানি ভিনু মানকার ট্রফি চেলারকনি সালসানি খাজাক উবার ক্রিকেট বাতাইমুং ত্রিপুরা কাইথাম ম্যাচ কপলাইংখা বিকাশ ক্রিকেট থাও সংসারজাক ও বাতাইমুং হাস্তিনি বদল সারা চারচি রান বাই সিকিম ন ম্যাচেনখা ইয়াং গুয়াহাটী ও বৈরকনি উমর চিচুকু জরা বসং ক্রিকেট বাতাইমুং কাইথাম ম্যাচ ত্রিপুরা চেনখা টি টুয়েন্টি ক্রিকেটও সিকিম রান কাইনি বাই হাস্তে বদল ম্যাচেনখা খোয়াইনি ভগৎ সিং মিনিষ্টেডিয়ামও মিয়ানি সিমি চেঙ্খা সালথামরমই ইংনাই হাস্তে বেরামনি চিব্রী তাই চিসিনি উমর জরানি চলাবরী রকনি কেরাটে বাতাইমং খোয়াই গভর্নমেন্ট ক্লাস টুয়েলভ স্কুল নখলাও বাতাইমংন চেঙে রেখা খোয়াই জেলা পরিষদনি কাসকু অক্রাজক অপর্ণা সিংহ রায় বাতাইমং হাস্তিনি কাইসিনি হাঙ্করনি বেবাগী সারা দকচি চলাবরী থানি ফাইকা হাস্তে বেরামনি উমর চিব্রী জরানি বরী রকনি ফুটবল বাতাইমু মিয়ানি সিমি চেঙ্খা জম্পুই জলানি সুদন্ন দেববর্মা মুকুমু রেমচিনি রং নখলাও সালথামনি ও বাতাইমুং চেঙে রেখা এম এল এ বিশ্বজিৎ কলৈ বাতাইমুং হাস্তিনি কাইচার হাঙ্করনি কাইচার বদল মানজাক ফাইকা তাবুক নবাটিবালি ককটমা তিনি নখা কিসা মনাকজাক টঙানো তিনি আইসুগ সিয়ারি কলাইখা তিনি সালনি সাকানি তুমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙানো তিনি আইসুগ বোখাগ খামানি তুমারি টংমানি 23.4 ডিগ্রি সেলসিয়াস ককটমা তাবুনি বাকি অরণ পাইখা ওলে ককটমা আওয়াই ইঙ্গানো সানজা দামসিনি তামি সতীব্রী চিবাবো

আকাশমণিয়া আগরতলা, রবিকিরণ অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী চিত্রলেখা চৌধুরী।

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী ছিলেন চিত্রলেখা চৌধুরী। আকাশবাণী আগরতলা, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে প্রথমে হিন্দি সংবাদ, পরে ইংরেজি এবং সবশেষে শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

ആകാശവാണി അഗർത്തല. শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন কবিরে ভৈরবী রাগে খেয়াল, অনুষ্ঠানের শিল্পী শ্রীমতী ধন্দুতাই কুলকার্ণী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কবিরি ভৈরবী রাগে খেয়াল। অনুষ্ঠানে শিল্পী ছিলেন শ্রীমতী ধন্দুতাই কুলকার্ণী। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিয়েছে আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:15 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 9:25 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন দেশাত্মবোধক গান, সকাল 9:40 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান শুনবেন, সকাল 11:00 শুনবেন হিন্দি ছবির গানের অনুরোধের আসর, বেলা 12:00 শুনবেন ককবরক অনুষ্ঠান লীলামণি জড়া, বেলা 12:55 চাষের কথায় শুনবেন মিস্তা চাষ, দুপুর 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ ভিলায়েত হোসেন খাঁ, দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী গোস্বামী ভট্টাচার্য, দুপুর 1:50 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিকেল 5:10 শিক্ষার্থীদের শুনবেন চিত্রগীতি হিন্দি ছবির গানের অনুষ্ঠান, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বাংলা কবিতা স্বাধীনতার সুখ থেকে পাঠ দেবেন গজরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পূজা চক্রবর্তী, সন্ধ্যে 6:30 শুনবেন কিষাণ বাণী, পরে শুনবেন লোকগীতি, সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান, রাত 8:05 শুনবেন সুস্বাস্থ্য, রবীন্দ্রসঙ্গীত শুনবেন নন্দিনী ভট্টাচার্যের কণ্ঠে রাত 9:00, রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, 9:30 নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে এবং রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15

আকাশবাণী আগরতলা অনুষ্ঠান শুনছেন 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6 রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। কোন যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্করে তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু। ভারতের ব্রডব্যান্ড ও ন্যারোব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা 111 কোটি ছাড়িয়েছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি ভারতের হয়ে আজ অভিযান শুরু করছেন। আজ সেই বিস্তারিত
1: কই নেই, জাস্টিস মাগনে কে লিয়ে আউট কই নেই হ্যায়, ইনসান কে লিয়ে, ইনসানিয়ত কে লিয়ে, ইনসাফ কে লিয়ে আমরা বিচার।
0: সিকিমের বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর কেরালামের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। কেরালামের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে ভূমিকা পালন করবেন। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্যন্ত গৌতম। ব্রজমোহন রাম ওড়িশার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কর্ণাটকের রাজ্যপাল হয়েছেন ডক্টর সুধা যাদব। ডক্টর ঢাল সিং বিশেন উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। তারা নিজ নিজ পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে নতুন নিয়োগ কার্যকর হবে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আয়োজিত এই সরস মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করবেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধি দলকে স্বাগত জানান। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংঘটিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। কোন যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গে 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচার অভিযান শুরু করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ভোটার তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ বা সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিএলও, এইআরও, ইআরও অথবা ডিইওর সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ভোটারদের অধিকার সুরক্ষিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লিতে 13 জেলা নির্বাচনী আধিকারিক, 70 জন ইআরও, 1313 জন বিএলও সুপারভাইজার এবং 14,900 বেশি বুথ স্তরের আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। উত্তরপ্রদেশে 1,77,000 বেশি বুথে বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সিকিমে 623টি ভোট কেন্দ্রে চলছে শিবির। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফয়জান ছাড়াও রয়েছে মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকাস, মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের মান্ডলার বাসিন্দা বলে জানা গেছে। গত সন্ধ্যায় কৃষ্ণঘাটি সেক্টরের নাঙ্গি তাকড়ি এলাকা দিয়ে একদল সন্ত্রাসবাদী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোপনে ভারতে প্রবেশের চেষ্টার সময় একটি মাইন বিস্ফোরণ ঘটায় বলে খবর। শক্তিশালী ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই 4 জঙ্গি প্রাণ হারায়।

0: প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় সেচ ব্যবস্থা পরিকাঠামোয় উল্লেখযোগ্য কর্মক্ষমতা প্রদর্শন করেছে জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলা। দেশের 100টি জেলার মধ্যে কিস্তোয়ার রয়েছে শীর্ষস্থানে। জলের সরবরাহ বৃদ্ধি করে কৃষিকাজে সেচ ব্যবস্থার উন্নয়নে এই জেলার কৃতিত্ব নজর কেড়েছে। যেসব সন্ত্রাসবাদী কার্যকলাপ মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে সেগুলিকে এ ধরনের অপরাধ দমন ও শাস্তির বিষয়ে প্রস্তাবিত আন্তর্জাতিক কনভেনশনের আওতাভুক্ত করতে আহ্বান জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে বক্তব্য রাখার সময় ভারতীয় মিশনের কাউন্সিলর আর মৈথিলি বলেন, প্রস্তাবিত কাঠামোর নিরিখে বিষয়টি বিবেচনা করা উচিত। ভারত ও ইরান সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছে। নতুন দিল্লিতে ইরানের দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই গত সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতে ভারত অর্থ যোগান ও প্রযুক্তি সহজলভ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। দারিদ্র্য দূরীকরণকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটিতে সুস্থায়ী উন্নয়ন বিষয়ক আলোচনায় ভারতের বক্তব্য উপস্থাপনের সময় কাউন্সিলর সৌম্য নায়ার পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, বর্তমানে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 55% আসছে অচিরাচরিত শক্তি ক্ষেত্র থেকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের ইন্টারনেট গ্রাহক সংখ্যা চলতি বছরের মার্চের পর 109 কোটি থেকে বেড়ে জুন মাসের শেষে পৌঁছেছে 111 কোটি 41 লক্ষে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের ভারতীয় টেলিকম পরিষেবা সূচক সংক্রান্ত একটি রিপোর্টে জানা গেছে, গ্রাহক সংখ্যা ত্রৈমাসিক এই বৃদ্ধির হার 96%। এই হিসেবের মধ্যে ব্রডব্যান্ড ও ন্যারো ব্যান্ড দু ধরনের ইন্টারনেট গ্রাহকই রয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, দেশে প্রায় 5 কোটি গ্রাহক তারযুক্ত ইন্টারনেট ব্যবহার করেন এবং 100 কোটি গ্রাহক তারবিহীন ইন্টারনেট পরিষেবার গ্রাহক। এই 3 মাসে ইন্টারনেটের পাশাপাশি টেলিফোন গ্রাহক সংখ্যা 1.31% বৃদ্ধি পেয়েছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ধারণা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভারতের উন্নয়ন যাত্রায় দেশের যুব সমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নতুন দিল্লিতে গতকাল দিল্লি ডায়ালগ 2026-এ ভাষণ দেওয়ার সময় শ্রী গোয়েল বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অর্থনৈতিক বিকাশের ওপর আলোকপাত করেন। দিল্লির বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ আজ একটি নির্দেশিকা জারি করেছে, যাতে রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী শহরের কিছু গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় যান চলাচলের পথ পরিবর্তন করা হতে পারে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে বিরোধী দলগুলির আন্দোলনকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, যারা এতদিন কারচুপি করে মানুষকে লুট করেছে তারাই ভোট চুরির কথা বলছেন।
1: যারা 15 বছর ধরে মানুষকে লুট করেছে তারা আজকে বলবে যে ভোটে কারচুপি হয়েছে। যে যে রাজ্যে বিজেপি হেরেছে তাহলে সেখানেও কারচুপি হয়েছে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, যেভাবে নির্বাচনে কারচুপি হয়েছে তা নজিরবিহীন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, মানুষের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করতেই তাদের এই আন্দোলন। নবরাত্রির তৃতীয় দিনে আজ দেশজুড়ে দেবী চন্দ্রঘণ্টার পূজার্চনা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেবী চন্দ্রঘণ্টা সাহস, শান্তি ও ঐশ্বরিক শক্তির প্রতীক। তপশিলী জাতির জন্য সংরক্ষণ 15% থেকে বাড়িয়ে 17% এবং তপশিলী উপজাতির জন্য তা 3% থেকে বাড়িয়ে 7% করা সংক্রান্ত 2022 সালের একটি আইনের সংস্থান বাতিল করেছে কর্ণাটক হাইকোর্ট। প্রধান বিচারপতি বিভু বখরু এবং বিচারপতি কে এস হেমলেখার বেঞ্চ এই আইনের সংশ্লিষ্ট ধারাকে অসাংবিধানিক বলে জানিয়েছেন। এই বর্ধিত কোটা সুপ্রিম কোর্টের 1992 সালের ইন্দিরা সাহানি মামলায় নির্ধারিত 50% সংরক্ষণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জ্বালানি সংক্রান্ত বাণিজ্য নীতির পক্ষে সওয়াল করেছেন। রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের তেল কেনার কথা উল্লেখ করে সংবাদ মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প দাবি করেন, জ্বালানির খরচ বাবদ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে $250 বিলিয়ন প্রদান করেছে। সংবাদ মাধ্যম এই বিষয়টি তুলে ধরেনি বলে অভিযোগ করেন তিনি। রাশিয়া থেকে ডিজেল কেনার সিদ্ধান্তের সপক্ষেও যুক্তি দেন ট্রাম্প। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে কেন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গত সপ্তাহের ওই হামলায় অন্তত 13 জন নিহত এবং 300 জনেরও বেশি মানুষ আহত হন। প্রথমে ড্রোন এবং তারপর ক্রুজ ও

0: অস্ত্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলি হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে রিয়াধে পৌঁছয়। ইসরায়েল লেবানন সীমান্তের কাছে একটি বিস্ফোরণে এক স্কুল পড়ুয়া নিহত এবং ২৪ জন আহত হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরকটি হিজবুল্লাহ সেখানে রেখেছিল বলে অনুমান করছে ইসরায়েলের সেনাবাহিনী। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছেন বিশ্বের ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বরে থাকা কোরিয়ান আনসে ইয়ং এর মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ছাড়াও রয়েছেন তানভীর শর্মা, উন্নতি হুডা, দেবিকা সিহাগ ও অস্মিতা চালিহা। পুরুষদের সিঙ্গলসে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি ও কিদাম্বি শ্রীকান্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছয় রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল ১০টা বেজে ১০ মিনিটে।
1: আকাশবাণী আগত

0: ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বরে থাকা কোরিয়ান আন সে ইয়ং এর মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ছাড়াও রয়েছেন তানভি শর্মা, উন্নতি হুডা, দেবিকা সিহাগ ও অস্মিতা চালিহা। পুরুষদের সিঙ্গলসে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি ও কিদাম্বি শ্রীকান্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছয় রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, দেশবন্দনা অনুষ্ঠানে এখন শুনবেন দেশাত্মবোধক গান। অনুষ্ঠানে প্রথম শিল্পী পঙ্কজ মুখোপাধ্যায়।

গানটি শুনলেন গৌরীকেদার ভট্টাচার্য ও সহশিল্পীদের কণ্ঠে। শুনছেন ভক্তি দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশ ও বন্দনা। এবারে শিল্পী অমর পাল।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান দেশ ও বন্দনা অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছবির গান। ছবি আলবেলা থেকে প্রথম গানটি শুনুন, অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

আন্টি শুনলেন আলকা ইয়াগনিক এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে, শুনছেন আলবেলা ছবির গান। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন সোনু নিগমের কণ্ঠে।

0: শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান, শুনলেন আলবেলা ছবি থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান আকাশবাণী আগরতলা।
1: Modern design, advanced tech. Explore korun Maruti Suzuki Alto Caton. Jate ache mileage of 24.90 km per liter. Smart Play Studio 15 plus safety features including 6 airbags, next gen K series 1.0 liter dual jet, dual VVT engine are spacious interiors. Pan benefits up to rupees 52,500. Offer stock thaka porjonto.
2: Aaj ashun kacher Maruti dealership e shorto protojo.
1: Discover korun driving perfection Maruti Suzuki Wagoner er shonge jate ache a true tall boy design, strong look, robust design, advanced K series engine, ideal start stop technology are safety features jemon 6 airbags, ABS with AVD. Pan benefits up to rupees 52,500. Offer stock thaka porjonto.
2: Aaj ashun kacher Maruti dealership e shorto projojjo.
3: Do you play for the rush or do you play it smooth? Lead every play with the new Brezza, now available with the exciting turbo booster jet, refined K15C engine and underbody SCNG. With 5-star safety rating, superior performance and features like ventilated seats, new 10.1-inch infotainment screen with premium audio, every road is your playground. The new Brezza, now available at an introductory starting price of Rs. 7.39 lakh. Book a test drive today at your nearest Maruti Suzuki Arena showroom.
4: QR কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
5: পূর্ণ ফাঁদে।
6: UPI পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয়।
7: RBI এ কথা বলে।
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনুন মোহরা ছবি থেকে প্রথম গানটি। শিল্পী উদিত নারায়ণ এবং সাধনা সরগম।

গানটি শুনলেন পঙ্কজ উদাস এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে। শুনছেন মহড়া ছবির গান। এবারের শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

গানটি শুনলেন কুমার শানু এবং আর গায়িকনিকের দ্বৈত কণ্ঠে ম্যায় খিলাড়ি তু আনারি ছবি থেকে। এই সঙ্গে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলোহার্টজে। অবশ্যই শুনবেন আপনাদের পছন্দের গান, কিন্তু পছন্দের গান শুনতে হলে আপনাকে কিন্তু ডায়াল করতে হবে 0381-232-6255 এই নম্বরটিতে। তাহলে আর কথা না বাড়িয়ে নিশ্চয়ই শোনাবো আপনাদের পছন্দের গান, তাহলে ফোন করুন

গানখানি শুনলেন শিল্পী অমিত কুমারের কণ্ঠে অন্ধবিচার ছায়াছবি থেকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের ফোনের অপেক্ষা করছি ঠিকই, কিন্তু আমি আমার মনের পছন্দের গান শোনাতে কিন্তু মোটেও দেরি করব না। তাহলে শুনুন আরও একটি গান।

গানখানি শুনলেন কলঙ্কিনী কঙ্কাবতী ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন আশা ভোঁসলে এবং কিশোর কুমার। চলে যাচ্ছি পরবর্তী গানে, নয়নমণি ছায়াছবি থেকে। গানখানি শুনবেন

পরপর দুখানে গান শুনলেন। প্রথম গানখানে শুনলেন আশা ভোসলে এবং বাপি লাহিড়ীর দ্বৈত কণ্ঠে নয়নমণি ছায়াছবি থেকে, এবং তার ঠিক পরেই শুনলেন জয় পরাজয় ছবি থেকে তোমার আমার জীবন বিনা। গানখানির শিল্পী ছিলেন আশা ভোসলে এবং অমিত কুমার। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলা এবং হিন্দি ছবির গানের আসরে। অবশ্যই আপনাদের পছন্দের গান, আর সেই পছন্দের গান শুনতে কিন্তু আপনাদেরকে অবশ্যই ফোন করতে হবে 0381-232-6255 এই নম্বরে। তবে এখন পর্যন্ত কিন্তু আমি আমার পছন্দের গানই শুনিয়ে যাচ্ছি, শ্রোতা বন্ধুর দেখা কিন্তু পাচ্ছি না। অবশ্যই আশা করব ফোন করবেন। তাহলে চলুন পরের গানখানিতে।

পরপর দুখানি গান শুনলেন। প্রথম গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে দোলন চাপা ছায়াছবি থেকে, এবং পরের গানখানি শুনলেন তুফান ছায়াছবি থেকে। শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের আসরে। এতক্ষণ শুনলেন বাংলা ছবির গান, এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি হিন্দি ছায়াছবির গানে। আমরা রয়েছি ঠিক বেলা ১২টা পর্যন্ত, আর আপনাদের পছন্দের গান শুনতে আপনারা কিন্তু অবশ্যই ফোন করতে পারেন। আমরা কিন্তু রয়েছি আপনাদেরই সঙ্গে।

শুনছেন বাংলা এবং হিন্দি ছবির গানের অনুরোধের আসর। পরপর দুখানে হিন্দি ছবির গান শুনলেন। প্রথম গানখানি সত্তে পে সত্তা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন কিশোর কুমার। তার পরের ছবি নুরি, শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর এবং নিতিন মুকেশ। এবারে চলে যাচ্ছি আরও একটি গানে।

পরপর দুখানি গান শুনলেন। প্রথম গানখানি লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন, রাম তেরি গঙ্গা ম্যালি ছায়াছবি থেকে। পরের গানখানি শুনলেন দিল ছায়াছবি থেকে, শিল্পীরা ছিলেন সাধনা সরগম এবং উদিত নারায়ণ। হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসরের এবারে শেষ গানখানি শুনুন কিশোর কুমারের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের অনুরোধের আসর, অবশ্যই লাইভ ফোন ইন। এবারে কিন্তু এই অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা, শুরু হচ্ছে ককবুরক অনুষ্ঠান।

0: आकाशवाणी आगरतला ताबुक संजागो तिनी दिवर चरणी कक बुरक पांदा लेलामानी चराव पैलानो खनाबायन तांग बीती
1: বিলাতিনো জরানি বিশংতে কাইমা নিয়াফানো জরানি কিসা ওলো কাইনাই তাকতে বুকসং খাথিয়াউই নিরংনি ফান্তক বিলাতি কাজাকনো কাহামখে নাইকানি খলাইনা নাংনাই তামনি হিনবা জরানি কিসা ওলো কাইফানো কাহামখে নাইকানি খলাইকা হামকে বথাই কবাং তে কাহামখে থাইরুই মানানো হানিবাগিনো কাহামখে নাইকানি খলাইনা

放肆嘞，满的拍满你，大伯伯要让你也哭了他不，哭了他，哭了他不，我才开始最怕满你。

Ayy,

মনে কত শুনছিলেন মাতাম নাকি নাম নাকি ও চিসালে সের সামুই তো ও জালাই বকর কুমতো ওম নাকি।

Sakata mayo, savana chini tongo to mayo, tongano.

Hombre, kini le sabak sa tangkai cai de boso me saya.

약간 가서 이 어떤 거 있잖아니 가방 가스랑만이 아니 많이 어비됐던 거 있잖아니 가방 가스랑만이

过了嘞，地动波，过了地下我们的姐，赶紧他妈是，妈是用的，我们的姐。

Rajale kokrung

咱俩两个人也是挺得意。

আসকজারা জাদনি খড়ক নিকের চাপুঙ্গ খড়ং রেখা শম্বরাম দেববর্মা ভাই সোন কুমারে দেববর্মা আকাশবাণী আগরতলা তাবু খানাবায় না বিমল দেববর্মানী খড়ঙ্গ রচাপুং।

চাষের কথা আজকের প্রসঙ্গ, ত্রিপুরার টিলা জমিতে উন্নত পদ্ধতিতে মেস্তা চাষ। মেস্তা একটি তন্তু জাতীয় ফসল, বয়নযোগ্য আঁশযুক্ত ফসলগুলির মধ্যে মেস্তা বেশ কষ্টসহিষ্ণু। সহজে ও অল্প খরচে অনুর্বর বেলে জমিতেও এর চাষ করা হয়। পাটের প্রায় সমান সমান আঁশ মেস্তা থেকে পাওয়া যায়। ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে এর চাষ করা হয়ে থাকে। ত্রিপুরাতে প্রায় 2200 হেক্টর জমিতে মেস্তার চাষ হয়। তন্তু উৎপাদন প্রতি হেক্টরে 1.5 টন। মেস্তার আঁশ পাটের আঁশের সাথে মিলিয়ে কার্পেট বানানো হয়। বস্তা ও দড়ি বানাতে এটি ব্যবহৃত হয়ে থাকে। মেস্তা খারিফ শস্য, এর জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দরকার। 50-70 সেন্টি

মিলিমিটার বৃষ্টিপাতে এই ফসল ভালো জন্মায়। প্রবল বায়ুপ্রবাহ, অধিক বৃষ্টিপাত ও তুষারপাত এই ফসলের ক্ষতি করে থাকে। বৃষ্টির জলেই মেস্তার চাষ করা হয়। প্রায় সব রকম মাটিতেই মেস্তা জন্মায়। আমাদের দেশে সাধারণত অনুর্বর বেলে দোআঁশ মাটি এর চাষের জন্য উপযোগী। অন্যান্য ফসল চাষ করা যায় না এমন মাটিতে মেস্তা চাষ করা হয়ে থাকে। তবে নিচু ও জল জমে থাকে এমন জমি এই ফসল চাষের উপযোগী নয়। দোআঁশ মাটি মেস্তা চাষের জন্য সবচেয়ে ভালো। জমি তৈরির সময় কানি প্রতি 16 কুইন্টাল গোবর সার মাটির সঙ্গে মিশিয়ে তারপর মেস্তার বীজ বপন করতে হবে। আমাদের দেশের খারিফ মরশুমে মেস্তার চাষ হয় বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের মধ্যে বীজ বোনা হয়। প্রতি কানিতে 2 থেকে 2.5 কেজি বীজ লাগানো যায়। মেস্তার বীজ সাধারণত হাতে ছিটিয়ে বোনা হয়। সারিতে বুনলে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 10 সেন্টিমিটার রাখতে হবে। মেস্তার জাত সাধারণত 2 ধরনের, সাবদরিফা মেস্তা ও ক্যানাভিনাস মেস্তা। ত্রিপুরাতে মেস্তার জমিতে সাধারণত সার দেওয়া হয় না, তবে ভালো ফলন পাওয়ার জন্য কানি প্রতি 14 কেজি ইউরিয়া, 20 কেজি সুপার ফসফেট, 5 কেজি থেকে 5.5 কেজি পটাশ ইত্যাদি দিতে হবে। বীজ বোনার 20 থেকে 25 দিন পরে একবার ও 40 থেকে 45 দিন পরে আরেকবার এসব সার প্রয়োগ করতে হবে। মেস্তা প্রধানত বৃষ্টির উপর নির্ভরশীল ফসল হিসেবে চাষ হয়। মেস্তা খুব কষ্টসহিষ্ণু, ফসলও অনাবৃষ্টিতে জন্মাতে পারে, সেজন্য এ ফসলে সেচ দেওয়ার খুব একটা দরকার হয় না। গাছে ফুল ফুটতে শুরু করলে ফসল কাটতে হয়। গাছগুলিকে কেটে জমিতে কয়েকদিন ফেলে রাখা দরকার, এতে গাছের পাতা ঝরে যায়। তারপর পাটের মতো আঁটি বেঁধে জলাশয়ে পচতে দিতে হবে এবং যথাসময়ে আঁশ ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ত্রিপুরার গ্রামাঞ্চলে সাধারণত মেস্তা কাটার পর আঁটি বেঁধে জলে ডুবিয়ে রাখা হয়। আঁটি ডোবানোর জন্য কলাগাছ, পাথর, মাটি, কাদা আঁটির উপরে চাপানো হয়। 15 থেকে 20 দিনের মধ্যে মেস্তা পচে যায় এবং এর থেকে হাত দিয়ে তন্তু বের করা যায়। মেস্তা চাষে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নিচু জল জমে থাকে এমন জমি মেস্তার চাষের পক্ষে উপযোগী নয়। বীজ সময় মতো বুনতে হবে বৈশাখ আষাঢ় মাসের মধ্যে। তন্তুর গুণগত মান বৃদ্ধির জন্য সঠিক সময়ে মেস্তা কাটা ও উন্নত পদ্ধতিতে পচন খুব জরুরি। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল ত্রিপুরার টিলা জমিতে উন্নত পদ্ধতিতে মেস্তা চাষ।

এতক্ষণ শুনছিলেন পাটদীপক রাগে খেয়াল, শিল্পী ছিলেন উস্তাদ ভিলায়েত হোসেন খান, শাস্ত্রীয় সঙ্গীতের আসরে। এবারে শুনবেন বিলম্বিত একতালের উপর ভীমপলাশ্রী রাগে খেয়াল, শিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান।

শুনলেন বিলম্বিত একতালের ওপর ভীমপলাশ্রীর রাগে খেয়াল। শিল্পী ছিলেন উস্তাদ গুলাম মুস্তাফা খান।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF 2026 তথা অর্থ বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 7% করেছে। ব্যাডমিন্টনের ডেনমার্ক ওপেনে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ ভারতের ওই অভিযান শুরু করছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তার সরকার সব থেকে গুরুত্ব দিয়েছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের ভাষণে তিনি বলেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। ক্ষমতা শুধুমাত্র নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে দেওয়ার ক্ষমতার প্রকৃত অর্থ বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীতে প্রযুক্তি, তথ্য, জ্ঞান ও উদ্ভাবন ক্ষমতার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। ভারতের সক্ষমতা যাতে অন্যান্য দেশের সামনেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে তা নিশ্চিত করতে তার সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এদেশে

0: 500শ'রও বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র, ম্যাগাজিন এবং 1,000েরও বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। গত এক দশকে দেশে 25 কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।
1: পাওয়ার কে পারপজ পর জো ফোকাস হ্যায় ইয়াহি সোচ গভর্নেন্স মে ভি জরুরি হ্যায়। সরকার কে পাস অথরিটি হ্যায় লেকিন ইসকা উদ্দেশ্য ইয়ে নাহি হোনা চাহিয়ে কি দেশ কা নাগরিক সিস্টেম পর হি নির্ভর হো যায়, বল্কি ইসকা মকসদ ইয়ে হোনা চাহিয়ে কি দেশ কে নাগরিক সক্ষম হো, সশক্ত হো। আর ভারত ইসি রাস্তে পর চল রহা হ্যায়। ইসি রাস্তে পর চলতে হুয়ে ভারত নে বিতে এক দশক মে 25 কোটি লোগোঁ কো গরিবি সে বাহার নিকালা হ্যায়।
0: তিনি বলেন, 2014 সালের পর থেকে ভারতে স্টার্ট আপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা 2,50,000 ছাড়িয়েছে।
1: ভারত মে কুচ 100 স্টার্টআপ হি হুয়া করতে, আব দেশ মে ইনকি সংখ্যা 2,50,000 সে অধিক হো গই। করিব আধে স্টার্টআপ ছোটে শহরো ওর কসবো সে আতে হ্যায়। 45% সে অধিক স্টার্টআপ মে কম সে কম এক মহিলা ডাইরেক্টর ইয়া পার্টনার হ্যায়, ইয়ানি ইনোভেশন কে অবসর অধিক লোগো তক পৌঁছ রহে হ্যায়।
0: নবরাত্রির তৃতীয় দিনে আজ দেশছুড়ে দেবী চন্দ্রঘণ্টায় পূজার্চনা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক আয়োজিত এই সরস মেলায় মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1,500েরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করবেন। নতুন দিল্লিতে আজ বিমস্টেকে স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ক্ষেত্রে বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বসুধৈব কুটুম্বকমের নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত সর্বদা শান্তি ও মানব কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। উল্লেখ্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের নীতি পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানিয়ে বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতন সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ থেকে 2 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে আগামীকাল তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডাক্তার কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা ভারতীয় অর্থ ব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা একটি প্রতিবেদন।
2: গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে ভারত সরকারের একটি উদ্যোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর মাধ্যমে যোগ্য দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ায় ধোঁয়ায় ভরা রান্নাঘরের বদলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, সময় সাশ্রয় এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এসেছে পরিবর্তন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবনেও এই প্রকল্প কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে বললেন দক্ষিণ 24 পরগনার গোসাবার লাহিড়িপুরের বাসিন্দা শ্যামলী মণ্ডল।
3: আমরা আগে জঙ্গল থেকে কাঠ কেটে রান্না করতাম। 3 বছর আগে উজ্জ্বলা গ্যাসের কানেকশন নিয়েছি।

0: আগে চাইতে কাঠের ব্যবহার কম হয়ে গেছে। ছেলে মেয়ে স্কুলের ক্ষেত্রে গ্যাসে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সরকারের এই ব্যবস্থায় আমরা খুব খুশি।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গে 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচার অভিযান শুরু করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF 2026 অর্থ বছরের জন্য ভারতের GDP বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 7% করেছে। IMF জানিয়েছে অভ্যন্তরীণ চাহিদা ও পরিষেবা প্রদানের গতি বৃদ্ধি এর নেপথ্যে রয়েছে। পরের অর্থ বছরেও এই হার বজায় থাকবে বলে জানিয়েছে IMF। দিল্লি পুলিশ আজ CJP নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করেছে। তারা জাতীয় রাজধানী অঞ্চলের যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। উল্লেখ্য, দিল্লি পুলিশ গতকালই যন্তর মন্তরকে প্রতিবাদ কর্মসূচি করার তালিকা থেকে বাদ দেয়। নেপালের মধ্য অঞ্চলে গত সপ্তাহের শেষে ভয়াবহ বন্যায় বহু অঞ্চল প্লাবিত হওয়ায় 100-এরও বেশি বিদেশি পর্বতারোহী একাধিক অঞ্চলে আটকে রয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রশাসন গোর্খা জেলায় আজ ভোররাতে ভূমিধসের কারণে আটকে পড়া 12 জন বিদেশি সহ 321 জনকে উদ্ধার করেছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী PV সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের 1 নম্বর থাকা কোরিয়ার আনসে ইয়ং এর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। খবর এখনকার মতন শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

শুনছিলেন লোকগীতি। আজকের শিল্পী ছিলেন শিল্পী গোস্বামী ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অতনু চক্রবর্তী, দোতারায় বিমল দাস এবং বাঁশিতে রূপক মালাকার।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম শিল্পী পরিমল ভট্টাচার্য।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে বিকেল 5:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বাংলা কবিতা স্বাধীনতার সুখ থেকে পাঠ দেবেন গজারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পূজা চক্রবর্তী। শুনবেন কিষাণবাণী সন্ধে 6:30। আসরে পরে রয়েছে লোকগীতি শিল্পী গোস্বামী ভট্টাচার্য। ককবরক অনুষ্ঠান শুনবেন সন্ধ্যা 7:00। সাতটা বেজে 45 মিনিটে শুনবেন ককবরক অনুষ্ঠান এবং 7:55 শুনবেন বাংলা সংবাদ। রাত 8:05 সুস্বাস্থ্য, রাত 9 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন্দিনী ভট্টাচার্য। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 রয়েছে বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুল গীতি। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 শুনবেন রাগ প্রধান গান শিল্পী অখিল বন্ধু ঘোষ। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

গানটি শুনলেন বিশাল মিশ্র এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। ইত্তুসি বাদ ছায়াছবি থেকে চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন জিসম ছায়াছবি থেকে শিল্পী শ্রেয়া ঘোষাল।

গানটি শুনলেন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের দ্বৈত কণ্ঠে রকি আর রানী কি প্রেম কাহানি ছায়াছবি থেকে। এবারে গানটি শুনুন গডফাদার ছায়াছবি থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল।

শান এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন জিসম ছায়া ছবি থেকে। চিত্রগীতে অনুষ্ঠানে এবারে গানটি শুনুন গঙ্গুবাই কাঠিওয়ালি ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন উদিত নারায়ণ এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে, তুমসা নেহি দেখা ছায়াছবি থেকে।

গানটি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে সুকুন ছায়া ছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানের সর্বশেষ গানটি শুনুন তুমসা নেহি দেখা ছায়া ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: क्ले को हरा कर पुरुष सिंगल्स के अगले दौर में प्रवेश कर लिया है। महिला सिंगल्स में तन्वी शर्मा ने जापान की नातुस्की नेदेरा को हरा कर प्री क्वार्टर फाइनल में जगह बनाई। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला शिक्षार्थी अनुष्ठने आज सप्तम श्रेणी बांगला कविता स्वाधीनतार सुख सम्पर्के पाठ दिच्छेन गजारिया दादुर श्रेणी विद्यालय शिक्षिका पूजा चक्रवर्ती।
2: গুড ইভিনিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর প্রথম যে কবিতাটি স্বাধীনতা সুখ, সেই কবিতাটি নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমেই বলছি, স্বাধীনতা সুখ যে কবিতাটি লিখেছেন কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মূল কবিতাটি আলোচনার পূর্বে আমি কবি সম্পর্কে দু একটি কথা বলে নিচ্ছি। ঊনবিংশ শতকের মধ্যভাগে বাংলা জগতে ঈশ্বর গুপ্ত ও মধুসূদন দত্তের মধ্যে যার আবির্ভাব হয়েছিল তিনি হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তিনি 1827 খ্রিস্টাব্দে 13ই মে বর্ধমান জেলার কাকুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম রামনারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি মিশনারি স্কুল ও হুগলি মহিষিন কলেজে শিক্ষালাভ করেন। ঈশ্বরগুপ্তের প্রথম প্রকাশ হয়েছিল সংবাদপত্র প্রভাকর পত্রিকার কবি হিসেবে। বাংলা কাব্যের যে পুরাতন রীতি তিনি অনুসরণ করেছিলেন ঠিকই, কিন্তু ঐতিহাসিক কাহিনীর মধ্য দিয়ে স্বদেশপ্রেমের আবেগকে তিনি বাংলা কাব্যে সঞ্চার করে দিলেন। তার কাব্য রচনার মূল প্রেরণা দেশাত্মবোধ। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে পরাধীনতার গ্লানিকে কেন্দ্র করে যে দেশাত্মবোধের উদ্বোধন ঘটে, রঙ্গলাল সেই যুগধর্মকে তার কাব্যে রূপ দিয়েছেন। আমাদের যে পঠিত কবিতাটি স্বাধীনতা সুখ, সেটি নেওয়া হয়েছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কাব্য পদ্মিনী উপাখ্যান থেকে, যেটি লেখা হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। যখন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কবিতাটি লিখেছিলেন তখন ভারতবর্ষ ছিল পরাধীন, অর্থাৎ ব্রিটিশদের অধীনে। ভারতীয়রা ইংরেজদের দ্বারা শোষিত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, এই রকম পরিস্থিতিতে ভারতবর্ষের মানুষদের মুক্তির জন্য অনেক কবি কবিতা লিখতে আরম্ভ করেছিলেন। তাদের মধ্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন অন্যতম। আলোচ্য কবিতায় কবি স্বাধীনতা যুগ যোগদান করার জন্য সকল ভারতবাসীকে আহ্বান জানাচ্ছেন, কিন্তু যেহেতু ভারতবর্ষ ছিল ইংরেজদের অধীন, তাই ইংরেজদের বিরুদ্ধে সরাসরি কিছু বলার জো ছিল না, কারণ তাহলে হয়তো তাকে জেলে যেতে হবে। তাই ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষদের সংগ্রামী করার জন্য তৎকালীন লেখকেরা কিছু গল্প বা কাহিনীর আশ্রয় নিতেন এবং সেই গল্পের ছলেই ভারতবর্ষের মানুষদের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে তুলতেন। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কৌশলটিকে ব্যবহার করেছেন আলোচ্য কবিতাটির ক্ষেত্রে। কবিতাটি পড়লে তোমরা বুঝতে পারবে, স্বাধীনতা সুখ নামের মধ্য দিয়ে সেটা প্রস্ফুটিত হচ্ছে, ঠিক আছে? কবিতাটি আপাত দৃষ্টিতে একটি কবিতা হলেও এর মধ্যে কিন্তু একটা গল্পের অংশ আছে এবং এই অংশটি তুলে ধরা হয়েছে এই কবিতাটির মধ্য দিয়ে। গল্পটি আমি সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি। আগেই আমি বলেছিলাম যে কবিতাটি নেওয়া হয়েছে পদ্মিনী উপাখ্যান থেকে। গল্পটি হলো পদ্মিনীর গল্প। পদ্মিনী নামে একজন রানী ছিলেন তখন মেবারের রাজধানী চিতোরের রানী, এবং তার স্বামী ছিলেন প্রবল প্রতাপান্বিত রানা ভীমসিংহ। তখন দিল্লির সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি সম্পর্কে তোমরা হিস্ট্রিতে বিশদে জানতে পারবে। এই আলাউদ্দিন খলজি চিতোরের রানীর রূপ দেখে তার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবং তাকে পাবার লোভে আলাউদ্দিন খলজি চিতোর আক্রমণ করলেন। আলাউদ্দিনকে প্রতিহত করতে রাজপুতগণ ঝাঁপিয়ে পড়লেন এবং তার সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করলেন, কিন্তু সেই যুদ্ধে রাজপুতগণ একের পর এক নিজের প্রাণ বিসর্জন দিলেন। তখন রানী পদ্মিনী এবং অন্যান্য রমণীগণ মুসলমানদের ছোঁয়া থেকে নিজেদের পবিত্র

রাখার জন্য জহর ব্রত অবলম্বন করেন। জহর ব্রত অবলম্বন মানে কি জানো? সেটা হচ্ছে আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেওয়া। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এই কবিতাটি লিখেছেন এই গল্পটির প্রেক্ষাপটে, তাই গল্পটি অবশ্যই তোমাদের একটু জানা দরকার। গল্পটির প্রেক্ষাপটে কবিতাটি লেখা, পড়ার সময় মনে রাখবে যখন কবিতাটি লেখা হয়েছিল তখন ভারতবর্ষ ছিল পরাধীন, ভারতবর্ষে শাসন করছে ইংরেজরা, আর আমরা ঠিক ইংরেজদের ইশারা মতো কাজ করছি, কারণ তখন আমাদের অর্থবল এবং সাহসিকতা সেরকম কিছুই ছিল না ইংরেজদেরকে পরাজিত করার জন্য। তাই ইংরেজদের ইশারা অনুযায়ী আমাদের কাজ করতে হতো, কেননা আমরা ছিলাম সম্পূর্ণ পরাধীন। ঠিক এই পরিস্থিতিতেই ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য এই কবিতাটি কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তো কবিতাটি আমি একটু পড়ছি, তোমরা শুনে নাও। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়? দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই? সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার? আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার? পরহিতে দেশহিতে ত্যাজিল জীবন হে, ত্যাজিল জীবন? স্মরহ তাঁদের সব কীর্তি বিবরণ হে, কীর্তি বিবরণ? দেশহিতে মরে যেই তুল্য তার নাই হে, তুল্য তার নাই? স্বর্গসুখে সুখী হব এসো সব ভাই হে, এসো সব ভাই। এই আমাদের কবিতাটি। এখন আমি কবিতাটি লাইন ধরে ধরে একটু আলোচনা করার চেষ্টা করছি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? আসলে স্বাধীনতার যুদ্ধে যোগদান দেওয়ার জন্য কবি সকল ভারতবাসীকে আহ্বান জানাচ্ছেন। কবি বলেছেন, পরাধীন হয়ে কেউ বাঁচতে পারে না, দাসত্বের শিকল কেউ ইচ্ছাকৃতভাবে পায়ে পড়তে চায় না। দাসত্বের শিকল মানে তোমরা ওই দাসকে পায়ে লোহার বেড়ি পরানোর কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে না। দাসত্ব শৃঙ্খল বলতে কবি বুঝিয়েছেন এই পরাধীন দেশে দেশের মানুষকে নিজস্ব চিন্তা ভাবনা, মত প্রকাশ ও কাজ করার অধিকার থেকে বঞ্চিত করে অন্যের মত অনুসারে কাজ করা। আসলে ভারতবর্ষ তো তখন ইংরেজদের অধীনস্থ ছিল, তখন ভারতীয়রা ইচ্ছাকৃতভাবে কিছু করতে পারত না, তাদের চলতে হতো ইংরেজদের মত অনুযায়ী। এই যে নিজস্ব মত বিসর্জন দিয়ে অন্যের মত অনুসারে চলা, এটাকেই কবি দাসত্ব শৃঙ্খল বলেছেন। তাই কবি প্রশ্ন করেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? অর্থাৎ দাসত্বের শৃঙ্খল কেউ ইচ্ছাকৃতভাবে চায় না, এই প্রশ্নটাই কবি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন। কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়? কোটিকল্প মানে অনন্তকাল বা অনেক বছর ধরে, অনেক দিন ধরে দাস হয়ে থাকার যে যন্ত্রণা তা নরকবাসের তুল্য, মানে নরকের মতোই। আসলে কবি বলতে চেয়েছেন, পরাধীন জীবন কেউ চায় না, স্বাধীনভাবে চলাফেরা কাজ করা না গেলে জীবন অসহ্য হয়ে ওঠে। এই অসহ্য ও জঘন্য জীবনকেই কবি নরকের সঙ্গে তুলনা করে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন এই আলোচ্য লাইনটির মধ্যে, যাতে ভারতীয়রা ইংরেজদের অধীনত হয়ে যেভাবে আছে সেটা কিন্তু একদম নরকের মতোই, মানে নরক তুল্য। এভাবে কবি দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য আলোচ্য লাইনটি বলেছেন। এরপর হচ্ছে, দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই? অর্থাৎ কবি বলতে চেয়েছেন, স্বাধীনভাবে জীবনযাপন করার চাইতে বেশি সুখ আর কিছুই নেই। একদিনের জন্য স্বাধীনতা পেলেও তা স্বর্গসুখেরই সমান। কবি দেশবাসীর চেতনা জাগ্রত করতে চাইছেন, যাতে দেশবাসী পরাধীনতার গ্লানি মুছে দিয়ে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে ব্রিটিশদের কবল থেকে ছাড়িয়ে আনতে পারেন। তাই এই কবি এই লাইনটির মধ্য দিয়ে সেটি তুলে ধরেছেন। সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার? আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার? আত্মনাশে অর্থাৎ মানে আমরা আত্মনাশে কথাটি দ্বারা বুঝতে পারি যে আত্মবলিদান, যারা অন্যের জন্য তথা দেশের কল্যাণের উদ্দেশ্যে নিজেদের জীবন উৎসর্গ করেন, তাদের এই আত্মদানকে বলা হয় আত্মনাশে। অর্থাৎ ব্যক্তিগত

স্বার্থে নয়, সমষ্টিগত স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে নিজের জীবন দান করে তাদেরকে বলা হয় আত্মনাশে জীবন দান করা। আলোচ্য লাইনটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে নিজের জীবনকে বলি দিয়ে দেশকে স্বাধীন করে তার জীবন সার্থক আর বাহুবল সার্থক। এই কথাগুলি দিয়ে কবি আলোচ্য লাইনটি বোঝাতে চেয়েছেন। পরহিতে দেশহিতে তেজিল জীবন হে তেজিল জীবন, মানে পরহিতে মানে পরের জন্য, পরের জন্য দেশের জন্য যে জীবন ত্যাগ করে তাদের কথাই বলা হয়েছে। আমরা তো জানি নেতাজি সুভাষচন্দ্র কিন্তু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, ক্ষুদিরাম বসুর কথা তোমরা জানো। তো যারা নিজের কথা না ভেবে, নিজে ভালো থাকবো, নিজে সুখে থাকবো এসব কথা না ভেবে দেশের মানুষ যাতে ভালো থাকে, ভালোভাবে বাঁচতে পারে, দেশের জন্য জীবন বলিদান করেছেন, তাদের কথা কিন্তু আমরা মনে রাখি। দেখবে তোমার বার্থডে, আমার বার্থডে মিন্স আমাদের জন্মদিন শুধুমাত্র আমাদের পরিবারের মানুষরাই আমরা পালন করে থাকি। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা সবাই পালন করে থাকি 23 জানুয়ারি, কেননা উনি দেশের জন্য করে গেছেন। আজকে উনি দেশের জন্য সংগ্রাম করেছেন বলেই আমরা কিন্তু স্বাধীনভাবে, শুধু নেতাজি সুভাষচন্দ্র না, ক্ষুদিরাম বসু আছে, মানে যারা যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের কথা কিন্তু আমরা মনে রাখি। তাদের 15ই আগস্টে আমরা সকল মনীষী মহাত্মা গান্ধী বলো সকলের আমরা কিন্তু শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি। তারা করে গেছে দেশের জন্য, সমাজের জন্য করে গেছে বলে ওদের কিন্তু আমরা মনে রাখছি। এখন আমাদেরও সেরকমভাবে জীবন এরকম কিছু করতে হবে যাতে করে আমরাও আমাদের এই পৃথিবীর বুকে কিছু চিহ্ন রেখে যেতে পারি, ঠিক আছে? তো দেশের জন্য যারা জীবন ত্যাগ করেছে আমরা বরাবরই ওদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি, ওদের কথা মনে রাখি। এ দেশের জন্য প্রাণ দিয়েছেন, জীবনকে দান করেছেন তাদের কথা মনে রেখে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন যাতে আমরা করি, সেই কথাটিই কিন্তু কবি এই লাইনটির মধ্যে তুলে ধরেছেন। দেশহিতে মরে যে তুল্যতার নাই হে তুল্যতার নাই, দেশহিতে মানে দেশের মঙ্গলের জন্য। অর্থাৎ কবি বলতে চেয়েছেন দেশের মঙ্গলের জন্য যিনি বা যারা প্রাণ দেন তাদের আত্মত্যাগের কিন্তু কোনো তুলনাই হয় না, তারা চিরস্মরণীয় হয়ে থাকে আর অবশ্যই এ কথাটি সার্থক। আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন আজও কিন্তু তারা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়ে গেছে। সেজন্য কবি বলেছেন দেশহিতে মরে যেই তুল্যতার নাই হে তুল্যতার নাই। আর কবিতার শেষ লাইনটি, স্বর্গ সুখে সুখী হব এসো সব ভাই হে এসো সব ভাই। স্বর্গ মানে আমরা জানি স্বর্গ একটা কি, শান্তির জায়গা, খুব সুন্দর একটা জায়গা। তো আমরা সবাই স্বর্গ সুখে সুখী হব, মানে সবাই স্বাধীনভাবে যদি আমরা বসবাস করতে পারি পরাধীনতার শৃঙ্খল মোচন করে, এ তার চেয়ে বড় স্বর্গ সুখ আর কোথাও নেই। স্বাধীনভাবে জীবনযাপন করাকেই কবি স্বর্গ সুখের সঙ্গে তুলনা করেছেন। আমরা নিজেরা বাঁচবো, নিজেরা ভালোভাবে থাকবো, অন্যের কথা আমরা ভাববো না। তো এটা কি হচ্ছে, আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। এ ওরা যে এত সুন্দর এত লড়াই করে সংগ্রাম করে, ইংরেজদের, তোমরা সবাই জানো যে ইংরেজরা আমাদের ভারতবর্ষ 200 বছর শাসন শোষণ করে আমাদের মানে নিজস্ব মানে যে কালচার বা সংস্কৃতিটা ছিল পুরো একদম ধ্বংস করে দিয়েছে। আজকে যদি সেই সব সংগ্রামী মানুষরা নিজের কথা ভেবে বসে থাকতো তাহলে কিন্তু হয়তো আজকে আমরা সেই পরাধীনতা শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারতাম না। তাই আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে কবি সেটাই বোঝাতে চেয়েছেন যে নামই আছে স্বাধীনতার সুখ। তাই কবিতাটি রচনার মূল উদ্দেশ্য ছিল দেশবাসীকে স্বাধীনতার লাভে উদ্বুদ্ধ করে পরাধীনতার গ্লানি মুক্ত করা। এইভাবেই তখনকার দিনের অনেক কবি কবিতার মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা সংগ্রামী করে তুলেছেন। তার ফলস্বরূপ অনেক বিপ্লবীর আত্মত্যাগ মধ্য দিয়ে ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা লাভ করে। তাই বলা যায় স্বাধীনতা লাভের ক্ষেত্রে আলোচ্য কবিতাটির যে পরোক্ষ ভূমিকা ছিল সে কথা মেনে নিতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই। তোমরা সবাই কবিতাটি ভালো করে পড়বে, আমি আজ সংক্ষেপে সেটা বুঝিয়ে দিলাম। কবিতাটিতে কিছু তোমরা নতুন নতুন শব্দ পাবে, যেমন কোটিকল্প। কোটিকল্প শব্দটির অর্থ হলো মানে অনন্তকাল বা অনেক বছর। উদ্ধার, উদ্ধার মানে কি, কোনো কিছু মানে পরিত্রাণ, নিষ্কৃতি। দেশহিতে, দেশহিতে মানে শব্দের অর্থ হচ্ছে দেশের কল্যাণ। আর স্বাধীনভাবে বুঝতেই পারছো, স্বাধীন মানে নিজের অধীন। কীর্তি মানে যশ বা খ্যাতি। তুল্য হচ্ছে সদৃশ্য। শৃঙ্খল শব্দটির অর্থ হচ্ছে শিকল।
আর স্মরহ

0: শব্দটির অর্থ হচ্ছে স্মরণ করা। এই সবগুলি তোমাদের বইয়ে লেখা আছে শব্দার্থগুলো। এরপরে নিচে তোমরা দেখো রচনাধর্মী এবং বিষয়ভিত্তিক প্রশ্ন আছে, প্রশ্নগুলি তোমরা পড়বে। প্রথমেই আছে, কোন অবস্থায় মানুষ বাঁচতে চায় না? সেটা তোমরা সবাই জানো যে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হয়ে কোনো মানুষ বাঁচতে চায় না। স্বাধীনতা মানুষের কি? জন্মগত অধিকার। তাই মানুষ স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো জীবন কাটাতে চায়। আর সবসময় তোমরা যখন প্রশ্নের আনসার লিখবে, প্রশ্নের মানটা দেখে নেবে। তিনের মান হলে কীরকমভাবে লিখতে হয়, বেশি বড় লিখতে হবে না। পাঁচের মান হলে দেখবে রিভিশন থাকে, যখন এখানে লেখা আছে কোন অবস্থায় মানুষ বাঁচতে চায়, দুই নাম্বার আছে, এরপরে কোন অবস্থায় মানুষ বাঁচতে চায় না, কেন বাঁচতে চায় না, তো এগুলি একটু নাম্বার বুঝে বুঝে তোমরা আনসার করবে। অনেক সময় দেখা যায় যে পাঁচের মানের জন্য তোমরা খুবই অল্প লেখো, আবার তিনের মানের জন্য এক পেজও লিখে ফেলো, তো সেটা হলে হবে না। এটা দেখে আস্তে আস্তে উপরের ক্লাসে উঠছো, তোমাদের সেটা মাথায় রাখতে হবে। আর আমি যেটা বলবো, বাংলার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের, মানে ইংরেজি বলো আর বাংলাই বলো, টেক্সটটা তোমরা খুব ভালো করে পড়বে। টেক্সট যদি তোমাদের পড়া থাকে, তাহলে তোমাদের যে গতানুগতিক প্রশ্নগুলি যে পরীক্ষার মধ্যে আসবে সেটা কিন্তু নয়। প্রশ্ন তোমরা যদি কবিতা পড়ো ভালো করে বা গল্প পড়ো ভালো করে, তোমরা যে কোনো প্রশ্নই ভালো করে আনসার করতে পারবে। এটা তোমরা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? এরপর দেখো, কেন মানুষ বাঁচতে চায় না? পরাধীনতা মানে কি? যে অন্যের দাসত্বে থাকা। তো পরাধীনভাবে জীবন কাটানো কিন্তু কি? নরক যন্ত্রণার সামিল। পরাধীন অবস্থায় মানুষের জীবনে যেমন নেমে আসে দুঃখ, কষ্ট, অপমান, তেমনি অত্যাচার, অবিচার। তাই এই মানুষ, এই অবস্থায় মানুষ কিন্তু নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারে না। এই কারণেই মানুষ কি? পরাধীন অবস্থায় বাঁচতে চায় না। এখানে আরও কিছু প্রশ্ন আছে, দেখো, দেশহিতে মরে যেই তুল্য তার নাই, হে তুল্য তার নাই, কাল লেখা কোন কবিতার অংশ? হ্যাঁ, এগুলি তোমরা সবাই জানো। কাল কে লিখেছেন? কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন। হ্যাঁ, কোন কবিতার অংশ? স্বাধীনতার শোক কবিতার অংশ। এবং উক্তিটির তাৎপর্য আলোচনা করো। আমি যখন কবিতাটি আলোচনা করেছিলাম, তখন দেখবে আমি এই লাইনগুলো সবটাই আলোচনা করেছি। এরপর দেখবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, একের মানের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ আছে, যেমন আছে উদ্ধার, উত যোগ হার, এটা পরীক্ষাতে আসে। কিন্তু তোমরা কিন্তু দেখা যায় কপি চেকিংয়ের সময় তোমরা অনেক ভুল করো। এগুলি একটু দেখবে, স্বাধীনতা, স্বাধীন, দিনেক, এগুলি দেখবে। এই সন্ধি বিচ্ছেদগুলি, স্বাধীন মানে কি? স যোগ অধীন, আর দিনেক মানে দিন যোগ এক। এরপর দেখো পদান্তর আছে। পদান্তর মিন্স পথ পরিবর্তন। স্বাধীনতার পথ পরিবর্তন হলো স্বাধীন, স্বর্গ স্বর্গীয়, দেশ দেশীয়, হীনতা হীন, শৃঙ্খল শৃঙ্খলিত, কীর্তি কীর্তিমান। বিপরীত শব্দ আছে, বিপরীত শব্দগুলি তোমরা দেখো, বাঁচিতে মরিতে, দাসত্ব, দাসত্ব মানে কি? কারোর অধীনে থাকা, তার মানে কি? এর বিপরীত শব্দ কি হবে? প্রভুত্ব। স্বাধীনতা পরাধীনতা, কীর্তি নিন্দা, জীবন মরণ, স্বর্গ নরক, সার্থক হচ্ছে ব্যর্থ। এরপর বাক্য রচনা আছে, এরপর দেখবে তোমরা কারক বিভক্তি আছে, আর নিচে শুদ্ধরূপ আছে। এগুলি তোমাদের পরীক্ষার প্রশ্নেও আসে, এগুলি সবগুলি অনুশীলনীগুলি তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? তো এইখানেই আজকে আমি আমার আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাসে না হয় আমি যদি কোনো অসুবিধা থাকে বিশদে আলোচনা করব, ঠিক আছে?
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন সপ্তম শ্রেণীর বাংলা কবিতা স্বাধীনতার সুখ সম্পর্কে পাঠ দিলেন গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পূজা চক্রবর্তী। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। কিষাণবাণী অনুষ্ঠান সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে, এরপরে শুনবেন লোকগীতি। শিল্পী গোস্বামী ভট্টাচার্যের কণ্ঠে। রাত ৮টা বেজে ৫ মিনিটে সুস্বাস্থ্য। আজকের প্রসঙ্গ, মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা, এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক সুমন ধর। অবশ্যই ফোন করুন ২৩২৬২৫৩ এই নম্বরে। রাত ৯টায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মীনাক্ষী নাথ। রাত ৯টা বেজে ১৫ মিনিটে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত ৯টা বেজে ৩০ মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি। রাত ১০টা বেজে ১০ মিনিটে রাত ১০টা বেজে ১৫ মিনিটে রাগ প্রধান গান, শিল্পী মীনাক্ষী নাথ। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধ্যে ৭টায় কক রুমাইনি পান্ডা। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরা জেলায়, ধলাই জেলায়, গোমতী জেলায় এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় সকালে হালকা কুয়াশা পড়বে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫%, সর্বনিম্ন ৪৯%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: Top technology are safety features. Jamun 6 airbags, ABS with AVD. Pan benefits up to rupees 52,500. Offer stock thaka porjonto.
1: Aaj ashun kacher Maruti dealership e shorto porjonto.
2: Do you?
3: Babar jomano puji. Ona shikha.
4: Ar shob shomoy amader chinta kora. Obosho onar ekta jomano puji bankeo rakha ache.
3: Kintu claim korte somoshya hobe.
5: Ekhon aro shohoj hoye geche. ব্যাংকের ওয়েবসাইট বা ব্রাঞ্চে চলে যান, ক্লেম ফর্ম ভরুন, সব ডকুমেন্ট জমা দিন, 15 দিনেই সেটেলমেন্ট পান। আর নমিনেশন থাকলে ক্লেম সেটেলমেন্ট অনেক সহজেই হয়ে যায়।
6: আরবিআই এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ। 2

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণ বাণী।
2: কিষাণ বাণীতে সকল কৃষক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি। ডাল শস্যে কীটশত্রু নিয়ন্ত্রণ, এ প্রসঙ্গে আজকে আমরা আলোচনা শুনব। আমাদের সঙ্গে আজ রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর নপেন্দ্র নায়ার। নমস্কার স্যার।
3: নমস্কার।
2: ডাল শস্যে কীটশত্রু নিয়ন্ত্রণ, আমরা কীটশত্রু নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা রীতিমতো করে থাকি এবং প্রত্যেকটা সবজি বা প্রত্যেকটা শস্য নিয়েই আমরা করে থাকি, তো এর মধ্যে ডাল শস্য নিয়ে আলাদা করে কেন?
3: ডাল হচ্ছে একটা খুবই অর্থকরী এবং স্বাস্থ্যকরী আমাদের ফসল, ঠিক আছে? তো ডালের মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, সেক্ষেত্রে স্বাস্থ্যকর। আর অর্থকরী কেন, ডালের দাম আমরা জানি মিনিমাম 100-120 টাকা করে কিলো, ঠিক আছে? তো এই বিষয়টা রয়েছে। এখন ডাল যখন আমরা জমিতে চাষ করছি, কৃষক ভাইরা যখন চাষ করছে, তখন এই গাছের মধ্যে বেশ কিছু পোকার আক্রমণ এমন মারাত্মক হয় যেখানে ফসলের উৎপাদনটা অনেকটাই কমে যায়।
2: আচ্ছা।
3: এবং এই পোকাগুলোকে নিয়ন্ত্রণের জন্য কৃষক ভাইরা কিন্তু রাসায়নিক কীটনাশকও ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্যের যে স্বাস্থ্যহানির যে বিষয়টা এবং পরিবেশের যে দূষণ যে বিষয়গুলো থাকছে, আর তার সাথে হচ্ছে ডালটা, ডাল শস্যটা হারভেস্ট করার পরে, ফসল উৎপাদনের পরে যখন সেটাকে স্টোর করে রাখা হচ্ছে, তার মধ্যেও একটা পোকার আক্রমণ হয়। হ্যাঁ। তো যার ফলে কি হয়, এই অনেক দোকানদাররা এর মধ্যে বেশ কিছু হচ্ছে কেমিক্যাল রাসায়নিক কীটনাশক দিয়ে থাকে, আর যদি সেটা না করা হয় সেক্ষেত্রে পুরো ডালটাই নষ্ট হয়ে যায়।
2: আচ্ছা।
3: তো সেই দিক থেকে দেখতে গেলে যে ডাল শস্যটা এমনই একটা শস্য যেখানে কীট শত্রুটা একটা প্রধান যে সমস্যা সেই হিসাবে গণ্য করা যেতে পারে।
2: আচ্ছা, অনেক ধরনের ডাল রয়েছে আমাদের, তুর ডাল বলুন, মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল, হ্যাঁ, তারপরে চানা ডাল, অনেক রকমের ডাল রয়েছে। তার মধ্যে মসুর ডালটাই সবচেয়ে একটু কমে পাওয়া যায়, এখনও 100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো এই সবগুলো ডালের ক্ষেত্রে কি একই রকম নিয়ম প্রযোজ্য?
3: ডাল হচ্ছে ধরুন সিম্বি গোত্রীয় ফসল, তো সিম্বি গোত্রীয় ফসলের মধ্যে যে পোকার আনাগোনা হয়, যে পোকাগুলো মুখ্য কীটশত্রু, সেগুলো কিন্তু প্রায় মোটামুটি সমান। সে তার মধ্যেও দেখা যাচ্ছে যে বেশ কিছু ডালের মধ্যে বেশ কিছু কীটশত্রু প্রধান, হ্যাঁ, ক্ষতি করছে। যেরকম হচ্ছে যদি আমরা যে অড়হর ডাল, অড়হর ডালটা যদি দেখে থাকি, তো অড়হর ডালের মধ্যে যে গাছগুলো রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম কীটশত্রুর আক্রমণ হয়ে থাকে।
2: আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অড়হরের মধ্যে সাদা সাদা,
3: হ্যাঁ। এবং বিউলির ডাল আর হচ্ছে আপনার মুগ ডাল, হ্যাঁ, এর মধ্যে কিছু, মানে ফিল্ডের কথা বলছি, জমিতে, হ্যাঁ, এর মধ্যে একটু কম, আর ছোলার মধ্যে আর একটু কম।
2: একটা সময় খুব খেসারির ডাল,
3: খেসারির ডালটা হতো,
2: এখন
3: হয় না। কেন কি, খেসারির ডালের মধ্যে একটা থাকে যাতে হচ্ছে মানুষদের প্যারালিসিস হয়ে যাওয়ার সম্ভাবনাটা, একটা কেমিক্যাল থাকে, ঠিক আছে? তার মধ্যে আবার বেশ কিছু ভ্যারাইটিও বেরিয়েছে, যেই ভ্যারাইটিগুলোর মধ্যে ওই কেমিক্যালটা থাকে না, তো এই একটা প্রধান কারণ। আর খেসারির ডালটা এই জন্যই খুব একটা বেশি হয় না।
2: আচ্ছা, মানে চাষ করা হয়,
3: চাষ করা হয় না,
2: যেহেতু বাজারে চাহিদা নেই তাই চাষ করা হচ্ছে না, আর যেটা মানুষের ক্ষতি করছে তার চাষ করেও তো লাভ
3: নেই। তবে কিছু ভ্যারাইটি আছে যেগুলোতে ওই কেমিক্যালটা থাকে না।

0: আচ্ছা, এবারে যেটা জানতে চাইব এই যে কীটশত্রু নিয়ন্ত্রণ নিয়ে আজকে আমরা কথা বলছি, কীটশত্রুর আক্রমণ যাতে না হয় সেক্ষেত্রে যেটা বলা হয় না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা প্রিভেন্ট করব কিভাবে?
1: দেখুন, কীটশত্রুটাকে আমরা ওই অর্থে প্রিভেন্ট করতে পারি না। আমরা একভাবে প্রিভেন্ট করতে পারি যদি আমরা কোনো রেজিস্ট্যান্ট ভ্যারাইটি পেয়ে যাই, ঠিক আছে? কারণ অনেক হচ্ছে ভ্যারাইটি বিভিন্ন ডালের থাকে, তার মধ্যে যে ভ্যারাইটিগুলো রেজিস্ট্যান্ট সেটাকে যদি আমরা চাষ করি সেখানে কোনো পোকামাকড়ই হবে না। এবারে যদি আমরা কোনো রেজিস্ট্যান্ট ভ্যারাইটি না পাই, আমাদের কাছে না থাকে, তখন কিন্তু এইখানে পোকামাকড়ের আক্রমণ হবেই, ঠিক আছে? একটা এই যেটাকে অ্যাফিড বা জাপ পোকা বলে, কালো রঙের অ্যাফিড, এটা কিন্তু মারাত্মক একটা শত্রু, এবং ডাল শস্য চাষ করলে কিন্তু এটার আক্রমণ হয়। তার সাথে এরপরে যখন ফল মানে আপনার পড বা ফলটা ধরে, ফুল থেকে ফল আসে, তার মধ্যে বেশ কিছু পোকা রয়েছে যারা এই ফলটাকে ছিদ্র করে, ছিদ্র করে ভিতরের যে বীজ বা ডালটাকে তারা খেয়ে ফেলে। সুতরাং এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তো কৃষক ভাইরা বিভিন্ন কেমিক্যাল পেস্টিসাইডস ব্যবহার করে থাকেন। তার সাথে পাশাপাশি দেখা যায় যে যেই পোকাগুলোর কথা আমি বললাম, এগুলো বাদ দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে পোকা ডালের মধ্যে এসে বসে থাকে। তো কৃষক ভাইরা এই এই পোকাগুলোকে দেখেও কনফিউজড হয়ে যায়, যে পোকাগুলো আসলে তারা ডালের ক্ষতি করছে না, তারা হয়তো আমাদের মিত্র কীট, তারা হয়তো এই যে শত্রু কীটগুলোকে খেয়ে ফেলছে। আর বেশ কিছু পোকামাকড় রয়েছে যারা নিউট্রাল, তারা শত্রুও না মিত্রও না, তারা এসছে ঘুরতে, তারা এসে বসে আছে পাতার মধ্যে, কিন্তু কৃষক ভাইরা এই পোকাগুলোকে দেখে কনফিউজড হয়ে গিয়ে কিন্তু রাসায়নিক ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে খুঁজে বার করতে হবে কোন কোন পোকাগুলো হচ্ছে আসলে ক্ষতি করছে, এবং তাদের নিয়ন্ত্রণেরই ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তো এই যে আমি বললাম যে প্রথমে হচ্ছে জাপ পোকা, এটা হচ্ছে সবথেকে বেশি ক্ষতিকারক, আর এরপরে হচ্ছে যখন ফল এলো ফল ছিদ্রকারী পোকা, এরা হচ্ছে সবথেকে বেশি ক্ষতিকারক। তো এইগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু জৈব কীটনাশক রয়েছে।
0: আর এগুলোকে চিহ্নিত করার জন্যে কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন রকমের অ্যাপ রয়েছে, ওই অ্যাপগুলোতে জাস্ট ছবিটা তুলে পাঠিয়ে দিলেই সঙ্গে সঙ্গে রিপ্লাই আসছে, এটা কী ধরনের রোগ বা এটা কোন ধরনের পোকা এবং এই পাতার মধ্যে কী রোগ
1: হয়েছে এবং তার কন্ট্রোল কি হবে সেটাও চলে আসছে, ঠিক আছে? NPS, হ্যাঁ, ন্যাশনাল পেস্ট সার্ভিলেন্স স্কিম বলে একটা অ্যাপ রয়েছে, NPSS, এটা মোবাইল বেসড। তো এটা ডাউনলোড করে কৃষক ভাইরা এই পোকাগুলোকে চিনে নিতে পারেন।
0: কৃষক বন্ধুরা, তাহলে এই যে অ্যাপটা বললেন NPSS, NPSS আপনি
1: ন্যাশনাল পেস্ট সার্ভিলেন্স
0: গিয়ে একটু সার্চ করবেন আপনার প্লে স্টোরে, এবং সেখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপের মাধ্যমে যে ছবিটা আপনি তুলবেন সেটা পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এটার সম্পর্কে বিস্তারিত চলে আসবে, এটা কী কী ধরনের পোকা, কী ধরনের ক্ষতি করে, সব কিছু চলে আসবে। তো এটা বাংলা ভাষায় কি আসবে?
1: বাংলা ভাষায় এখনও শুরু হয়নি মনে হয়, তবে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে।
0: আচ্ছা, যদি কৃষক বন্ধু আপনি না বুঝে থাকেন ইংরেজিটা, তাহলে পার্শ্ববর্তী যারা রয়েছে একটু বোঝেন তাদের কাছে নিশ্চয়ই,
1: বা বাড়িতে যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে তারাও এটা দেখে বলে দিতে পারে।
0: আজকাল এগুলোকে ট্রান্সলেট করাও খুব সহজ, আপনি এখান থেকে কপি করে নিয়ে যে কোনো একটা অন্য সাইট যেগুলো রয়েছে আপনার ট্রান্সলেট করে দেয়, ওখানটায় গিয়ে একটু পেস্ট করে দিন, অটোমেটিক বাংলাতে চলে আসবে। তো এরপর কী বলবেন?
1: তো এইবারে আমি যেটা বললাম যে এই কীটশত্রুগুলো যেহেতু বেশি ক্ষতি করছে, তো আমাদের জমির মধ্যে এদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে কারা অ্যাকচুয়ালি ক্ষতি করছে, এবং তাদের নিয়ন্ত্রণের জন্য আমাদের জৈব পদ্ধতিটা ব্যবহার করতে হবে। জৈব পদ্ধতির মধ্যে বেশ কিছু হচ্ছে আমাদের জৈব কীটনাশক রয়েছে, যেরকম হচ্ছে ব্যাসিলাস সুরিঞ্জিয়েন্সিস। এই ব্যাসিলাস সুরিঞ্জিয়েন্সিস একটা ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, যে ওই আমাদের শত্রু পোকাগুলোকে মেরে ফেলে। তো এগুলোর মার্কেটের মধ্যে এগুলো ফর্মুলেশনগুলো পাওয়া যায়, এবং এগুলোকে কিনে ব্যবহার করা যেতে পারে ফল ছিদ্রকারী পোকার জন্য। আরও বেশ কিছু আপনার ছত্রাক জাতীয় ইয়ে রয়েছে, জৈব কীটনাশক রয়েছে, যেগুলো মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল, যেরকম হচ্ছে ল্যাকেনিসিলিয়াম ফুজিস্পোরাম, ল্যাকেনিসিলিয়াম ল্যাকানি, ঠিক আছে? তো এইগুলো স্প্রে করলে যে জাপ পোকা, যেটা এই জাপ পোকাটাকে কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর যেটা হচ্ছে আমাদের হারভেস্টের পরে, ফসল তোলার পরে, যেটা আমি বললাম যে একটা ছোট্ট একটা কেড়ি পোকার মতন গোল গোল পোকা এই ডালের মধ্যে ছিদ্র করে তারা খেয়ে ফেলে, সেক্ষেত্রে আমরা ডালটাকে যদি ভেঙে রাখি, যেটা আমরা বীজ হিসাবে লাগাবো না, আমরা শুধু খাদ্য হিসাবে গ্রহণ করব, এই ডালটাকে যদি ভেঙে রাখি, কারণ আমরা জানি গোটা ডালকে ভাঙলে দুটো পার্ট হয়ে যায়, তো এরকম ভেঙে রাখলে পরে কী হয়, এই পোকাটার আক্রমণটা হয় না। আর যদি আমরা গোটা বীজ হিসাবে রাখতে চাই, যেটা আমরা পরে খেতেও পারি বা আমরা জমিতে লাগাবো, সেক্ষেত্রে আমরা যেগুলো ভোজ্য তেল রয়েছে, যেরকম ধরেন নারকেল তেল, সয়াবিন তেল, ঠিক আছে, বাদাম তেল, এই রকম সামান্য একটু তেল যদি এই ডালের সাথে

0: পিছিয়ে আমরা রেখে দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই পোকার আক্রমণ থেকে 100% আমরা নিষ্কৃতি পেতে পারি।
1: সংরক্ষণের ক্ষেত্রে,
0: সংরক্ষণের ক্ষেত্রে
1: মানে তেল তেল কতটুকু, মানে কত কেজিতে কত তেল দিই?
0: মোটামুটি ধরুন 1 কেজি ডালের ক্ষেত্রে 2 ml 3 ml তেল দিলেই হয়ে যাবে।
1: এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আচ্ছা, ভালো করে মিশিয়ে তারপর এটাকে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, এছাড়া যদি অনেক পরিমাণে কেউ সংরক্ষণ করতে চায় তাহলে?
0: হ্যাঁ, সেক্ষেত্রে ওই তেলটা মিশিয়ে যদি রাখে, বা যেটা বললাম যে যদি চাষ না করার, মানে পরবর্তী বছরে বীজ না লাগিয়ে যদি খাবার জন্য সেটা রাখা হয়, তাহলে ডালটাকে একটু ভেঙে রাখতে হবে।
1: হ্যাঁ,
0: দুটো পার্ট করে রাখলে পরে কী হবে, এই পোকার আক্রমণটা হবে না। আর তার সাথে হচ্ছে যেগুলো ইনসেক্ট প্রুফ যে স্টোরেজ যেগুলো রয়েছে, হ্যাঁ, স্টোরেজ স্ট্রাকচার, হ্যাঁ, এয়ার টাইট কন্ডিশন, এখানে যদি রাখা যায় সেখানে আক্রমণটা হয় না। আর ডালটাকে শুকিয়ে রাখতে ভালো করে, যে দেখা গেছে যে ডালটা বা অন্যান্য যেগুলো আমরা ধান বলুন যেটাই বলুন না কেন, যেটাকে আমরা স্টোর করি, এটার ময়েশ্চার কন্টেন্ট যদি 8%-এর কম হয় তাহলে এর মধ্যে কোনো পোকার আক্রমণ হয় না।
1: জমিতে আক্রমণ যাতে কমে সেক্ষেত্রে কি কি করার রয়েছে?
0: এই যে পোকাটা যেটা বললাম যে আমাদের স্টোরের মধ্যে আসছে, এটা কিন্তু জমির থেকেও আসে, ঠিক আছে? সুতরাং যখন আমাদের ফসলটা পাকছে, যখন আমরা হারভেস্ট করবো সেই জায়গায়, বা ফসলটা যখন পাকেনি, মানে ধরুন ফল বা পড যেটাকে বলা হয়, ফলটা এসেছে, ফলটা ধীরে ধীরে বাড়ছে, তার মধ্যে বীজটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমি যে এই জৈব কীটনাশকগুলি বললাম, এই জৈব কীটনাশকগুলি দিলে এই পোকাগুলোর নিয়ন্ত্রণ হয়ে যায়।
1: জৈব কীটনাশক দিয়ে পোকাগুলিকে নিয়ন্ত্রণ
0: করতে হবে। আর তাছাড়া নিমের তেলও মার্কেটে পাওয়া যাচ্ছে, নিম তেল দিয়েও আমরা রেগুলার বেসিসে করতে পারি। তার সাথে এখন ন্যাচারাল ফার্মিংয়ের যে বিষয়টা, সেই ন্যাচারাল ফার্মিংয়ের ক্ষেত্রেও আমরা যে ন্যাচারাল ফার্মিংয়ের যে প্রোডাক্টগুলো রয়েছে, যেরকম নিমাস্ত্র, বোম্বাস্ত্র, হ্যাঁ, দশপর্ণী, এগুলো ব্যবহার যদি আমরা রেগুলার বেসিসে করতে পারি, এগুলো অ্যাকচুয়ালি কী হয়, এই যে ন্যাচারাল ফার্মিংয়ের যে প্রোডাক্টগুলো রয়েছে এইগুলোকে আমাদের রেগুলার বেসিসে অ্যাপ্লাই করতে হবে। ধরুন 7 দিন পরপর বা 10 দিন পরপর আপনাকে করতে হবে, যে একমাত্র যে পোকা আসবে ক্ষতি করবে তারপরে এটা ব্যবহার করে আমি পোকাগুলোকে কন্ট্রোল করব, এভাবে হবে না, ঠিক আছে?
1: জৈব কীটনাশকটা তো আসলে আমাদের কোনো ক্ষতি করবে না,
0: ক্ষতি করে না।
1: আর এটা এত বেশি কড়া না রাসায়নিকের মতো, যে দিলে সঙ্গে সঙ্গে মরে যাবে, তো এগুলো তাই জন্য একটু বেশি করে স্প্রে করতে হয়,
0: বেশি না, তার একটা নির্দিষ্ট ডোজ রয়েছে, সেই ডোজের মধ্যে দিলেই হয়, কিন্তু একটু ঘন ঘন দিতে
1: হবে। আচ্ছা, আপনি অড়হর ডালের কথা বললেন, মুগ ডাল বা মুসুর ডাল বা যেগুলো লতা জাতীয় যেগুলো, ওইগুলোতে আর যেগুলো অড়হরের মতো রয়েছে, যেগুলো গাছ হয় পুরো, হ্যাঁ, ওইগুলোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে?
0: দেখা গেছে যে অড়হরটার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে 66 রকমের পোকা আমরা পেয়েছি, যেটা অড়হরের মধ্যে আক্রমণ করছে। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে কলাই ডাল বা মুগ ডাল, এখানে ছোলা, এগুলোর মধ্যে কিন্তু অত পরিমাণ পোকা না হলেও মানে আমাদের অড়হরের থেকে কম পোকা হচ্ছে।
1: আচ্ছা, তো আমাদের এই রাজ্যে মূলত কোন কোন ধরনের ডাল চাষ হয়?
0: আমাদের এই রাজ্যে অড়হর হচ্ছে, মুগ, মসুর, এগুলোই প্রধানত হচ্ছে, তার সাথে ছোলাও কিছু কিছু হয়ে থাকে,
1: মাসকলাই কিছু,
0: মাসকলাইটাই হচ্ছে ব্ল্যাক গ্রাম। আর মুসুরটা খুব অত বেশি নয়, মুগ, মাসকলাই আর হচ্ছে অড়হর, এগুলোই মেনলি হচ্ছে,
1: এগুলো মেনলি হচ্ছে। তো এগুলো চাষের সময় যখন বীজ রোপণ করবেন তখন কি কোনো জাত নির্বাচন বা আপনার এই যে শোধনের ব্যাপার রয়েছে, বীজ শোধনের ব্যাপার রয়েছে, যেগুলো থেকে পোকার আক্রমণটা কম হবে?
0: হ্যাঁ, এদের পোকার আক্রমণটা কমের জন্য আমরা যেগুলো ইনসেকটিসাইডস যেগুলো, হ্যাঁ, সিস্টেমিক, যেরকম হচ্ছে ইমিডাক্লোপ্রিড বা থায়ামিথক্সাম, যেগুলো সিড ট্রিটমেন্ট হিসাবে যে ফর্মুলেশনসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা সিড ট্রিটমেন্ট যদি করে লাগাই, তাহলে এই যে শোষক যে পোকাটা আমি বললাম যেটা জাপ পোকা, তার থেকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ পেতে পারি। কিন্তু বীজ শোধন করে আমাদের যখন ওই পড বোর্ডার মানে ফল ছিদ্রকারী যে পোকাগুলো হবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে না, জাপ পোকাটাকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো। আর বীজ শোধনের এফেক্টটা বেশি দিন থাকে না, ম্যাক্সিমাম 1 মাস পর্যন্ত থাকে, এর পরবর্তীতে আর এটা কোনো কার্যকারী থাকে না।
1: সেক্ষেত্রে মাটি শোধনের ব্যাপার রয়েছে?
0: মাটি শোধনে দিয়ে পোকাটার খুব একটা বেশি কিছু হয় না, মাটি শোধনে যেটা করা হয়
1: ডালের ক্ষেত্রে মূলত বাইরে থেকে পোকা,
0: বাইরে থেকে আসছে,
1: মাটি বা নিচ থেকে
0: না, মাটির মধ্যে তাদের জীবনদশার একটা পর্যায়ে থাকে যে পিউপাটা, হ্যাঁ, পিউপাটা কিছু কিছু পোকার ক্ষেত্রে মাটিতে থাকে, আবার কিছু কিছু পোকার ক্ষেত্রে তারা ওই যে ফলটা পড়ের মধ্যেই কিন্তু তাদের জীবনচক্রটা সম্পন্ন হয়ে যায়, ঠিক আছে? সুতরাং মাটি শোধনের

0: বিষয়টা এখানটায় নয়, মাটি শোধনটা করতে মানে যে ডালের যে ইয়েগুলো রয়েছে আপনার যে রোগগুলো, রোগ জীবাণু, সেগুলো কিন্তু কন্ট্রোল করতে পারি মাটি শোধন করে।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা ডাল শস্যে কীটশত্রু নিয়ন্ত্রণ এই প্রসঙ্গে সহকারী অধ্যাপক রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয় ডক্টর নব্যেন্দু নায়ারের কাছে শুনছিলাম একটি আলোচনা। আপনারা শুনছেন কিষাণবাণী।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: আপনার নামটা কইবা?
1: নিখিল নাথ।
0: আচ্ছা, তো আপনার কাছ থেকে আমরা আজকে জানবো যে এই মরশুম, যখন যে মরশুম, এই মরশুমে আপনি কিতা কিতা লাগাইছেন?
1: এখন রামাইস লাগাইছি, মরিচ লাগাইছি, আর এখন ওই ফানিলেও লাগাই নু হন।
0: তো অখন যে আমরা মরশুম চলে, এই মরশুমে কিতা বারো মাসিটা চাষ হয় না? তো বারো মাসি মরিচের যে আপনার চারা বিচরা যেটা, এটা কিরকম ভাবে তৈরি করতে লাগে?
1: এটা চারা তো আগে প্রথম মানে ছোট একটা বীজ করিয়ে করে নিলাম, বীজ করিয়া আর বীজটা এই একদিন বীজে আজকে বীজাইয়া রাখবো, আর পরের দিন বীজটা উঠাইয়া একটা পাতলা একটা কাপড়ের টুকরার মধ্যে বীজটা বাঁধিয়ে রাখি দিলাম।
0: আচ্ছা,
1: কয়েকদিন গেলে গিয়ে পরে বীজটা মানে একটা মুখ ফুটিয়া একটু ফুটবো, এরপরে ওই যে বিট করবো, বিটো নিয়ারিয়া দিয়া বিষ্টরে বাং করিয়া ওপ মাটি দিয়ারি মানে বিষ্টা আলে ঘুরি যেত।
0: এটা আপনার ঘরের বীজ?
1: হ্যাঁ, ঘরের বীজ।
0: ঘরের বীজ, আচ্ছা।
1: তো ওই তখন তো এই বিষ্টা বাইন করিয়া মাটি দিয়ে একটু ঘুরিয়া এরপরে এটা আবার কলা পাতা দিয়ে ডাকিয়া রাখবো, মানে রুদ্র হয়তো না করি আর। এরপরে দেখবা তিন চার দিন পরে দেখবা বিষ্টা গাছটা ফুটিয়া উঠি যায়, তখন কলা পাতা সরাই তুমি, তখন গিয়ারিয়া দিয়া তো চারাটা আস্তে আস্তে হয়ে যাবে গিয়ারিয়া। এরপরে চারাটা ধরো চার পাঁচ ইঞ্চি হওয়ার পরে জায়গাতে নিয়ে নিয়ে লাগাই দিব।
0: এই যে গেল আপনার চারা বিচরা, চারাও আপনার রইল, চারা বিচরার সঙ্গে সঙ্গে কি তা মূল জমিও তৈরি করা লাগেনি?
1: এই তো ভাই চারা ফালানির 15 দিন পরে মানে বা মাসখানেক পরে, এক মাসে চারা হয়ে যায় গিয়া, এর বিচরা জায়গাটা রেডি করতে লাগে।
0: তো ওইটার সঙ্গে সঙ্গে কি তা মূল জমিও
1: তৈরি করে দিলে ভালো লাগে?
0: মূল জমি তৈরি করে, মূল জমিটা কিরকম ভাবে তৈরি করুন?
1: মূল জমিটা তো তখন এই মেশিন, তো মেশিনের দ্বারা আল চাষ করি, এই আলের লাগে কিছু জৈব সার গোপর ওগুলা দিয়া চাষ করে নিলাম। চাষ করিয়া এরপরে আমরা এই ফার্স্ট গাছ বা ছয় গাছর বাটে একটা ফাটি ফাটি দূর লোক খাটনি করিয়া এরপরে তো আবার পাতারে লোক ধরে ধরে করিয়া দিয়া লাগাই দিই, লাগাইমু চারা। এরপরে তো চারা লাগানির পরে তো গিয়া দিয়ে দিয়া গাছ বড় হইলো, তবে আমরা ওই যে পলিথিন দিলে তো মানে আর গাছ উঠে না। আর পলিথিন দিয়া অবশ্য আমি করছি না, আমি এমনিতেও করছি, তেও কিছুদিন পরেও মানে এটা আবার গাছ উঠে, এটারে গাছ আরবার মানে এটা ইয়ে করা লাগে, পরিষ্কার করা লাগে এইভাবে আর কি।
0: এই যে আপনার এই ঘাস পরিষ্কার করলা বা চারাটারে এক 20 দিনের চারা বা মাসখানেকের চারা নিয়ে রোপণ করলা, এইটার থেকে ফলনটা আইতে আপনার কতদিন লাগবে?
1: ফলনটা গাছ নিয়ে চারাটা লাগানির প্রায় 1.5 মাস পরে গিয়া, 1.5-2 মাস পরে গিয়া ফলনটা আইব
0: আইব। তো ধরুন অক্ষণ আপনি যেটা হয়েছেন ফুলকটি আইতাছে,
1: ফুলকটি আইছে বা আগেও আইছে,
0: এটা এটা চলবো কতদিন?
1: এটা তো এটা চলবো বর্তমানে কার্তিক মাস পর্যন্ত চলবো,
0: কার্তিক পর্যন্ত আপনি চলতে
1: চলবো, তবে এর মধ্যে আবার এই সার ব্যবহার করতে লাগবে, দিতে লাগবে।
0: আচ্ছা, তো এই যে আপনার মধ্যেখানে

0: হওয়ার কথা কইলা,
1: হুম
0: তো এটা কেমনে বুঝবা যে আমি ওখন খাওয়ন দিতাম হইব?
1: তখন গাছের পাতাটা মানে মানে তো সবুজ থাকবো,
0: হুম,
1: তখন গেরা একটু মানে কালার কালার চেঞ্জ হয়ে দিব, একটু হলুদ হলুদ লাগছে,
0: হলুদে
1: একটু বাদ ধরবো, তখন গিয়ারি বুঝলাম গাছের খাদ্যটা কমে গেছে।
0: আচ্ছা,
1: তখন গিয়ারি গাছে আবার খাদ্য দেওয়া লাগবে,
0: তো
1: মানে
0: হুম
1: দুইটা গাছের মধ্যে একটু কুদ দিয়া
0: হুম
1: তখন গিয়ারি যে যে জৈব সার হোক গোবর সার হোক যেটা হোক মানে দুটো মিক্সার করে দিয়া দিয়া দুইটা
0: হুম
1: গাছের মধ্যে মধ্যে দিয়া দিয়া আবার মাটি দিয়া গুলিয়া দেওয়া লাগে।
0: এই যে খাওনটা দিবা, এই খাওনে কি আর কার্তিক পর্যন্ত যাইব?
1: না অক্ষণ যে খাওনটা দিবো এই খাওনে কার্তিক পর্যন্ত যাইতো না, মধ্যে আবার দেওয়ান লাগবে।
0: আচ্ছা, মানে এটা কি
1: একবার একবার খাওন দিলে পরে এই খাওনে মাসখানে তাব, এরপরে আবার দেওয়ান
0: দিতে
1: লাগবে।
0: কার্তিক পর্যন্ত? না,
1: কার্তিক পর্যন্ত খাওন ঠিক মতন দিয়া রাখতে পারলে কার্তিক পর্যন্ত চলবো,
0: চলতেই থাকবে। তো এই 3 মাসের মধ্যে আরো 2 বার খাওন দিবা
1: লাগবো।
0: আচ্ছা, এই খাওনটা আপনি কেতা কেতা দিবা?
1: এটা তো এই ডিএপি দুমু,
0: আচ্ছা,
1: গোবর সার দুমু, মানে কোনটা মিক্সার করিয়া দিয়া, বা এসপিও দুমু, দিয়া সবটা মিক্সার করিয়া, পটাশও লাগবো লগে, সবটা একখানো মিক্সার করিয়া একদিন দিন রাখি দিলাম। এক রাখার পরে দিয়া দিয়া ওই আবার ওই কইলাম যে মাটি একটু কুদিয়া কুদিয়া মানে দুইটা গাছের মধ্যে কুদিয়া কুদিয়া দিয়া দিয়া আবার ঘুরিয়া রাখি দিলাম।
0: আচ্ছা, তো এটা গেল আপনার এই মরিচের ক্ষেত্রে। আচ্ছা, এই মরিচটা যখন আপনার বাজারজাত আরম্ভ হয়, আপনার সপ্তাহে ফারন না মাসে বা 15 দিনে?
1: না, এটা সপ্তাহে ফারন যায়।
0: সপ্তাহে সপ্তাহে আপনি কিরকম পরিমাণ তুলবা?
1: সপ্তাহে বলতে এমনি তো ধরুন 1 পোয়া জায়গা মরিচ কেত করলে দিয়া দিয়া একদিনে মানে সারা ফারন যায় না।
0: না,
1: তে আমরা ধরো সপ্তাহের মধ্যে 3 দিন 4 দিনও ফাড়ার পড়ে, আজকে ফাইলাম অল্প, কালকে আরো 2 দিন পরে ফাইলাম আরো অল্প, একলগে তো সারাটা পালন যেত না, তোরা তোরা তোরা তোরা করিয়া মানে মোটামুটি আমরা সপ্তাহে 4 দিন পালন যায়।
0: 4 দিনে মোট পরিমাণ কতটুকু আপনার নেন যে বাজার বাজারে?
1: তো ধরুন যদি 1 একদিনে 10-15 কেজি লোকের যে এরকম করি পারিয়া নেই,
0: 10 থেকে 15 কেজি। এই 10-15 কেজি যে নেন, এটা তো আপনারা পাইকারি দরে?
1: পাইকারি দরে
0: বাড়ছে।
2: শুনছিলেন অনুষ্ঠান কিষাণবাণী, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন লোকগীতি শিল্পী গোস্বামী ভট্টাচার্য।

0: 그락살 쟁드로보노 카나바에는 거그로바니 반다 거그로바니 반다오 보일러노 카나라에는 거글럽 사마니 사이크나로는 사물리 데버마
1: খুলুমু যতন আনি মং শ্যামলী দেব বর্মা তিনি আং ফাইসা ফৈজাক আনি সাক বাইথ্যাংসৈজাক কগ্লব সানানি বাকে আনি পৈলা কগ্লবনি মং অংখা খাতি তন্মানো খানি খুতরুগ হামজংমা কাইসা কথার মুয়ানিসে অমুয়ানি বাই কথাং অংমানো গথৈ বখাব ফিয়াবা অবহাই মুয়ানি টংনা নাংনাই তাই খরকসানি খাওয়াব নন হামজাক খা সালসা শিয়া তুতৈন সাবলে সাইমানবা নন পগনানি আসু কুথুক অঙ্গানো হনই খা বিশিং বিশিং আবহাইকে সাইচুং হামজাকমা তুয়ুংনি খাপাং বিশিংগ আশুক হামজাকমা হুই তন্মানি পাইথাকমা কেরৈ লেলামা কেরৈ খালং বিশিংগ হামজাকমা বরক হাকসালো তংব খাকসাকমা মানো বিনি মংন মৈতু খ্লাইখেন বসুক তিজলাং খাও কাসাই ফাই লাইথাংজাক জরানো ওয়ানসুক নাইখেন হামজাকমা বরগ্ন নাইসিং তঙিব বসুক তংথমা মান খাও চাজাকমা রেজাব মংনি ককথাই বিশিং খাসব তন্মানো হামজাকমা বরগ্নি বেবাক মৈতন তাই তন্মানো জাদু কলিজানি রেজাব মংনি কাইসা কাইসা ককথায় খাতি তন্মানো খানি বরগ্নি হামজাকমানি ককন খুম্পুই সাহারমা বাহাই মতম খাতি তন্মানো খানি বরগ্নি গদালমা ককন আইচুক জরানি বয়ার কচাং শিবজামাও খাতি তন্মানো বিনে হামজাকমু সাহার মানো বাসাল মলনি তেম তেম ওয়াতে ওয়ামাও খাতি তন্মানো ববাই তংলাইমা কাহাম জরানো দিনা মলনি লামা কুপুলুং সাহার যাক খুম্বার খাতি তন্মানো বিনি নাইথক মকলনি হামজাকমুং খাক গলকমাও সালঠাং কুনানি গরবনা নাইমা চাক সুরু সুরু শারীরিক সাল জরানি কচাং থত সালো খাতি তন্মানো খুম্বার বাড়িনি আরিও খরকনই আচুকলাই ককসামা জরানো তাই খাতি তন্মানো বিনি বেবাক হামজাকমা লাংমা তংসাকন খানি কুতরুগ তাই কাইসে কগ্লবনি মুং খাপাং আওয়ার ওয়ানসুকমা আনি নখায়ুং খাকা খরগ কাসাজাক ইমাংনি দফা ময়ালো কলকজাক খাপাংখা আনি হাফার আওয়ার মুয়ানি চাজাকা অম থাইদুগ খাতনজাক সাকমাং তৈসানি তৈয় ফুরসাসা আথুকিরি নখাবাই হানি গরংজাক মাংপিলি সাতংপি সাজাক পানটৈ তৈ চংজাক আমানি খুরিও আবসা খিলিজাক সাসলাংমলনি ওয়াইং চকমাও বায়াব সাকবাকসা মচাংমা নাইদি চে চে চা চা চে চেমা খরাং লপসাওই পেখকজাক হাবার মচাংজাক বুথাই কুমন মা চানাই তিনি খানো শিচারেও হা আমা চিনি চংবাক চংবাক চেংখারো তিনি গরঙ্গই মাইতাং মাইরংজাক গনাং হায়ং গনাঙই মুয়ানি হুইজাক জরা জরাও চংবাই নুকজাক খুগ্রুবাই খাই খাইবাইয়া তিনি নখাবাই হানি হুইজাক কথমানি খাপাং আওয়ারও গলগৈ তিনি মুয়ানি চাজাক খাপাং খা আনি তাই কাইসে কক্লবনি মুং হাদুলই সাহাই কুঙ্গ বাহাই হাবাই গদালজাক খাপাংখা আনি হাদুলই সাহাই কুঙ্গ বাহাই তৈবুক তৈয়র খেতনি আরি হালক গরংজাক অমথাই বুদুকবাই বাগরুমবারই তৈবান ইয়গৈ লামা কবলজাক তৈয় বাচাওই তৈরং খর কিতিং কাসামা মিরিক মারা কপ্রময় আরাং আবারসা লাইতা গুন্থু আশিঙি জাগর আথুক আহলা নগ কিফুলই বারিনি মিলক খাগৈ সঙ্গৈমৈ বরক আবো বসুকব কথক খেতমাই বরফুরো দিবর খিরিঙ্গ দাগি জাগৈ আমাবাই হারেপ কাসাবৈ গান্থিয়া আওয়ন্দরু সঙ্গৈ লাইতা মস দেং দেঙ্গৈ খেত লাই সাকা আচুকলাই আমা আচৈ তৈ মিলুই হাবা কাসাবৈ ইয়াক ইয়াকং সুই বাকলাই চালাইমা আবো বসুকব কথক বসুকব তংথক দিবর জরানি থুমা বাঁচালাই নগানানি থাইপং মসি খাকলাই তৈশি ফাকসি দল বাক্সা চালাই আবো বসুকব থকলাই চেচে চেচেমা খরাং চিং চিং পুংমা হাবার গনাঙ্গই বসুক মোচাংমা

আফরু হুজাগৈব ফাং তলাব মন্তৈ মনাতৈ লিচু খাগলায়ৈ পালবাক্সা চালাইমা দাবুরা তেরমানৈ লাথাবাইরি ফ্রেক জাগৈ হামা হয়াবৈ খাবরুম খারমা তাবুক বমানকু পগৈ তাবুব মাইনাখু পগৈ আ জরা কাহামনি ককন আবহাই সালনি শারিক জরাও রসামরম বাই ফাকসি পাপসি ইয়কসি বরই সুগুই কসই বলায় বাকলাই চালাইমা হুহু হাহা খুক্তি চরয়ে অকরা কুসু পালবাকসা মিলুই চালাইমা আবো বুসুক বতংথক জরাবাই বেলাই গথক তাই কাইসা ককলপনি মুং সাকনো সিনুবুই ইয়াপরি সেদি হাদুলুই হারপেক বেবাক বাই কবুলখা তৈরমা পেরুই কিশুলুই থাঙ্খা নাইসিনি নাই চাইতগৈ নাইখা সিন্দাই বাই সুখাকনা বসুক বচাইতখা সুসিনী সুই শিমকাগলিয়া সাকাঙ্গাম বিনি হরগ মকল নকলিয়া মংসা খাদুমা খাকামা ফেমলকমা বাংখা খরগ খুগ খা বাই খুকনি কগ গরেখা মিলিমা ফিয়াবা কবৈন ফিয়াবা কবৈন হুয়ৈ হুই তন্মাইয়া হায়ংনি রাইদা কবৈ সিজাগো সালচা হামজাকমা বহাইন হুই তন্মাইন্যা হুইজাক হামজাকমা বাই সিমে জরালাই মাইন্যা নকজাক নাইন ব সালচায়া সালচা গদংমা জরা ফেমলকমা রুয়ৈ হামজাকমা দংরৈকিয়া গথাং অঙ্গৈ যে সালনি সিমি বরক শিও সাইমানু বুঝি নাহার নংবন খাপংখা রুয়ৈ হামজাক সুখ থাঙ্কা হনৈ আর সালনি সিমি ন বন ন বরম রা কমেরি নাই তরক তর নংবন কারি তংমাঙ্গলাক সাইমানমানি সালনি সিমি ন বন ন সাকনাইয়া খাইনা সরং থাঙ্গো যে সালো বরক নিনিখা বেলমা সাইমানো আর সালনি সিমিন নিনিখা বেলমানো বিনে সাকথারনি বাগৈ নন সামুঙ্গ ফুনাংনাই হায়ংনি কুথু কুবৈ অংখা যত বরক নিনি হামজাকমানি বরমর নারিংয়া আশুক নওয়ানসুক নাহারনাই নংবন ইয়াকার তং মানগলাখনৈ আবুনি বাগৈ মৈতু নারেকঠাই চিনিখা কেবেলমা রকন যতনি বস্কাঙ্গো সানানি কয়কিয়া তাই খাবাই হামজাক তংফানো সাকন আশুক কলাই সাখে খাইনানিয়া যে সালনি সিমিন কলাই সাখে মাননাই আর সালনি সিমিন বরমর না কমিরে নাই আবনি বাগৈ সাকনি বরম নারকনা সরংথাই তামনি হিনমালে হায়ং হামজাকমানি স্লাই সাকমাং সাকনি বরম ন গবাং বরমরু তাই কাইসে কগলপনি মুং কুবুই কক সাকন কারি সাকন আশুকে হামজাগে মাননাই তাই কে বুকুরি অকন কুবুই তাই কথার হায়ঙ্গো গবাং মা বরক ফুনক নাইনন হামজাগো হনৈ ফিয়াবা আরব তংনাই সাকথারমা খাবেলমা জরা নাংফুরু সিমি সামুঙ্গ ফুনাংনাই ফিয়াবা নিনি নাংমা জরাও সাক সামলগৈ হাকসাল অং থাংনাই অকন কুবুই নাইদি নং জরাও আমজগৈ জরানো জরানো ফুরংনাই নন হায়ংনি কুবুই আবুনি বাগৈ বখানো আশুকব রৌই তারদি জেসুক রেখাই সাক সাকন সিনি মাইনা অং হাই হিনকাই সাক সামলকনা বেলায় কথক অংনাই আফুরু কবর অংমানো কারৈ তংগলাক মংসা লামা মকল বস্কাঙ্গো শিয়ারি লবৈ তংগলাক সামু তংসা বলামা তাই কাইসা ককলবনি মৌ জরানি করণ জরারক তাবুক জরাবৈ গদালিয়া খাপং খুলুগুই ককরক সাথকলিয়া সানা মসুংব খাপং খা খুলুগুই লগির নাই বরক সেকরি তুমং লগিরুই গানা তংব খাপং খানো বুঝিনাই সেকরি জরারক আসু কেসেব অংথাঙ্কা নবার শিবমা ব উল্টাসে অংথাঙ্কা ওয়াইসা উইসু খা কুয়ৈ খা বান্দি জাকনা মুচুংব খানো সেপেংনাই বরক সেকরি জরারক তাবুক জরাবাই গদালিয়া ওয়ানসুকমা বাই বাক্সা নবার শিবলিয়া হারসাজাক মরানজাক কুয়া বিশিঙ্গ গলেগেই তংজাক বনি বাগৈ মোনামনা বখাগো লামা লামরজাক জালাইবো লঙ্গো সাতংসে নাগলিয়া আবো তাই হামনা আছে নকলিয়া তাই কাইসে কগলপনি মুং খরাং গরৈ সাতং খরাং গরৈ সাতং অঙ্গৈ দংথু চিনি হামজাকমা লোকো কথমনি বিশিঙ্গ নীলার দংমানি বিশিঙ্গ নীলার ন অংথু কতর তের বব বব সাইমানখে মায়া খারো হাকসালো হুই তন্মানি বিশিঙ্গ ন তঙ্গ কথার কুথুক হামজাকমা হায়ং সিনিয়া ফানো সিনে মানথু গনৈ বুখা বেবাক সায়া তংমানি বিশিঙ্গ ন হুইজাক তঙ্গ কবৈ নাইথকমা কিসা মিশা কক রক তংথু কতন অঙ্গৈ হুইজাগৈ দেব্রা খানি বিশিঙ্গ জবজাগৈ হুই তন্মা আব কিরিমায়া

0: আবন অঙ্গ গবই সাকথারে খাতি তন্মা বৈন ফুনুকমাও গমাও হালগ্নি গবই নাইথকমা গবই খানি সতন্মা যতন নুকথু লগেরেমা খাকামা ওয়ানসুকমা হইজাগৈতংথু খানি বিশৃঙ্গ ইমাং মুখথাং সনামানি বাইথঙ্গ বৈন গিয়াবই গথার অঙ্গৈ খরাং করই সাতং অঙ্গৈ তাই কাইসে কগ্লবনি মুং কাইনি আইতর্মা নখা কতর্মাও কাইনি আইতর্মা নাইতে নাইতে গমাউই থাঙ্কা চুমই বাই কবলই বিয়াং বরি উই আশুক সং সাসা বহর পিরসাসা গানা গানা বসুক সে মচাংসা তাবুক তালপির সালব কাসাও নকলি আফিয়াবা বরকন পিরসামা সালবরম আং রুতুগুই নাইও খানো ফলগুই নাইসিং নাইও ফিয়াবা হাইকেন গদকমা অংখা নাইসিংমা আনি বেলাই হানসুখা বলে তাবুক ব পিরসা ফাইলিয়া খাকামা আনি বাইথাং অংলিয়া তাই কেসা কক্লামনি মুং হাকচার আমা খানি বরকনি সুয়ারি সানই থাংমানি আংলে আমানি আরো খাসুক সাখাবাই লামসগৈ বলে ওয়াতৈ নিখুম সাহারৈ ইয়াকশিয়াগরা গথার গচাংখাই লামসখা আনো লবৈ খাবাই সুরিজাক বুখা গথার বসাক ওয়ানসুকমা গথার লবৈ সনাম নাই সানো হপং মাইচাইয়া হর খরংসা ফুং আইব সুরিজাক অবখা খানি বরকনি হামারি সানৈ থাংমানি আংলে আমাবাই মালাইনা আমা লামসক যাক আনো আমানি খুড়িও খাকচংমা মানই খাপংখা আনি বেলাই সরাংখা নোয়াই খরক ইয়াফাইয়া গদাল খুলুমখা আমানো হামারি মানমাবাই কসং বুখা গথার সাক নাইও আমা কসংখা আয়াং মাসিংনি হামারি তংনা আবাগৈ আসুক গরঙ্গৈ মাননা খুলুমো আমা হাকচারমা নং মথাংনাই যতনি লাংমা তাই কাইসা কক্টবনি মুং জরা নাংনাই হামজংমানি তুয়ুঙ্গ টুকুই সাকাও কাসামানি কিসিসা সুকাংনু তাবুক ববু সাকনি বাহাই কাকনানি জরালে নাংনাই নু কিসা কবং জিলাবু নিনি সাকনি বাহাই দংখ তাবুক ব কিসা আবাহাই নবারবাই মিলসা আউনানি জরালে নাংনাই নু কিসা কষা চামানি কথাল কুকিসা ওয়াইসা ওইসু থুইবু ইরসাও কিজগৈ তাইসা হামনানি বাগৈ জরালে নাংনাই নু কিসা নংতংমানি খাকামাখানি সুবইবু প্রায় রেখা খাপাংনি ফিয়াবা গলাইজা খাদুলৈ হামিল চাউনানি জরালে নাংসিনাই নো কিসা নন বেবাগৈ বগৈ থাংনানি মজুইয়া খা আনি ফিয়াবা কিসা কিসা খাই বগৈ থাংনানি জরালে নাংসিনাই নো কিসা মিয়া শিকাইমানি বুফাং বচলৈ তাবুক নিশিমেন বুথাইনি খাকামা সাতুং নবার ওয়াতৈ মল তাবুক ব আরো বুথাই থাইনানি জরালে নাংনাই নো কিসা জরা নাংনাই গচাং তংদিখা তাবু কিসা জরা নাংনাই তাই কাইসে কক্লবনি মুং বুফং সাকানি বুথাই বচাও বুফাংনি ইয়ারং বখুরো অমর বাং রেখা লাংমা মরান রেখা ককথাই খলমা ব বেবা কমে রেখা সিনেমা বরক হাকসালনি অংখা খানি বরক ব খাবাই চাল থাঙ্কা হাইকে জরাতেই বলাইজাক থাঙ্কা লাংমা ফুরঙ্গ চুংন হালক বদি যতবাই ফিয়াবা খাকা ইয়াবুই কেবন খাবাই বাই থাংব আবনো যেন গবাং খাও খাকাও খানো যত নিসলাই খা খাম্মা বরক নরুই গ্লাঙ্গ হাকসাল কলক হালগ পৈতরোনা ফুরঙ্গ খা কাইসা ককলায় কল নুকমাবাইন মনে মুংফায় মুখাঙ্গ টংথকমা রুব খাপাংন কুবই হামজাকমা ফুরঙ্গ পৈতো নারকনা ফিয়াবা কুবই হামজাকমা খাও করই ফুনুগ হামজাগো সিমি হেনই খাসপনা নায় খরকন হামজাকমা রিয়া খাবাই নন হাইকে তরক তরক বন কারি বানচিনা ফুরঙ্গ সালব্রুম আবহাই বরক ডক নন ইয়াকার বরিয়া তাই নিনি সিমি অঙ্গি বতংয়া কুবই কক বরক অবহাই বরক বুফং সাকানি বুথাই বচাও বুফংনি ইয়ারং ব খর আশুক জরানো হামবাই
1: আশুক জরা খনবাকিয়া বাইথং বৈসিজা কগলব সামানি সাইখানারকা সামলি দেব বর্মা তাবুক খনবায়নে বাইথং বৈসিজাক কথমবসা সামানি সওয়ানো শর্মিলা দেব বর্মা
2: খুলুমকা আনি কথমবসানি মুং চুসুইনি থাই আমা আমা ও আমা আফানো সাগদিদ বীরখুং মঠরনাইন তেই বুকুচুগ বিরিত লাংদিহিনই কিসানি বাকে ফাইকাবা মালাই থাংসিও

আনি আচুই আচু বাই উমর বিশি সিনিনি চেরাইবা বো জে খনামা আবনো ন খাও চঙ্গই টংজাও জে খনামা আবনো সয়ং নাহিনই কামি বেড়াইনা আশক চুগিয়া ফানো নকশা নক আদি আইপিরি বেড়াইনা চুকটেখা বেড়াই কলমতৈ সেরা সেরা খাই সালসা ববিনি বুমানো সঙ্গ আমা সানমা আইচুক হামটি সংনিলে যতনিন বুচই বুচু তঙ্গ আনিলে আচু আচুই সং বিয়াং থাং আনো টাঙ্গই বরকন আং টাঙ্গই বরকন নুগিয়া বুমা বিনি কক্ন খনাওই খা খামজাক তৈন বন মেথেপনা বাকই সও নিনি আচু আচুইলে নখা সাকাও সিতঙ্গ বরকটেই ফাইমানলিয়া চিনি নগ বরক বরকনি থায়ো থাঙ্গই টঙ্গই বাইখা টংটুতই খাও খেপ খেপ আনি আচুই সং টাঙ্গই আংবাই মালাইনে ফাইয়া মাংফিলি সিমিসে খাচিজাক নগ নাইথক বুলে আনি আচু আচুই সংব আনি আফানো সিকিসা সোলো আনি আচুলে মাংফিলি নাইসাই বরক বাই কক সাউই টংফানো কক ঠাইসা ফানো ইয়াচা গিয়া আংলে সঙ্গু মাইডেচা খা আং মাইডেচা যায়া আবু বো সঙ্গনাই গরৈ আনো বুইহাই খাই ইয়াকটলুই বেড়াইদিনাই বকরৈ আং বেলাই বিয়াল নাংজা আইপিরি কামিনি যে অকড়া চাকরা চুচুই কলাইনাই রং খাটুং খাজা খাই রিঙ্গু রিংনা নাই বলে খাবাই খুববাই হাইফানোসে বরগলে ববাই আসক দুগুই টং মানিয়া হর থুয়ামো টংটুতই কেরেং কঠমাব সাউই খনারিউই মাইয়া ওয়াইং খিলিউই লব সানানি বকরই আবব খরকসানি আবব খরকসা সে সাউই মানো বিনি খানি রুয়াই মানো বুমা খুম্বার সাও বরক ফাইমানিয়া থায়ো বরক ফাইমায়ানি থায়ো থাংফানো বরকলে চংন নাইখলাই টঙ্গ চং কাহামদে টং হামিয়া আবুনি বাকইন নং মা ফানো তা সাতকদি কক খনাউই টংদি আইপিরিনি খানি বিয়ালন নুগৈ বুমা খুম্বারব টঙ্গই মানিয়া মুইটো মানজাগো বিনি কড়া জগ কড়ান বরক টং টংখাইলে আনি সাজগব কইনেনে খাই মা টংলা খামু বরক বাই বাক্সা আচুকি কক সানালে চোখ খামু তত নানাই খাই তনিজাক খামু তেইটামো সাসি নাই চংনকে খড়কসা ফানো হিনাই সানাই তে ফরংনাই বকরৈতা গরিখাটা বুফাং সাকলম গরিখা বখরক সাকাও তাবুক সাতুং বকির কাটিয়া ওয়াটিব কাটিয়া কামিনি জাইটি সান্দাই সান্দাইয়া ফানো আনি আইপিরি নুক খাই খাটুং খাজা যাইটি সানু হালক বই রিঙ্গু বুখরা বুখিরি পি পিয়া বাই দাদা ইং ইং বরৈ চু চুই আবুনি বিশিংব বিনি আচু আচুই গলাইনাই ন গলাইনাই রকন খাবাই খুববাই নব হামজা কগো ইয়াং সমতিনি বুচৈ নুখাই বরি থারি মা থাঙ্গো হামজাকমানি বরক ববন আশক ন মায়া খলায় রিটার জাকানি ব কক ন মাইটুগুই চারি ওই ওয়াইং চেকে বই মুথুই তনিও আংব নাইটুগুই সে মা থাঙ্গো চেরাইবা বিয়াং আসক বেড়াই টংখা হিনই ব তেসা উমর কিসা টংফুরু ফানো নখলা মায়াম তক রকনাই গরৈ আফসানো খেপনাই কে খরকসা গরৈ তামনি আসক বিয়াল কলাইখা বাসৈ কর্মটি সাও সাউই খনারিও বিনি নুখুংনি ককন বরক হিক সাইনৈ থানি রাংরি গরৈ টংফানো বরকনলে বিনি বকরাজক বকরা রক থানি মাননানি টঙ্গো বরকন মিলিগ্রিনাই টঙ্গো বাড়ি খাইনানি মাই বরনানি ওয়ানানা নাঙ্গিয়া যাই যাই খাই সাউই বিটি খলৈ অকরা টং টঙ্গো জরানি বথাই জরাও ন মানরিও আইপিনি বুমা হাইন হাই ওয়ানছুগো আনিব আনি কড়াজক কড়া শাক হামিয়া সামু টং মানিয়া ফানো নগ টংমানি ন টংমা থাইসালে কক কাহাম সাউই টঙ্গৈ মানখামু টাবুক সক জরা কঠাং টংখাই কঠাং টংফুরন জে মায়া খালায়ই টংনানি নাঙ্গো হিনটুং সাতুং জে সাফানো আবো
थाइसा थाइसानो फानो खातैना ककसे गोरै बरगले आबो फोरोंमानिसे कक ताबुकसे अ ककनो वानसुक नायो आफुरु साजागै फोरोंजागै फोरोंखाय खुनजु केटक जागो खोनाना मुचुंगिया ताबुकले नायतुक फानोसे ते बर' मानसि नाय अ कक खुरुमपुइ ककथायरकनो आंनगो तंफुरु कायजेगिया सोकां रोंसोरोंगो हिनै सामुं तांफानो आसोक सामुंबो तांजागिया काटिं काटां

0: ফাই ইয়োগই থাঙ্গু তাংফুরু তাঙ্গ তাংয়া ফুরু তাংয়া হামজক ফাই সে আং আনি লংমানী কুবুই লংমাও সকফায়ু বাহাইকাই টংনা বাহাইকাই বাকনা বাহাইকাই সংনা সুকনা আবো বেবাকন বরকনি নুগই সেরঙ্গই রংখা বরক বুকুবাই ফুরং ফুরংমাবো টঙ্গ তাঙ্গই ফুরংমাবো টঙ্গ আইচুক বসাওই মাইমুই সঙ্গই ফগো থাঙ্গু থমা বসাই নুগো বেবাক সামুং হুমুং পাইজাক মাইখুরি চানা সিমিখাই কলাং থাঙ্গু আং নিজি মাইখুরি চানা ফানোসে কিসা ফানো সামুং টাঙ্গিয়াকারই মাইখুরি চানা লাচি থেরে থেরে অঙ্গই থাঙ্গু সাক সাক আসুক দে বরক কাহাম বরক বরকনি কাহাম তমুং নুগই নুকমাবাই আং সাক সাকবো হামুইমা থাঙ্গু আবোসে টংনানি কৈবা জংন খিবুই থাং পাইবায়ু বরকনি ব চায়া ইয়া জমতারনা সৌই ফাইফুরু থায়া মাংহিনী মাইয়া আইপিরি আনি বিশি সিনি অংখা ব আন সালবুরুম বুরুম ন সং সঙ্গু আমা আনি আচু আচুই বরক বরক ব্যাং থাংবাই হিনী আফুরু বন সামা তঙ্গু বরক দে নখা সাকাও সে সঙ্গন নাইখলাই তঙ্গু সঙ্গন হামারি রিউই নং হিমুই থঙ্গই টংফুরু তে নং রং সরঙ্গই মানই টংফুরু বরক নন হামারি রিউই টংটা আবো নন আসকটা মিরিক দি বরক চাজা গিয়াংনাইসি দো মা অক অক সামানি টংগো সালসা ফাতার হাস্তেও থাংনানি হিনই থাংনা বাগই বীরখুং কাফুরু ন কাফুরু খাই মুইটো মানজাগো আইপিরি সঙ্গু আনি কঠমাবো সাওরণ পাইখ্যা
1: আশুক জারা কগ্রবাইনি পান্ডাও খানাবাইকিয়া বাইথামবাই সিজা কথম অবসা সামানি সাইখানারকা শর্মিলা দেববর্মা তাবো খানাবাইনে জাদুনি রেচাপমুং খরংরওয়ানো লক্ষ্মীপতি দেববর্মা

abandonné

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ। তিনি বলেন 2014 সালের পর থেকে ভারতের স্টার্ট আপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা 2.5 লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক স্টার্ট আপ ছোট শহর ও মফস্বল এলাকা থেকে গড়ে উঠেছে। পাশাপাশি 45% বেশি স্টার্ট আপের অন্তত একজন মহিলা পরিচালক বা অংশীদার রয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: ভারত মে কুছ সো স্টার্টআপ হি হুয়া করতে আব দেশ মে ইনকি সংখ্যা 2.5 লাখ সে অধিক হো গই। করিব আধে স্টার্টআপ ছোটে শহরো আর কসবো সে আতে হ্যায়। 45% সে অধিক স্টার্টআপ মে কম সে কম এক মহিলা ডাইরেক্টর ইয়া পার্টনার হ্যায়। ইয়ানি ইনোভেশন কে অবসর অধিক লোগো তক পৌঁছ রহে।
0: বর্তমান যুগে ডিজিটাল ক্ষমতা এই রূপান্তরের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে এবং সরকারের এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন এদেশে 100 বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র ও সাময়িকী এবং 1,000 বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্স ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে কলেজ কোর্স শিক্ষক ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রেক্ষাপট বদলে যাওয়ায় বর্তমানে নতুন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন, এর জন্য কৌশলগত দূরদর্শিতা এবং পরিবর্তিত পরিস্থিতিকে সঙ্গে করে চলতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাষ্ট্রপতি বলেন আধুনিক যুদ্ধের কৌশলে সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি এ সঙ্গে সশস্ত্র বাহিনী ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক বসে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের নীতি পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানিয়ে বলেন বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
1: আতঙ্কবাদীও উনকে সহায়কো অপরাধিক নেটওয়ার্ক বিত্তীয় চ্যানেল ও সীমা পার গতিবিধি উপর সত্যাপিত তথা কারবাই যোগ্য সূচনা কা সময় পর আদান প্রদান আমার সাময়িক সুরক্ষা কো মজবুত কর সকতা হ্যায়।
0: তিনি বলেন আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ক্ষেত্রে বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বসুধৈব কুটুম্বকমের নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত সর্বদা শান্তি ও মানব কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। উল্লেখ্য 1997 সালে প্রতিষ্ঠিত বিমস্টেক বঙ্গোপসাগর সংলগ্ন পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করাই এই গোষ্ঠীর লক্ষ্য। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের উপ প্রধানমন্ত্রী এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী কারেল হ্যাভলিশেকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন উভয় দেশই ভারত চেক যৌথ প্রতিরক্ষা কমিটির তত্ত্বাবধানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সহমত হয়েছে। বিজেপি অভিযোগ করেছে কংগ্রেস ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা কর্মসূচি এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা ও কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু তাদের আমলে নির্বাচন কমিশনের ভূমিকা কী ছিল সে প্রসঙ্গের কোনো উল্লেখ তাদের বক্তব্যে নেই। কংগ্রেস যে নির্বাচন কমিশনারদের রাজনৈতিক সুবিধে দিয়ে এসেছে সেই সংক্রান্ত তথ্য তাদের হাতে রয়েছে। অন্যদিকে এনডিএ সরকার নির্বাচন

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আধুনিক যুদ্ধের কৌশলে সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন।

0: কমিশনকে শ্বাসন দিয়েছে। রাজনৈতিক ফায়দার জন্য এনডিএ সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের আধিকারিকদের ব্যবহার করেনি বলে মন্ত্রী স্পষ্ট জানান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 40 জন। পুলিশ জানিয়েছে, আজ সকালে মুলতানের শেরশাহ ব্রিজের কাছে রহমান বাবা এক্সপ্রেসে 14টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি করাচি থেকে পেশোয়ার যাচ্ছিল। উদ্ধারকারী দল দ্রুত আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করে। লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন এক বিশেষ আলোচনা, ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে ডাক্তার কৌশিক সরকারের মতামত শুনবেন আজ রাত 8টায়। অন্যদিকে সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ রাত 10টায় শুনবেন আলোচনা, ভারতীয় অর্থ ব্যবস্থার বিবর্তন। বিষয়টি নিয়ে অধ্যাপক ডক্টর বিশন সান্যাল তাঁর মত ব্যক্ত করবেন। দুটি অনুষ্ঠানেরই সঞ্চালনায় রয়েছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান দুটি গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI জানিয়েছে, ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি উৎসবের মরশুমের কথা চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। দেওয়ালির পরে ব্যবসায়িক ইউপিআই লেনদেনের ওপর MDR কার্যকর হতে পারে। এর আগে আগামী 15ই অক্টোবর থেকে MDR কার্যকর হওয়ার কথা ছিল। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রে নির্দিষ্ট স্থান সহ চিহ্নিত করেছে। লাদাখ ও স্থানীয় সংশ্লিষ্ট স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফ্লাই দুবাইয়ে কর্মরত মালদ্বীপের 2 পাইলটকে সংযুক্ত আরব আমিরশাহের পুলিশ গ্রেপ্তার করেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওমানের যে সহ পাইলট দুবাই তেল আভিবগামী ফ্লাইট অপহরণ করার চেষ্টা করেছিল, এই 2 পাইলটও সেই ষড়যন্ত্রে যুক্ত। ষড়যন্ত্রটি ব্যর্থ করতে গিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছার আহত হন। সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দুজনকেই হেফাজতে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির মালদ্বীপ দূতাবাস তাদের পরিবারকে এই আটকের বিষয়টি জানিয়েছে। তবে মালদ্বীপ কর্তৃপক্ষ এই 2 পাইলটের আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাইকমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাঁটি পরিদর্শন করেন। এই সফরের সময় ভারতীয় প্রতিনিধি দল কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মত বিনিময় করেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। রাঁচিতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে ভারতকে হারিয়ে দেয়। ইন্দোরে তৃতীয় ম্যাচে ভারত 14 রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল, এরপরের খবর 7:50।
1: আকাশবাণী আগরতলা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমান রোগী অসেবনা হার নাই যত অন্য খাকা হামিয়া ভারত নংতাইনি নিন্নকুনি বড় রোগ নিশা কাহাম না রোখানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়া উই চুবা মুগু উই দং ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নাম না নিশামু খলাই জাগি দং কেম্প শাখাম নগ তাই নক নক চিনি বদল নি বড় রোগ খাঙ্গি দং নি নিন্নকুন চুগুই তং খে দিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবা আয়ুষ্মান

এপনি চুবাচু বাই নং বাই থাকনো আয়ুষ্মান কার্ডস নামই মাননাই সারকা হাম নারুকনা যতনি মানথাই আয়ুষ্মান উংকুম যতনি নুকুম তৈব কাহামকে সিনানি বাগি টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপর্ণাদেব বর্মা হায়ং গনাঙ্গই রংথং হামিয়া তং হালক ভারত যুগ জাকতাই তং সকনই হামকাইনি মারি অঙ্গি বাসাকা হানি সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি হাস্তেব কাইজার হাঙ্কর সেবাজ্যোতি চকস নামতি সানা ককচং মংনাহারকা হাস্তে মন্ত্রীসভা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা খানা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণীখলানী অডিটোরিয়াম কতাল ফ্রংনা মাননাই রকন অফার লেটার ইয়াফারানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুরনি চন্দ্রপুর ত্রিপুরা হাপাংনি আয়ুর্বেদিক মেডিকেল রং কতরতে সাখামনকন চেঙ্গে রেখা তাবুকক তোমার শুক্রবৈ হায়ুং গনাঙ্গই রংথং হামিয়া তং হালক ভারত চুকজাকতাই তং সকনাই হামক্রাইনি মারি ইঙ্গি বাসাকা হই সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কতালনি ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরাম ককনারগনানি থাঙ্গই ব অকক সাকা ব সাকা ভারতনি বাকি রংথং স্নাম ফিরমুং নাংসুকমাইয়া আব কুথুক রায়দা চং মুংনি মারি হাকতনি রাওসনি দশমিক চার রংথং হামক্রাই সিনিরা বিলিয়ন ডলার লাইখাতে হায়ুংনি হায়াব ভারতনি মানজাক মুং কচং অঙ্গই বাসাকা হিনে খুশাকা মন্ত্রী বক্রক দিল্লি কতালো তাবুক নপুইলা বিমস্টেক নি স্বরাষ্ট্রমন্ত্রী বেরেমনি ককলাম সংসাজাখা পান্ডাবো তাংশিত্রা ফাতার হা বেরেমনি রায়দা চাইয়া কাশুমুং ফেকজাকনাই মানই ফালমা বরক ফালমাতে সাইবার থেমরামুং কাশুথানী আদং হাকতর রকনি বিশিং চুবা মুংক্রাক খাইনানি সাকা ফান বক্সিনজাখা পান্ডাবো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা আমচাইনি কথা লাইমুং রং থকক মুংনি চুবা মুংতাই থানসা মথাংমুংন ক্রাক খাইনানি বিমস্টেক কাইসা নাংকুকমানি থাই তাংশিত্রানো কেবেঙ্গই ভারতনি জিরো টলারেন্স রায়দানি ককসাওই ব হুইজা ককথুম রনাতেই নাহারনা তাংশিত্রা তাংনাই রকন জানিজা হাওত লাংনাতেই কেরং সামুঙ্গ থেপানাই মথারকনি বিশেং চুবালাইমুং বাংরানানি কবখা হাস্তেব কাইচার হাঙ্কর সেবাজ্যোতি চকস্রামতি সানা ককচং মুংনাহারকা হাস্তে মন্ত্রীসভা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি তাংনক কতর ককতমা থুমনাই রকনি ককমালাইমাও সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনি বিসি নৈচি বা স্রাই স্রাই লুকু সেবা খাইমানো মৈতু নারকনাব তেই হামচাজাক ভারতনি ওয়ানসক মুংন তেই ব রাগ্রনাব সেবাজ্যোতি চকস নামনানি ককচং মুংনাহার জাখা ব সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনী আচাইমা সালনরগৈ অক্টোবর তালনি চি সিনি শালমারি জরা তালসারময়ী সেবা সংকল্প অভিযান সংসামানি নাহার মুংন অংখা হাপাংনি জুদা জুদা তাংবুতাংনি সেব হদানি পাইথাক বরক জরা সগৈডনা অচক সংসামানি বিশিংতৈ বিগ্রা লুকুরকনি হামক্রাই নাইকল মুংনি বেরেম কাহাম নাইকল মুং সেবরনা তৈ নৈসাই ব্রৈচিসিনি বিশিনি বিশিং হামচাজাক ভারত স্নাম তিসানা নাহারৈ মন্ত্রী বক্রকনি ওয়ানসক মুংন লুকুরকনি বুসকাঙ্গ রমৈ তিসানানি সাকথার মুং নাহার জাখা মন্ত্রী অক্রা সাকা সালথাং হাঙ্কর আগরতলানি রানীপুকুর গানানি আমচাই সোনারতরি স্টেট গ্যাস হাউ তাই শহীদ ভগৎ সিং শিকলা তং থাইনক গানানি আমচাই হাস্তে বেরামনি সেবাজ্যোতি সংসাইতি সানা ককসাব তঙ্গ শালচি ত্রিপুরা ধর্মনগরনি ডিএনবি প্লেগ্রাউন্ডনি লাম্পরা উনকৌটি হাঙ্কর কয়লাশহরনি শ্রীরামপুর ব্রিজমোহনি ধলাই হাঙ্কর আম্বাসা টাউন হল গানানি আমচাই খোয়াই হাঙ্করনি মহাদেবতিলা সিপাহীজোলা হাঙ্করনি বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড গোমতী হাঙ্কর উদয়পুরনি জগন্নাথ দিঘিনি জামতলা ক্রসিং তাই শালগ্রা হাঙ্কর বিলোনিয়ানি হুকবার নাইকুংনি হাবানক গানানি আমচাইও সেবাজ্যোতি চক আচুক রোজাগানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা খানা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণীখলানি অডিটোরিয়াম পান্ডা কাইসানি বিশিংতৈ কতাল ফ্রংনা মাননাই খরক সা সাই ব্রেইরা বাচি নৈ শিকলা শিকলি রকনিয়াগ অফার লেটার ইয়াফারানো আবনি বিশিং এস টি জিটি পাঁচ অংজাক রকনঙ্গ খরক দকরা চারচি দক তৈ টেট টু আমজক মুঙ্গ পাঁচ অংজাক রকনঙ্গ খরক শ্রীরা দক চি দক রংনক রং নাইখুংবাই সংসাজাক অ পান্ডা মানজাগানো রংনক নাইখুংনি তাংক্রা ডক্টর মিলিন্দ রামতেগে এস সি ই আর টি নি দাগি ফাং এল দার্লং মাধ্যমিক তাই পুইলা রং নাইখুংনি দাগি ফাং ডক্টর সমীর রায় চৌধুরী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুরনি চন্দ্রপুর ত্রিপুরা হাপাংনি আয়ুর্বেদিক মেডিকেল রংনক কতর তৈ সাখাম নকন চেঙ্গে রেখা ব সাকা হাস্তেব আয়ুর্বেদিক সাখাম নাইখুংনি ফ্রংমুং তৈ সাখাম সেপসা ফুয়ারথানি অফ্রংখর কতাল্লাম ফুনুগানো রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায়সাকা আগিনি সিমি ভারত হা কতর আয়ুর্বেদিক সাখাম নাইখুংনি চল তঙ্গ তৈ অ সাখাম নাইখুং বেলাই নাঙ্কুকমানি পান্ডাবো ভার্চুয়াল তৈ মানজাখা কেন্দ্রনি আয়ুষ তৈ সাখাম তৈ নুখুং হাম ক্রাই

0: মন্ত্রী ইয়াকচু প্রতাপ রাও যাদব মানজাখা এমএলএ অভিষেক দেবরাই গুমতি জেলা পরিষদ নি কাসকো অকরা দেবল দেবরাই উদয়পুর পুর পরিষদ নি চেয়ারপার্সন শীতল মজুমদার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি নি চেয়ারপার্সন শিল্পী দাস আকশং আর্মি রিক্রুটিং হাবানক শিলচরনি লুয়াজিমুং বাই আগরতলা অগ্নিবীর এবা আর্মি রিক্রুটমেন্ট রেলি সংসা জাখা আব তঙ্গানু অ তালনি চিসিনি শালমারি জরা পুইলা সালো সেঙ্ক্রাক বাহিনী ও খড়ক থামরা দক চিচুকু সেবুক নিবাগৈ কয়মুং রুনাই রক মানজাখা পুইলানি সালো সৈমুংনি আমজকমুং অংখা আরও পাশনাই রক ফিজিক্যাল টেস্ট নিবাগৈ তিনি আগরতলানি দশরদেব স্পোর্টস কমপ্লেক্স মানজাখা ফিজিক্যাল টেস্ট ও খড়ক থামরা দক চিচুকু মানজাকনাই রক নিবিসিং খড়ক থামরা থামচি সিনি পাস খাইও আর্মি রিক্রুটিং হাবানক শিলচর ত্রিপুরানি কাইচার হাঙ্কর তৈ শালগ্রা আসামনি কাইসিনী হাঙ্কর অ শীতকমুং সামংবতাং পাইরুজাখা অ রেলি ও এ আর ও শিলচরনি রিক্রুটিং ডিরেক্টর নখবৈ স্পিয়ার কোর্টনি অফিসার রক মানজাখা খড়কসা আমজকমুঙ্গ মানজাকনাই সাইখনা রেখা
1: আমরা আজকে শিলচরে আরও থেকে এই অগ্নিবীরের সবাই টু অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে মিলিত হয়েছি। আজকে আমাদের ফিজিক্যাল করা হবে, আমি এখন 12 কন্টিনিউ করতে আসি। দেশের জন্য কিছু করার মাধ্যম বলতে আমাদের যে আর্মি অফিসার আছে বা বিএসএফ বর্ডার অফিসার আছে তার মাধ্যমে আমরা নিশ্চিন্তভাবে ঘুমাতে পারি বা থাকতে পারি। আমি দেশের জন্য এটাই করতে চাই যে সবাই মানে শান্তিতে থাকতে পারুক আর সুশৃঙ্খলা বজায় রাখুক। অগ্নিবীর স্কিমের মাধ্যমে আমরা এটাই উপকৃত হচ্ছিলাম আর কি।
0: আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তোমাক নাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com তে নিউজ অন এআইআর এপ ফলো খাইডি হদানি আওয়াইলাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ ও এআইআর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনকারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল ও আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকু হামক্রাইনি সিমি হাকতর হামক্রাইনি সামংবাই গদালৈ তাবুকজরা জাইখেবার জাইয়াসাগৈ লুকু হামক্রাইনি সামংগ বিসি নৈচিবা পুংসখা সেবাতে কাহাম নাইকল মুংনি ওয়ানসক মুংবাই কেন্দ্র হাপাং নৈ সাই ব্রিচি সিনি বিসিনি বিসিং হামসাজাক ভারত স্নাম তিসানা নাহারৈ থাকিয়াবৈ সামংতাঙ্গৈ তঙ্গ হামক্রাইতে হদানি ফান্তু বুমানি বিসিংতে অসাকথার মুং বরক রকনি লাংমাও কাহাম স্লাইমুং তুবুখা তিনি আলাইদা আওয়াই মুঙ্গ লাখপতি দিদিনী ওয়ানসক মুংন মুখ থাঙ্গ চাসারনানি হামক্রাইনো তুই সাইমান লাইয়ানো খনাদি আবনো তুই কাইসা ককথুম
2: বুড়ি রংনি রাংরিনি ফান বাংরিনা তাই শাক বাইথাং চুকজা খ্লাইতে সানানো নাহারে নাংকুকমানি যুগালি মুং কাইসাংখা লাখপতি দিদি তাংবতাং শিমুং বাংরিনা বাগৈ ফুরংমুং রাংরিনি চুবাচু খাজা কক বাই কলাইখে লাকাই মানানি সেপ তাই জুদা জুদা সামংনি বিশিংতুই বুড়ি রংনি আজিমারি বাংরিথানি চুবা জাগৈ তঙ্গু হুকবার মালমাতা রিমা চামুং সুনামুং ইয়াক বাই সুনামজাক মানৈ এবা চিকন বানিয়া জুদা জুদা বেরেমো শাক বাইথাং সুকজাক বদলনি বুড়ি রক বাইথাংনি যোগালি মুংবাই বসকাঙ্গ থাঙি তঙ্গ লাখপতি বাইসং বাইথাংনি নুখুনি রাংরি হামক্রাইনি লগি লগি কামি আমসানি রাং থংক্রাক খ্লাইথানি ব সামং তাঙি তঙ্গ বুড়ি রংনি ফান বাংরি মুং নুখুং হামক্রাই তে বাইথাং সুকজাক ভারতনি ইমাং সুপংথানি লাখপতি দিদিনি যোগালি মুং কতাল হামসামংনি মুং ককটমা খতলনি সিমি অমৃতাদেব বর্মা আকাশবাণী আগরতলা
0: শ্রৃঙ্গাই রকনি তংমুং কাহাম স্নাম তিসানা ও রংনি হামকাইনি শাখা ফানবক্সিনকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো তিনি আগরতলা ব্রু স্লানগাই মুথু বাই সংসাজাক ব্রু দফানি শ্রৃঙ্গাই রকন বরমিয়া ফার্মা পান্ডা অকগ্ন শাখা ব হাস্তেফা শাখা হাস্তেনি ব্রু দফানি হুকুমু লাইবুমা গনাং ব ব্রু দফানি রিজার্ভ মুং মশামুং তৈ লাইবুমা এল এম রকন ডিজিটাল নিসেব বাই খাতিনা রগনানি শাখা ফানবক্সিনকা পান্ডাও মানজাখা তাংশ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তাবুকন বার্তিবারনি ককতমা বসকাং দাম নৈচিব্রিয় নখাকিচা মনাকজাক তঙ্গানো শালচি হাঙ্কর গুমতি ধলাইতে শালগ্রা হাঙ্কর ওয়াতৈ বাউই মানুহনি হজাক মুং রেখা নবার্তিবার নাইখুং খনাশালনি শাখানি তুংমারি থামচিব্রি ডিগ্রি তে খামানি নৈচিব্রি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি শালনি শাখানি তুংমারি তংমানি থামচিব্রি দশমিক স্নি ডিগ্রি তে খামানি নৈচি থাম দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ককতমা পাইনানি সেকাং ককতমা বুবাক রক তৈ বাইসা সাফিরো হায়ং গনাঙ্গৈ রাংথং হামিয়াতং হালগ ভারত চুকজাকতাই তংসকনৈ হামক্রাইনি মারি এঙ্গৈ বাসাকা হানি শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি হাস্তেব কাইচার হাংকর সেবাজ্যোতি চক্স নামতিসানা ককচং মুংনাহারকা হাস্তে মন্ত্রীসভা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তর মানিক সাহা খানা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলানি অডিটোরিয়ামক

0: কাল প্রংনা মান্নাই রকন অফার লেটার ইয়াফারান মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুরনি চন্দ্রপুর ত্রিপুরা হাপাংনি আয়ুর্বেদিক মেডিকেল রংন কত তেইশা খামনকন চেঙ্গে রেখা ককব্রক বাই ককতুমা পরিমুং তিনি নিবাগৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগান খনাফুং দামসনি তামৈ সতী ব্রীজিব
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, গোমতি জেলায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন। রাজ্যের 8টি জেলায় সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বে অর্থনৈতিক মন্দায় নির্ভরতার প্রতীক হিসেবে উঠে আসছে ভারত। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদানে গুরুত্ব আরোপ করেছেন। আর্মি রিক্রুটিং অফিস শিলচরের উদ্যোগে আগরতলায় অগ্নিবীর রিক্রুটমেন্ট রেলি শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরের চন্দ্রপুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে আয়ুর্বেদিক চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসারে এই প্রতিষ্ঠানটি নতুন দিশা দেখাবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে আয়ুর্বেদিক চিকিৎসা প্রচলিত রয়েছে এবং এই চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন কেন্দ্রীয় আয়ুষ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিল্পী দাস। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে শিক্ষক পদে নবনির্বাচিত 1452 জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এর মধ্যে এসটি জিটি উত্তীর্ণ রয়েছেন 686 জন এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ রয়েছেন 766 জন। বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মেলেন্দ রামটেকে, এসসিআরটির অধিকর্তা এল ডার্লং, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা ডক্টর সুমিত রায়চৌধুরী। রাজ্যের 8টি জেলায় স্থায়ীভাবে সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছরের নিরবচ্ছিন্ন জনসেবার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এবং বিকশিত ভারতের ভাবনাকে আরও সুদৃঢ় করতে সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী 17ই অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের লক্ষ্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। যেখানে বিকশিত ভারতের প্রতীক হিসেবে স্থায়ীভাবে জ্যোতি স্থাপন করা হবে, সেবা জ্যোতি চকগুলির স্থাপনা গভীর সাংস্কৃতিক ও সামাজিক তাৎপর্য বহন করবে। নিরবচ্ছিন্নভাবে 25 বছর জনসেবায় নিয়োজিত থাকার ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে নির্মিত এই চকগুলি স্থায়ী স্মারক হিসেবে থাকবে। এই চকগুলি স্থাপনের মাধ্যমে দরিদ্র জনগণের কল্যাণ, প্রশাসনিক স্তরে সুশাসন পৌঁছে দেওয়া এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আদর্শ ভাবনাকে জনমানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

0: মুখ্যমন্ত্রী জানান, পশ্চিম জেলায় আগরতলা রানীপুকুর সংলগ্ন এলাকায় সোনারতরী স্টেট গেস্ট হাউস এবং শহীদ ভগৎ সিং যুব আবাস সংলগ্ন এলাকায় রাজ্যস্তরের সেবা জ্যোতি চক স্থাপনের প্রস্তাব রয়েছে। উত্তর ত্রিপুরা ধর্মনগরের ডিএনফি প্লে গ্রাউন্ডের তেমাথা, ঊনকোটি জেলায় কৈলাস শহরের শ্রীরামপুর ব্রিজ, চৌমুহনি ধলাই জেলায় আম্বাসা টাউন হল সংলগ্ন এলাকা, খোয়াই জেলায় মহাদেব টিলা, সিপাহীজলা জেলায় বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ড এবং গোমতি জেলায় উদয়পুরের জগন্নাথ দিঘির জামতলা ক্রসিং এবং দক্ষিণ জেলার বিলোনিয়ার কৃষি দপ্তরের উপ অধিকর্তার কার্যালয়ের সংলগ্ন এলাকায় সেবা জ্যোতি চক স্থাপন করা হবে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার প্রজ্ঞা ভবনে দুদিনব্যাপী ত্রিপুরা এডুকেশন কনক্লেভ 2026 উদ্বোধন করেন। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় ও বিদ্যা ভারতী শিক্ষা সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই কনক্লেভে রাজ্যপাল বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা উচিত যা জ্ঞান ও দক্ষতার পাশাপাশি চরিত্র দায়িত্ববোধের বিকাশ ঘটায়। এই লক্ষ্য অর্জনে জাতীয় শিক্ষানীতি 2020 গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিভাস দেব, বিদ্যাভারতের পূর্বোত্তরের ক্ষেত্র সম্পাদক ডক্টর পবন তিওয়ারি প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে জনজীবনে 25 বছর পূর্ণ করেছেন। জনসেবা ও সুশাসনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়ন, বিশেষ করে নারী ক্ষমতায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে লাখপতি দিদিরা অন্যতম মাইলফলক। আজকের বিশেষ ধারাবাহিকে তুলে ধরব কিভাবে লাখপতি দিদি তৈরির ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ অব্যাহত আছে।
1: আর্থিক ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হল লাখপতি দিদি প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বার্ষিক পারিবারিক আয় 1 লক্ষ টাকা বা তার বেশি করতে সাহায্য করা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণের সুযোগ এবং বিভিন্ন জীবিকাভিত্তিক কাজের মাধ্যমে মহিলাদের আয় বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। কৃষিকাজ, পশুপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প কিংবা ক্ষুদ্র ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের উদ্যোগে এগিয়ে চলেছেন। লাখপতি দিদিরা শুধু নিজের পরিবারের আর্থিক অবস্থার উন্নতিই করছেন না, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীর ক্ষমতায়ন, পরিবারের সমৃদ্ধি এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে লাখপতি দিদি উদ্যোগ এক নতুন সম্ভাবনার নাম। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস দেখুন। অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে ভারত নির্ভরতা এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে উঠে আসছে। আজ নয়াদিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারতের কাছে অর্থনৈতিক সংস্থার কোনো বাধ্যবাধকতা নয়, বরং এক গভীর নীতিগত প্রত্যয়। প্রথম ত্রৈমাসিকে দেশে 7.8% অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং $700 বিলিয়ন অতিক্রম করা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এবং বিশ্বমঞ্চে ভারতের অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নয়াদিল্লিতে প্রথমবার বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তর্দেশীয় সংগঠিত অপরাধ, মাদক পাচার, মানব পাচার এবং সাইবার অপরাধ মোকাবেলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা ও যৌথ নিরাপত্তার জোরদারে বিমস্টেক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি গোয়েন্দা তথ্য আদান প্রদান, অপরাধীদের প্রত্যর্পণ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। তার মতে, কোনো অপরাধী বা সন্ত্রাসবাদী যাতে সদস্য দেশগুলির মধ্যে আশ্রয় নিয়ে আইনের হাত এড়াতে না পারে তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি। প্রাণিসম্পদ বিকাশ ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ সিপাহীজলা জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে বলেন, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে বিভিন্ন পদে 450 জন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তাছাড়া 110 জন প্রাণী চিকিৎসক নিয়োগের লক্ষ্যে পরীক্ষা গ্রহণের জন্য টিপিএসসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। উপস্থিত ছিলেন জেলা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, সহকারী সভাধিপতি পিন্টু আই।

0: সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের অনুকোটি কলাক্ষেত্রে অঙ্কন মিলন সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়। জেলা শাসক মেঘা জৈন মহিলা ও শিশু কল্যাণে সরকারি কর্মসূচি ও প্রকল্প নিয়ে আলোচনা করেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের চরিত্র গঠন এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষা এবং সার্বিক বিকাশের পর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলার ব্রু স্নানগাই মথ আয়োজিত ব্রু সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই গুরুত্ব আরোপ করেন। তিনি প্রথাগত শিক্ষা ব্যবস্থা এবং ব্যবহারিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষার মধ্যে ব্যবধান দূর করার উপর জোর দেন। রাজ্যপাল বলেন, রাজ্যে ব্রু সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। তিনি ব্রু সম্প্রদায়ের লোকগান, নৃত্য, লোককথা ও ঐতিহ্যবাহী জ্ঞান ডিজিটালের মাধ্যমে সংরক্ষণের উপর জোর দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ মাতিয়া। আর্মি রিক্রুটিং অফিস শিলচরের উদ্যোগে আগরতলায় অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি শুরু হয়েছে, চলবে 17 অক্টোবর পর্যন্ত। প্রথম দিনে সেনাবাহিনীতে চাকুরি প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ 369 জন যুবক উপস্থিত ছিলেন। নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে ছিল লিখিত পরীক্ষা। পাশ করা চাকুরি প্রার্থীরা শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য আজ ভোরে আগরতলার দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে এসে উপস্থিত হয়। শারীরিক সক্ষমতার পরীক্ষায় প্রথম ধাপে 369 জনের মধ্যে 337 জন পাশ করেছেন। ত্রিপুরার 8টি জেলা এবং দক্ষিণ আসামের 7টি জেলা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে আর্মি রিক্রুটিং অফিস শিলচর। এই র্যালিতে এআরও শিলচরের রিক্রুটিং ডিরেক্টর সহ স্পিয়ার কোরের আধিকারিক উপস্থিত ছিলেন। শারীরিক সক্ষমতার পরীক্ষায় অংশগ্রহণকারী এক চাকুরি প্রার্থী আমাদের জানান,
1: আমরা আজকে শিলচর এআরও থেকে এই অগ্নিবীরের সবাই টু অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে মিলিত হয়েছি। আজকে আমাদের ফিজিক্যাল করা হবে। আমি এখন 12 কন্টিনিউ করতে আছি। দেশের জন্য কিছু করার মাধ্যম বলতে আমাদের যে আর্মি অফিসার আছে বা বিএসএফ বর্ডার অফিসার আছে, তার মাধ্যমে আমরা নিশ্চিন্তভাবে ঘুমাতে পারি বা থাকতে পারি। আমি দেশের জন্য এটাই করতে চাই যে সবাই মানে শান্তিতে থাকতে পারুক আর সুশৃঙ্খলা বজায় রাখুক। অগ্নিবীর স্কিমের মাধ্যমে আমরা এটাই উপকৃত হচ্ছিলাম আর কি।
0: এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। উত্তর জেলা গোমতী ধলাই ও দক্ষিণ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। গোমতী জেলায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন। রাজ্যের 8টি জেলায় সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বে অর্থনৈতিক মন্দায় নির্ভরতার প্রতীক হিসেবে উঠে আসছে ভারত। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদানে গুরুত্ব আরোপ করেছেন। আর্মি রিক্রুটিং অফিস শিলচরের উদ্যোগে আগরতলায় অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
3: Get attractive offers up to Rs. 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
4: I love my Eco because it's got more power.
3: And it also comes with all new safety features.
5: We love our Eco, cause we can bring all our friends.
6: We love our Eco, cause it's made every journey special.
7: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to Rs. 55,500.
8: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
3: Get attractive offers up to Rs. 61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
9: আকাশবাণী আগরতলায় এবং এফএম উজ্জ্বল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা। শ্রোতাবন্ধুরা, আজ এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হল হাড় এবং

0: মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা এবং চিকিৎসা এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুমন ধর, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে যেটা প্রশ্ন থাকবে, যে আমরা যেটা বলছি যে হাড় এবং মেরুদণ্ড অর্থোপেডিক যেটা, সেটার আওতায় কী কী মানে আসে?
1: নমস্কার। হাড় এবং মেরুদণ্ডের মধ্যে আমাদের যদি সমস্যার ইয়ে করি আমরা, ঘাড়ে সমস্যা বলেন, পিঠে সমস্যা বলেন, কোমরে সমস্যা বলেন, ঘাড় থেকে হাতের দিকে ঝিনঝিন জাতীয় ব্যথা, পিঠে ব্যথা, পিঠের থেকে পায়ের দিকে ব্যথা বা কোমর থেকে পায়ের দিকে ব্যথা, ঝিনঝিন শিনশিন জাতীয় ব্যথা, যেটার জন্য হাঁটতে চলতে অসুবিধা হওয়া, সেই সব ব্যথাগুলো এর মধ্যে পড়ে। অনেক সময় তার সঙ্গে সাধারণত কিছু স্পেসিফিক লোকেরা আছেন যাদের হাঁটুতে হাঁটু রিলেটেড প্রবলেম থাকে, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, ঘষা মাজার জাতীয় প্রবলেম থাকে, তো সেই প্রবলেমগুলো কোমর থেকে পায়ের দিকে যে প্রবলেমটা থাকে তার সঙ্গে একসাথে রিফ্লেক্ট করে, তার কারণে প্রবলেমগুলো সেইভাবেই অ্যাড্রেস করতে হয়।
0: তাহলে ডাক্তারবাবু, আমরা যেটা দেখতাম যে আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে একটু বয়স্ক যারা ওদের এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু এখন যেটা আমরা দেখি যে একদম ছোট বয়সের বা একদম মাঝ বয়সে যারা আছেন ওদেরও কিন্তু এই সমস্যাগুলো খুব দ্রুত হচ্ছে এবং তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেটা কেন হচ্ছে?
1: প্রথমত তো খাওয়া দাওয়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে আমাদের যারা মা বাবারা আছেন বা কাকা কাকিরা আছেন ওরা খুব প্রিভিলেজড, ওরা খুব ফ্রেশ খাওয়া পেয়েছেন, যেটা আমরা পাই না। আমরা ম্যাক্সিমাম ওই ফার্টিলাইজার ইনডিউসড বা ওরকম যেটাতে পিওর জিনিসটা কখনোই হয় না, তো তার কারণে আমাদের বডির যে নিউট্রিশন সাপ্লিমেন্টটা থাকে সেটা প্রাইমারিলি লো থাকে। আমরা ছোটোবেলায় খুব খেলাধুলা করেছি, মাঠে খেলাধুলা করেছি, আমাদের বাবারা কাকারা সবাই খেলাধুলা করেছেন, কিন্তু আজকালকার বাচ্চারা দেখবেন ওরা মোবাইল নিয়ে ব্যস্ত,
0: আর এক জায়গায় অনেকক্ষণ বসে টিভি দেখছে, মোবাইল দেখছে।
1: ওরা খেলাধুলা করে কিন্তু ওরা মোবাইলে খেলাধুলা করে। এখন যেটা দৌড়ঝাঁপ হয়, যেটা হাতের পায়ের জয়েন্টের ইয়ে হয়, যেটা সান এক্সপোজড হয়, আমরা যেটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভিটামিনটা হয় ভিটামিন D3, যেটা আমরা স্কুল থাকতে দৌড়াদৌড়ি করে পেয়েছি বা আমাদের বড়রা পেয়েছেন, এখন স্কুলের বাচ্চারা বা ছোটরা এখন সেটা পায় না, এবং সেটা না পাওয়ার কারণে প্রথম ডেট থেকে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, তারপরে হচ্ছে ওই যে লং টাইম বসা এবং লং টাইম কোনো একটা সিটিং অ্যাক্টিভিটিতে ইনক্লুডেড থাকা, মানে নিজেকে ইয়ে করে রাখা। আমার অনেক বন্ধুবান্ধবরা আছেন যারা ডান্স করেন, যারা ওই ইয়ে করেন, খেলাধুলা, ক্রিকেটার, এইসব আজকাল আপনি পাবেন না, আজকাল সবাই ওই বসে খেলা,
0: বসে খেলা,
1: তো সেটার কারণে ম্যাক্সিমাম প্রবলেমস গুলো দেখা দেয়।
0: তাহলে যেটা বলছেন যে এই যে আমরা যেটা করে থাকছি যে অনেকটা সময় ধরে মোবাইল ঘাঁটছি একটা জায়গা বসে, বা যারা অফিসে কাজ করছেন অনেকটা সময় ধরে একটা চেয়ারের মধ্যে কিন্তু বসে থাকছেন, তাহলে এইগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে আমাদের এই সমস্যাগুলো।
1: অবশ্যই প্রবলেমটা বাড়াচ্ছে।
0: তাহলে এই আমরা যারা বসে কাজ করা ছাড়া উপায় নেই, বা অনেকে আছেন যারা মোবাইলে কাজ করা বা কম্পিউটারে কাজ করা ছাড়া ওদের হাতে কোনো উপায় নেই, তো ওরা কি করবে?
1: তো তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা আমাদের বসার ধরন, আমাদের বসার ধরন, আমরা কি ধরনের চেয়ার ইউজ করি, মানে যার জন্য জীবিকা কম্পিউটার অথবা এই মোবাইলের মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়, তাদের জন্য বসার চেয়ারটা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে আপনার নিজের অ্যালার্ট থাকতে হবে যে আমার প্রত্যেক 30-35 মিনিট পর পর পজিশন চেঞ্জ করতে হবে, হয় আমার উঠতে হবে, হয় আমার পজিশন চেঞ্জ করে আমার বসার থেকে দাঁড়ানো বা দাঁড়ানোর থেকে একটু হাঁটা বা অন্য কিছু পরিবর্তন করতে হবে, যেটাতে আমার স্পাইনটার উপরে, আমার কোমরের অংশটার উপরে লোড পড়ছে না এবং মুভমেন্টটা প্রপার হচ্ছে। আরেকটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আজকাল সব অফিসে মানে মাল্টিনেশনাল যেই জায়গাগুলোতে আছে সবগুলোতে দেখা যায়, খুব সোফিস্টিকেটেড চেয়ার, ঠিক আছে, তো সেটা সবচেয়ে বড় প্রবলেম। আমাদের আমাদের পুরনো দিনের স্কুলের দিকে
0: কাঠের চেয়ার,
1: সেটা দি বেস্ট চেয়ার। আপনি যদি কোনোদিন আমার কাজের স্থানে আসেন আপনি দেখবেন যে আমার চেয়ারটা কাঠের চেয়ার,
0: কাঠের চেয়ার।
1: আমি আমার পেশেন্টদেরকে বলি যে আপনারা প্রথমে চেয়ারটা চেঞ্জ করুন, যেখানে আপনারা বসছেন সেটা একটা পিওর নর্মাল কাঠের চেয়ার যদি হয় তাহলে আপনার 30% প্রবলেম সেখানেই শেষ হয়ে যাবে।
0: কিন্তু ডাক্তারবাবু,

0: খুব সুন্দরভাবে বললেন যে কাঠের চেয়ার হলে কিন্তু সব থেকে ভালো, কিন্তু আমরা যারা কাজের ক্ষেত্রে যাচ্ছি কিন্তু প্রথমেই কিন্তু কাঠের চেয়ার যেটা থাকে ওটাকে বাদ দিয়ে
1: হ্যাঁ
0: যেটা একটু দামি চেয়ার সুন্দর দেখতে হবে
1: সুন্দর দেখতে,
0: সেটা কিন্তু নিচ্ছি।
1: হ্যাঁ তো ওইটাই, মানে ওই আমরা মনে করি কি, মানে যেটা আমরা সচরাচর যেটা দেখি যে হ্যাঁ একটা ফ্রি মুভিং চেয়ার, একটা লাইট ওয়েট চেয়ার, সেটা আমাদের ওয়ার্ক প্লেসের জন্য কমফোর্টেবল, আমরা এদিক ওদিক করতে পারছি খুব সহজে। কিন্তু কাঠের চেয়ার যে আমাদের স্পাইনের ইরেক্ট পোশ্চারটা মেনটেন করছে, আমাদের হাঁটুর যে মানে 90 ডিগ্রির পজিশনটা মেনটেন করতে পারছে, সেটা আমাদের এই চেয়ারগুলো মেনটেন করতে পারছে না। এখন খুব হাই অ্যান্ড আর্গোনমিক চেয়ারস আসছে, কিন্তু যাই আপনি বলেন না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাঠের চেয়ারের ওয়ার অ্যান্ড টেয়ার নেই, এই চেয়ারগুলোর ওয়ার অ্যান্ড টেয়ার আছে।
0: হ্যাঁ ডাক্তার, এই প্রসঙ্গে আমার মনে একটা প্রশ্ন আসলো যে অনেকে যেটা বলে থাকেন যে আমি বেশি সময় কাঠের চেয়ারটা তো শক্ত হয়, ওটার মধ্যে বেশি সময় বসে থাকলে আমার একটা ব্যথা হয় বা
1: আপনি
0: অসুবিধা হয়।
1: অনেক কাস্টমাইজড কুশন আসে, আপনি কুশন ইউজ করতে পারেন। বেসিক্যালি আপনার যে সার্ফেসটাতে আপনি বসছেন সেটা ফার্ম হতে হবে, সেটা আপনার স্পাইনটাকে পুরো সাপোর্টেড রাখতে হবে। এখন কি হয়, মানে ম্যাক্সিমাম অফিসে দেখবেন আপনি ওই যে হুইল চেয়ার, মানে হুইল করা চেয়ারগুলো আছে যেগুলো ঘোরা যায়, ওই সব করা যায়, তো সেটাতে স্পাইনটা ইরেক্ট থাকে না। তো এটা ইরেক্ট না থাকার কারণে ওটাতে লোড বেশি পড়ে।
0: পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা যাব, যে অনেকেই যেটা বলে থাকেন যে আমার কিন্তু অনেক দিন ধরে কোমরে ব্যথা, কিন্তু কেন কোমরে ব্যথা হচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে কোমরে ব্যথা, সেটা কিন্তু বয়স্কদেরও হচ্ছে আবার কম বয়সীদেরও হচ্ছে, তো এই কোমরে ব্যথা বা অনেকে বলে থাকেন যে ঘাড়ে খুব ব্যথা হচ্ছে, সেটা কেন হয়, এই সমস্যাগুলো কেন হয়?
1: যেটা একটু আগে আমরা আলাপ করলাম, প্রথমে হচ্ছে আপনার, যদি এটা আমি ইয়াং থেকে অ্যাডাল্টের দিকে যাই, তাহলে সবচেয়ে প্রথম হয় আপনার মিনারেল ডেফিসিয়েন্সির কারণে। আপনার যদি কোনো এরকম ঘাড়ে পিঠে ব্যথা, কোমর ব্যথা আছে, তাহলে সবচেয়ে প্রথম, আর বিশেষত মহিলাদের ক্ষেত্রে, মেয়ে বা মহিলাদের ক্ষেত্রে, কারণ তাদের বডিতে হরমোনাল অনেক চেঞ্জেস এডিশনাল হয় ছেলেদের থেকে, তো সেই হিসেবে ভাইটামিন D3, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন, এবং ভাইটামিন B12 এবং ক্যালসিয়াম লেভেল, এই তিনটা জিনিস আপনার রেগুলারলি চেকে থাকা দরকার।
0: সেটা কতদিন পরপর?
1: ধরুন আপনি 3 মাস পরপর করেন।
0: আচ্ছা
1: ঠিক আছে, যদি আপনার নর্মাল থাকছে আপনি 6 মাস পরপরও করতে পারেন, কিন্তু কথাটা হয়েছে সেটা আপনার যদি সিগনিফিকেন্টলি লো থাকে তাহলে আপনার ব্যথা ব্যথা কোনো দিনও যাবে না। ওই একটা লেগে থাকা ব্যথা সবসময় থাকবে, আপনি কিছুদিন ওষুধ খাচ্ছেন ব্যথাটা কমে থাকছে, এটার ওই লেভেলটা কমে যাচ্ছে, আবার ব্যথা। আর আরেকটা জিনিস কি, আপনি যেটা প্রশ্ন করলেন যে এই ব্যথা, লেগে থাকা ব্যথাটা কেন, এবার কি হয়, আমরা সাধারণত এখন যে ওয়ার্কিং ক্লাস আছে, ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই আমরা ওয়ার্কিং ক্লাসের মধ্যে আছি, কিন্তু আগের দিনের যদি আপনারা বলেন, মহিলারা ইউজুয়ালি হাউস হোল্ড ওয়ার্কে বেশি ইনভলভ থাকতেন, তো যখন হাউস হোল্ড ওয়ার্কে বেশি ইনভলভ থাকতেন ওদের নিচে বসা কাজটা অনেক বেশি হতো,
0: বেশি হতো,
1: তো নিচের থেকে ওপরে বসার যে ট্রানজিটটা, এই যে চেঞ্জ অফ পজিশনটা, সেটা একভাবে এক্সারসাইজ, কিন্তু সেটাকে যখন আপনি এক্সেসিভ করছেন সেটা আপনাকে ওই ওয়ার অ্যান্ড টেয়ারটাকে বাড়িয়ে দিচ্ছে।
0: আচ্ছা,
1: তো তার জন্য আর আরেকটা জিনিস কি, আমার সামনে একটা খুব ভারী জিনিস আছে আমি উঠিয়ে ফেলবো, কিন্তু আমার চিন্তায় ওটা আসবে না তখন যে ওইটা হয়তো আমার হিসেব থেকে অনেক বেশি
0: বেশি, সেটা কিন্তু অনেকেই করে থাকেন ডাক্তারবাবু, যে অনেকে আমরা দেখে থাকি যে হ্যাঁ আমার বাড়িতে একটা বড় একটা জিনিস ছিল, আমি ভাবলাম যে এটা সরিয়ে নেব জায়গা থেকে, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম যে ওটা সরাতে গিয়ে
1: একটা অসুবিধা
0: হয়ে গেছে।
1: তো ওই জিনিসটা সাধারণত আমাদের কাছে যারা পেশেন্ট আসে ওরা ওরকমটা হিস্ট্রি নিয়ে আসে, যে আমার ঘর পরিষ্কার করছিলাম, সামনে একটা কিছু ছিল, সেটা সরাতে গেছি, কোমর আটকে গেছে,
0: তখনও বুঝতে পারিনি কিন্তু তারপরে দেখলাম খুব ব্যথা হচ্ছে।
1: হ্যাঁ, তো সেটা কি হয়, প্রাথমিক ভাব থেকে যখন প্রবলেমস দেখা দেয় তখন আমরা সেটাকে ভেবে নেই যে আমাদের হয়তো অ্যাক্টিভিটির কারণে, কাজের কারণে সেটা হচ্ছে, কিন্তু যেভাবে যেভাবে আমাদের কাজটা অ্যাগ্রাভেট করে সেভাবে সেভাবে প্রবলেমটা বাড়তে থাকে।
0: ডাক্তারবাবু, নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, আবারও ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরে। লেখাপড়ায় কর্মজয়, 18-র আগে মা নয়, অপরিণত বয়সে মা হলে মায়ের উপর সামাজিক প্রভাব, সমাজে গ্রহণযোগ্যতায় বাধা, যোগ্যতা বিকাশে বাধা, অসম্পূর্ণ শিক্ষা, উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত, স্বাধীনভাবে থাকার অভাব,

0: অপরিণত বয়সে মা হলে শিশুর উপর সামাজিক প্রভাব। আপনি অপরিণত বয়সে মা হলে আপনার ছেলে বা মেয়ে আপনাকে অনুসরণ করবে। আপনার মেয়ে 18 বছর বয়সের নিচে মা হতে পারে, আপনার ছেলেও 21 বছরের নিচে বাবা হতে পারে। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জন্তা থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। ফিরে এসছে বিজ্ঞাপন বিরতির পর। আমরা আজ এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো হাড় এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুমন ধর। যেটা আপনি বলছিলেন যে এই আগে যেটা আমাদের বয়স্করা করতেন, যে এই যে পোশ্চার চেঞ্জ করে কাজ করা, সেটা কিন্তু এখন হচ্ছে না,
1: এখন হচ্ছে না,
0: আর তার জন্যে হয়তো বা এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। আরেকটা আমরা খুব মানে প্রায় শুনে থাকি যে আমার কোমরের ডিস্ক সরে গেছে, এই যে ডিস্কটা কি আসলে?
1: ডিস্ক হচ্ছে কি, মানে আমাদের মেরুদণ্ডের মধ্যে যদি আমরা মানে স্ট্রাকচারালি দেখি, আমাদের মেরুদণ্ডের মধ্যে 33টা হাড় আছে, ছোট ছোট হাড়।
0: ডাক্তারবু আলোচনা ফিরছে, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি বাজারঘাট থেকে আব্দুল আল দেব বলছি।
0: বলুন শ্রোতা বন্ধু।
2: নমস্কার দিদিমণি, আর নমস্কার ডাক্তারবাবুকেও।
1: নমস্কার।
2: হ্যাঁ বলছিলাম, আমার বেশ কিছু বছর আগে কোমরে পেছনটায় ঠিক রাত্রি 2-3 নাগাদ একটা ব্যথা উঠত। তখন আমি দেখলাম যে প্রত্যেক দিন এই অবস্থাটা হতো। তখন আমি একটা দোকানে গিয়েছিলাম, একটা মেডিকেল দোকানে, যেখানে একজন ডাক্তারবাবু বসতেন, যদি ওনার নামটা আমি ভুলে গেছি। উনি আমাকে বোবিরন 50 একটা ওষুধ দিয়েছিলেন। সেই বোবিরন 50টা খাওয়ার পর আমি ভালো হয়েছি, ঠিক আছে, কিন্তু এখনো মাঝে মধ্যে এটা কি হয়, 6-7 অন্তর অন্তর দেখা যায় যে 1-2 এরকম কোমরের সাইডে পেছন দিকে ব্যথা হয়। তখন আমি ওই বোবিরন SR বা বোবিরন 50টা খাই, কিন্তু এটা কি কন্টিনিউ করা যাবে কিনা ডাক্তারবাবু থেকে আমি এটা জানার।
0: আপনার শ্রোতাবন্ধু বয়সটা কত আছে?
2: আমার 54 রানিং।
0: আর অন্য কিছু সমস্যা আছে কি, যেমন সুগার প্রেসার এগুলো আছে কি সঙ্গে?
2: না না, আমার সুগার প্রেসার এইসব কিছু, প্রেসার টপটাই নরমাল আছে,
0: বা আর্থারাইটিস আছে।
2: আমার মাঝে মধ্যে কোমরের পেছন সাইডটা বেশ ব্যথা হলে ওই বোবিরন SR বা বোবিরন 50টা আমি ইউজ করি। এটাই আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাই।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: সবচেয়ে প্রথমে তো নমস্কার। এবং বোবিরন SR বা বোবিরন যে কোনো ওষুধই খুব ভালো, কিন্তু একটা এল্ডারলি পার্সনের জন্য সেটা রেকমেন্ডেড মেডিসিন না, ঠিক আছে? মানে যদি আপনার বয়স 20-30 মধ্যে হয়, তার জন্য আপনি বোবিরন ইউজ করতে পারেন, কিন্তু তারপরে আরও অনেক উন্নত মানের এবং লিভার এবং কিডনি সেফ অনেক ধরনের মেডিসিন আছে। আপনি লাকি আপনার সুগার প্রেশার নেই, কিন্তু এরকম অনেকেই আছে যারা 50+ হওয়ার আগেই সুগার এবং প্রেশারে ভুগছে, তো তাদের ক্ষেত্রে বোবিরনটা একদম রিকমেন্ডেড মেডিসিন না।
0: এই শ্রোতাবন্ধুর কথা শুনে আমার একটা আপনার কাছে যেটা জানতে ইচ্ছে করলো, যে অনেকেই যেটা করে থাকেন, যে উনি যেটা বলছিলেন যে আমি একটা সময় ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, তখন আমাকে এই ওষুধটা দিয়েছিল, যখনই ব্যথা উঠছে আমি কিন্তু ওই ওষুধটাই নিচ্ছি। কিন্তু আপনি যেটা বললেন যে সব সময় কিন্তু এক ওষুধ নেওয়া ঠিক নয়,
1: ঠিক না?
0: তো এই প্রসঙ্গে কি বলবেন, অনেকেই যেটা করে থাকেন যে ওষুধের দোকানে গিয়ে বলছে ব্যথা হচ্ছে, ওষুধটা খেয়ে নিচ্ছে।
1: এখন সবচেয়ে প্রথমে কি, মানে আমাদের যারা মানে ফার্মাসিতে যারা থাকে, ওরা ওই মোমেন্টে ওই হয়তো পরিচিত আছে বা চেনা আছে, একটা পেইন কিলার দিয়ে দিচ্ছেন, কিন্তু পেশেন্টের জন্য তো সেটা পেইন রিলিভার। পেশেন্ট যতবারই পেইন হবে ওই ওষুধটাই খাবে, ইরেসপেক্টিভ কি ওটা ওনার ক্ষতি করছে না ভালো করছে। আর আরেকটা জিনিস কি, মানে কিছু কিছু ক্ষেত্রে কোমরের সমস্যাটা একবার হয়েছে, আপনি আপনার যে নিয়ারেস্ট ডক্টর আছে ওনার সঙ্গে আলাপ করলেন, খুব ভালো কথা, কিন্তু যদি সেটা বারবার হয়,
0: সেটা কেন হচ্ছে,
1: কেন হচ্ছে সেটা জানা আপনার উচিত। মানে পেশেন্ট হিসেবে আপনার জানা থাকা উচিত যে এটা আমার কোমরের কোনো আর্থ্রাইটিস জাতীয় সিমটমের কারণে হচ্ছে, এটা আমার কোনো কর্ম ধরনের কারণে হচ্ছে, মানে আমি যে কাজ করছি সেখানে আমার বেশি বসতে হচ্ছে, কিছু উঠাতে হচ্ছে, তার কারণে হচ্ছে। উনি বললেন যে রাত্রিবেলা 2-3 নাগাদই ব্যথা হয়, তার মানে এটা ওনার বেডে শোয়া থাকায় পজিশন চেঞ্জ করার কারণে হয়, এবং পজিশন চেঞ্জ করার কারণে হয় মানে সেটা কোমরের শেষের দিকে জয়েন্টের মধ্যে আর্থ্রাইটিসের কারণে হয়। এবার আর্থ্রাইটিসের যদি এটা ব্যথা থাকে, তাহলে সেটা ওনার বসা কাজকে এফেক্ট করবে, এবং বসা কাজের কারণে সেই প্রবলেমটা বাড়বে। তো আমার হিসেবে ওনার যদি এই প্রবলেমটা কন্টিনিউ হয়, তাহলে ওনার একজন বিশেষজ্ঞ

0: সঙ্গে
1: চিকিৎসকের পরামর্শ
0: নেওয়া উচিত, এবং প্রথমত জানা উচিত যে ব্যথাটা কেন হচ্ছে,
1: কেন হচ্ছে।
0: পেইন কিলারটা লাইফ সেভার না, ওটা ওই মোমেন্টে রিলিফ দিতে পারে, কিন্তু লং টার্মে ওটা সলিউশন না।
1: আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: হ্যাঁ, আমি স্বাতন্ত্রচন্দ্র দাস বলছিলাম।
1: বলুন।
2: হ্যাঁ, আমার বয়স 69। আমার একটা পায়ে বা দুটো পায়ে হাঁটুর মধ্যে তাই সময় ব্যথা হয়, তো আমি এক্সরে করেছি, ডাক্তারও দেখিয়েছি। এখন আমি আয়ুর্বেদিক ওষুধ খাইতে থাকি, এখন আমার আবার ভিটামিন D3 ট্যাবলেট দিছে, এটা কি কন্টিনিউ কতদিন করা যায়?
1: আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকুন।
0: ভাইটামিন D3 যেটা মানে ইম্প্রোভাইজড যেটা ডোসেজ আছে সেটা সবার জন্য, মানে ফ্রম অ্যাডাল্টহুড মানে 18+ জন্য, সেটা আপনার 12 সপ্তাহের জন্য, সাপ্তাহিক একবার 12 সপ্তাহের জন্য এটা কভার করতে হয়। যদি সেটা খুব সিগনিফিকেন্টলি লো থাকে, মানে অ্যাভারেজটা আপনার 30 ইউনিটস অবধি ধরে নিন, তাহলে যদি আপনার ভাইটামিন D3 20-25 এরকম আছে, তাহলে আপনি 12 সপ্তাহের ভাইটামিন D3 কোর্স করলেন, সেটা আপনার ফিল আপ হয়ে যাবে। যদি আপনার খুব সিগনিফিকেন্টলি লো থাকে, মানে 5 অথবা 10-এর মধ্যে যদি থাকে, তাহলে আমরা যেটা রেকমেন্ড করি যে 12 সপ্তাহের জন্য সাপ্তাহিক একবার নেবেন, তারপরে মাসিক একবার নেবেন, মাসে একবার 6 মাসের জন্য, সেটা হচ্ছে প্রপার ভাইটামিন D3 কোর্স। আরেকটা জিনিস হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ পার সে খুব ভালো ওষুধ যদি সেটা পিওর আয়ুর্বেদা হয়। এখন প্রবলেমটা কি হচ্ছে আমাদের এখানে, মানে সব ওষুধেই একটা মিক্সড ভ্যারাইটি থাকে, যেখানে আপনার মেইন ওষুধটার কম্পোজিশনটা অনেকটা কম থাকে এবং অ্যাডিটিভ কম্পোনেন্টস অনেক বেশি থাকে। আমি আয়ুর্বেদিক বা অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলছি না, আমি বলছি ওষুধের মেইন পার্সেন্টেজটা। যদি ওষুধের মেইন পার্সেন্টেজটা এবং গুণটা মেনটেন করা যায়, যেই কোনো ওষুধই ভালো, কিন্তু সেই ওষুধটা প্রপারলি আছে কি না, না হচ্ছে কি না, সেটা ম্যাটার করে।
1: সেটাই ডাক্তারবাবু, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে যে কোমরের ডিস্ক নড়ে গেছে, এই ডিস্কটা মানে কি?
0: ডিস্ক হচ্ছে আপনার একটা, মানে আপনি 2-হুইলার বা 4-হুইলার কিছু চালান নিশ্চয়ই, হ্যাঁ, তো ওটাতে শক অ্যাবজর্বার আছে। তো এরকম আমাদের মেরুদণ্ডে 33টা হাড় আছে, তার মাঝে একটা একটা করে ছোট শক অ্যাবজর্বার আছে, এটা হচ্ছে ডিস্ক। এবার যখন সেটা কম বয়সে হয় তখন সেই ডিস্কটা থুলথুলে হয়, তার মধ্যে একটা জেলি জাতীয় জিনিস থাকে, তার চারদিকে একটা রিং থাকে যেটা সেই জেলিটাকে প্রোটেক্ট করে। এখন রিসেন্ট আমাদের যেরকম লাইফস্টাইল, তাতে 30 বা 40-এর মধ্যে সেটা আস্তে আস্তে করে ক্ষয় পাওয়া শুরু হয়, বাট অ্যাক্টিভ স্টেজে সেটা জিলাটিনাস যে জিনিসটা থাকে সেই জিনিসটা আমাদের স্পাইনের পোশ্চারটাকে বজায় রাখতে হেল্প করে। এখন স্লিপ ডিস্ক যেটা, যখন ধরুন আপনি কিছু একটা আপনার মানে সামর্থ্যের বাইরে কিছু উঠিয়ে নিলেন, বা আমাদের ইয়াং জেনারেশন যারা জিমে বডি
1: বিল্ডিং নিতে
0: গিয়ে কিছু করছেন, বা বাইক অ্যাগ্রেসিভ চালানো বা ইয়ে করছে, সেখানে সেই থুলথুলে ডিস্কগুলো ফেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার সেটা বেরিয়ে গিয়ে আমাদের যেটা মেইন মেরুদণ্ড স্পাইনাল কর্ড সেটাকে এফেক্ট করে, সেটার কারণে যেই জায়গাতে সেটা এফেক্ট করে তার মানে লেভেলে হাতে বা পায়ে সেটার সমস্যা যায়। সেই স্লিপ ডিস্ক হচ্ছে এই জিনিসটা যেটা ওই সেই জেলি জাতীয় জিনিসটার থেকে বেরিয়ে গিয়ে নার্ভটাকে চাপা দিচ্ছে, তো তার কারণেই নার্ভ রিলেটেড প্রবলেমটা দেখা দেয়। সাধারণত স্লিপ ডিস্ক যদি আমরা মানে বৈজ্ঞানিকভাবে চিন্তা করি অনেক স্টেজে থাকে, প্রাথমিক স্টেজে সেটা কোনো কিছুই করতে হয় না, রেস্ট করলে ঠিক হয়ে যায়, কিন্তু যদি এটা অ্যাডভান্স স্টেজে হয় তাহলে বিভিন্ন ধরনের চিকিৎসা লাগে।
1: তাহলে এই যে আপনি যেটা বলছিলেন যে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে কিন্তু সেটা মানে ঠিক হয়ে যায়, তো এই যে প্রাথমিক অবস্থায় কিছু লক্ষণ থাকে কি যে এটা আমার শুরু হচ্ছে বা আমার সমস্যা?
0: লক্ষণটা হচ্ছে ক্রনিক পেইন, মানে একটা ব্যথা আপনার আজকে হলো কাল ঠিক হয়ে গেল সেটা আপনার সমস্যা না, কিন্তু একটা মানে লেগে থাকা ব্যথা যেটা আপনার সবসময় হচ্ছে সেটা আপনাকে প্রবলেম করছে, আপনি বুঝতে পারছেন যে সেটা আপনার লাইফস্টাইলকে ইরিটেট করছে বা হ্যাম্পার করছে, সেটাকে অ্যাড্রেস করা খুব দরকার। সেটাকে যদি আপনি টাইম মতো অ্যাড্রেস করেন, প্রাথমিকভাবে যাই পরীক্ষা নিরীক্ষা

0: দরকার বা যাই রেস্ট্রিকশনস দরকার সেগুলো যদি আপনি সঠিক অ্যাডভাইসের সাথে ফলো করেন তাহলে আর কিছুর দরকার নেই।
1: আচ্ছা, একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: নমস্কার ম্যাম।
1: হ্যাঁ,
2: আমি কুয়েত থেকে অখিল দেব বলছিলাম।
1: বলুন।
2: আচ্ছা, 12 বছর বয়সে আমার ছেলে আর কি গাড়ি থেকে পড়িয়া পাউডার মধ্যে ঢুকু পাইছিল। এখন এর বয়স তাহলে 30 বছর। তখন গাড়ি থেকে পড়ে ঢুকু পাইছে, তখন নিয়ে আমরা ওই হাড়ের ডাক্তার দেখাইছি কুয়াই হসপিটাল। প্রায় 15 দিন রাখলো, ফিরে দিল। এবার কখনই হেঁচাছে বাম দিকে যে জায়গাটা গিলাটা আমার তো ফুলা ফুলা লাগতেছে, আর খালি ব্যথা হলে ইন্টারভিউ দিতে ব্যথাটা লাগে। হ্যাঁ,

0: ক্যারিয়ার সব জায়গা থেকে আসা গা
1: হুম
0: অন্য জীবি ভর্তি করলাম প্রায় 15 দিন রাখলো একটা ডায়াসিস করে দিল এবার কখনে হে পুজাতে
1: হুম
0: পাম দিকে যে জায়গা গিলাটা গিলাটা আমার তো ফুলা ফুলা লাগতেছে আর এ পথে খালি ব্যথা হলে ব্যথা হলে হুম কিভাবে ইন্টারভিউ দিতে ব্যথাটা লাগে হ্যাঁ ইন্টারভিউ
1: এখন ওনার ওই জায়গাতে ব্যথা হচ্ছে ঠিক তো আচ্ছা আচ্ছা জানতে চাইছেন যে এটা থেকে মানে কেন হচ্ছে ব্যথাটা তাই তো
2: আর মানে গুরুত্বপূর্ণভাবে এটা ওকে কোন কোন কাজ থেকে আটকাচ্ছে কারণ
1: মানে কি উনি কি কোনো কাজ করতে পারছেন না কোনো অসুবিধা হচ্ছে
0: না আমরা কাজ করতে পারে ধরুন আপনি উস্কুসে পারা বললে গিলকিটা উঠে আসে
1: আচ্ছা
0: এমনি সব সময় ব্যথা হয় না
1: আচ্ছা আচ্ছা ধন্যবাদ সঙ্গে থাকুন
2: তো যেই ব্যথাটার কথা উনি উল্লেখ করলেন সেটা সাধারণত কি হয় আমরা
1: আঘাতজনিত ব্যথা
2: এখন ছোটবেলায় কি হয় আমাদের বোন মডেল করে রিমডেল করে যেই চোটটাই আমরা পাই সেই হিসেবে সেই ঢাঁচে যেইভাবেই ট্রিটমেন্টটা হয়ে থাকে সেটার হিসেবে বোনটা সেই আকৃতি নিয়ে নেয় এখন আমাদের উনি যেটা বলছেন যে জয়েন্টটাতে মানে অ্যাঙ্কেল জয়েন্টের এখানে যে ব্যথাটা হয় সেটা সাধারণত হয় আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা আমাদের লাস্ট সাপোর্টিভ জয়েন্ট তো আমরা হাঁটি দাঁড়াই যেই কিছু করি তো ওইখানে দুটো বোন আছে সেই দুটো বোন পরস্পরের মধ্যে মুভমেন্ট স্মুথলি করার কারণে আমাদের হাঁটা চলাটা নর্মাল হয় কিন্তু যেটা উনি বললেন সেই হিসেবে যতটা বোঝা যাচ্ছে এই দুটো জয়েন্টের মধ্যে চোট পাওয়ার কারণে তার নর্মাল যে স্ট্রাকচারটা আছে সেটা ডিসরাপ্ট হয়েছে এবং তার কারণে ওইখানে গ্র্যাজুয়ালি আর্থ্রাইটিস ডেভেলপ করছে
1: তাহলে কিন্তু এখনই ওনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিলেই মনে হচ্ছে ভালো হবে
2: হ্যাঁ এটাতে কি হয় যেটা উনি উল্লেখ করলেন সমতলে নর্মাল সারফেসে হাঁটা কোনো অসুবিধা হয় না কিন্তু যখন সারফেসটা উবর খাবর হয় মানে ইরেগুলার সারফেস যদি হয় তাহলে সেখানে ব্যথা ডেভেলপ করবে এটাই একটা মানে খুব পিন পয়েন্ট কন্ডিশন যেটাতে মানে পেশেন্টের বুঝে যাওয়া উচিত এবং একজন এক্সপার্টের অ্যাডভাইস নেওয়া উচিত
1: সেটাই নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি লেখাপড়ায় করব জয় 18 আগে মা নয় অপরিণত বয়সে মা হলে মায়ের উপর সামাজিক প্রভাব সমাজে গ্রহণযোগ্যতায় বাধা যোগ্যতা বিকাশে বাধা অসম্পূর্ণ শিক্ষা উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত স্বাধীনভাবে থাকার অভাব অপরিণত বয়সে মা হলে শিশুর উপর সামাজিক প্রভাব আপনি অপরিণত বয়সে মা হলে আপনার ছেলে বা মেয়ে আপনাকে অনুসরণ করবে আপনার মেয়েও 18 বছর বয়সের নিচে মা হতে পারে আপনার ছেলেও 21 বছরের নিচে বাবা হতে পারে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা আবারও ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা এবং FM উজ্জন্ত থেকে একযোগে প্রচারিত হচ্ছে যেটা নিয়ে কথা বলছি হাড় এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুমন ধর ডাক্তারবাবু আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি বারবারই কিন্তু বলছেন যে চিকিৎসকের পরামর্শ যদি সঠিক সময়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে অনেকটাই ভালো থাকা যায় কিন্তু আমরা যেটা করি যে চিকিৎসকের পরামর্শ নেই হয়তো একটু ঠিক হয়ে গেছে তারপরে যেটা করে থাকি যে চিকিৎসকের কাছে আর যায় না বা যেটা আমাদেরকে ফলো আপ করতে বলেছিল হয়তো বা এক্সারসাইজ বা মেডিসিন সেটাও কিন্তু আস্তে আস্তে কম করে দেবে বা একদমই বন্ধ করে দিই তো সেটার থেকে কী কী অসুবিধা হতে পারে পরবর্তী সময়
2: দেখুন যদি প্রাথমিক স্টেজে থাকে প্রবলেমটা তাহলে মানে বিশেষজ্ঞরা যারা আছেন তারা আপনাকে বলে দেবেন যে আপনার আর আবার আসতে হবে না ঠিক আছে যদি আপনাকে বলা হয়েছে যে আপনার এক মাসে বা দু মাসে বা তিন মাসে ফলো আপ করতে আসতে হবে সেটার পেছনে কিছু একটা কারণ
1: আছে
2: আপনার প্রবলেমটা হয়তো সম্পূর্ণভাবে সেই সময়সীমাটার মধ্যে রিকভার হবে না তার জন্যই আপনাকে দেখার জন্য যে আপনি কতটুকু রিকভার করেছেন সেটা দেখার জন্য আপনাকে পুনরায় আসতে বলে তো সেই টাইমে যদি আপনি আসেন তাহলে প্রবলেমটা বাড়বে না যদি আপনি মিস করেন তাহলে সেই হিসেবে প্রবলেমটা হয়তো আরো খারাপ রূপ নিতে পারে
1: আরেকটা যেটা অনেক সময় ডাক্তারবাবুরা অস্ত্রোপচার করতে বলেন বা সার্জারি করতে বলেন সেটা কোন পর্যায়ে গেলে করতে হয়
2: দেখুন মেরুদণ্ডের রিলেটেড যদি আমি প্রবলেম বলি

0: মানে আমাদের একটা কমন কথা আছে, যার কোমর আছে তার কোমর ব্যথা আছে, ঠিক আছে? তো সবার কোমর ব্যথা আছে। এখন আমাদের যেরকম কাজের ধরন আছে, আমরা যারা বাইক চালায়, হেলমেট ইউজ করে এবং বসা পোশ্চারে থাকে, তো তার কারণে ঘাড়েও ব্যথা হয়। তো ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, আপনি অল্প কিছু এক্সারসাইজ বা এইসবের সাথে যদি চলে যায়, তাহলে সেটা আপনার জাস্ট মাসকুলার ব্যথা, সেটাতে আপনার চিন্তা করার কিছু নেই, আপনার একটা লাইফস্টাইল মডিফাই করার দরকার আছে। কিন্তু সেই ব্যথাটা যদি হাতে পায়ে ঝিনঝিনের মতো দাঁড়ায়, যদি হাতে কোনো অবশ ভাব আসে, কোনো হাতে কামড়ানো ভাব আসে, বা সেম জিনিসটা পায়েও আপনার হাঁটতে চলতে গিয়ে ব্যথা অসুবিধা হচ্ছে, অনেকে সেটা বুঝতে পারে না। অনেকে মানে যেরকম আপনা আমরা যেরকম হাঁটা চলা করি, কাউর হাঁটা চলার প্রয়োজন পড়ে না সেরকমটা, তার জন্য তারা কোমর থেকে পায়ের রিলেটেড প্রবলেমটা বোঝে না। যদি আপনাকে অনবরত হাঁটতে বলা হয়, দেখা যাবে কিছুটা হাঁটা দূরত্বর পরে পা গুলো ক্লান্ত হয়ে আসে আর হাঁটা যায়।
1: যেটা অনেকেই বোধ করে থাকেন যে হঠাৎ করে না আমার হাঁটুটা ছেড়ে দেয়। হ্যাঁ, সেটা কিন্তু বলে থাকেন অনেকে,
0: এবং মনে হয় যেন পায়ের পেছন দেখতে পিঁপড়ে হাঁটছে বা এরকম কিছুটা। তো সেই জিনিসটা মানে আমাদের শরীর আমাদেরকে সিগন্যাল দিচ্ছে
1: যে আমার
0: অসুবিধে হচ্ছে। সেই অসুবিধাটাকে যদি আপনি অ্যাড্রেস করেন, সলভ হয়ে যাবে। সেই অসুবিধাটাকে যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে সেখানে অস্ত্রোপচারের কাজ আসে, সেখানে আমাদের কাজ আসে। তো সেই জায়গা অবধি না পৌঁছে গিয়ে আপনি যদি সঠিক টাইমে একটা পরামর্শ নেন, যখন প্রাইমারিলি সিমটমসটা দেখা দিচ্ছে, তখন যদি আপনি একজন সঠিক বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে যা যা রেস্ট্রিকশন ফলো করতে হবে করেন, তাহলে অস্ত্রোপচারের চিন্তা করতে হয় না।
1: ঠিক, একজন শ্রোতাবন্ধু আছেন আমাদের সঙ্গে, শ্রোতাবন্ধুর ফোনটা কেটে গেল, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে 2326253 এই নম্বরে। আরেকটা যেটা আপনার কাছে জানবো, যে অনেক সময় যেটা বলে থাকেন অনেকেই, যে হাঁটুর নি রিপ্লেসমেন্ট করতে বলেছেন, তো যেটা অনেকেই ভয় পান, বা এই যে কোমরের ব্যথার জন্য হয়তো বা কোনো একটা অপারেশন করতে বলেছেন, যেটা রোগীর প্রথমে ভয় আসে যে তারপরে আমি হাঁটতে পারবো তো, বা এই অস্ত্রোপচারটা করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে না, তো এই যে ভয়টা থেকে নিবারণ পাওয়ার কী উপায় আছে, বা এই ভয়টা কি স্বাভাবিক?
0: দেখুন, এই ভয়টা খুবই স্বাভাবিক। আমি যদি পেশেন্ট সাইডে থাকি, তাহলে আমারও সেম ভয়টা হবে। কিন্তু আমাদের বুঝতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে আমরা শারীরিকভাবে কোথায় আছি এবং আমরা কোথায় পৌঁছাতে চাইছি। যেরকম মেরুদণ্ড এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট যে অপারেশনসগুলো হয়, সেই অপারেশনগুলো সিলেক্টিভ কেস ছাড়া এগুলো লাইফস্টাইল মডিফিকেশন সার্জারি। আপনি আপনার লাইফের ধরনটা ভালো করতে চাইছেন, আপনি রেস্ট্রিক্টেড লাইফ কাটাতে চাইছেন না, আপনি ফ্রি চলতে চাইছেন, ইন্ডিপেন্ডেন্টলি চলতে চাইছেন, তো তার জন্য এই সার্জারিগুলো খুব ভালো রেজাল্ট দেয়। কিছু কিছু ক্ষেত্রে এগুলো ইমার্জেন্সি হয়, যেরকম স্পাইনে নার্ভ একদম চেপে গিয়ে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাওয়া, পায়ের দিকে বা হাতের দিকে প্যারালাইসিস হওয়া, যেই লেভেলে নার্ভে চাপা আছে তার নিচে পুরো একদম অবশ হয়ে যাওয়া, সেইগুলো স্পাইন সার্জারির ইমার্জেন্সি। কোনো অ্যাক্সিডেন্টে স্পাইন কেটে যাওয়া, ওটার কারণে তার নিচে কোনো বোধ শক্তি না থাকা, সেগুলো ইমার্জেন্সি। সেই অপারেশনগুলোতে কিন্তু পরন্তু বলে কিছু নেই, সেই অপারেশনগুলো করতেই হবে। কিন্তু যেই প্রবলেমগুলো আপনার ক্রনিকভাবে হচ্ছে, মানে আজকে হয়নি, প্রত্যেক দিন একটু একটু করে হচ্ছে, সেই অপারেশনগুলোতে আপনার লাভ কতটা হবে? যেরকম আমি হাঁটতে খুব ভালোবাসি, আমি আমার নিজের কথা বলছি, এখন কেউ যদি আমাকে, মানে আমার কোনো কোমরের সমস্যার জন্য যদি আমি হাঁটতে না পারি, আর সেটাতে যদি ধরা পড়ে যে আমার কোমরের অপারেশন করলে আমি হাঁটতে পারবো, তাহলে আমি কোনো সন্দেহ ছাড়া আমি অপারেশনটা করিয়ে নেব। কেন করিয়ে নেব? কারণ আমার হাঁটা আমার প্রয়োজন, আমি সেটা করতে ভালোবাসি। এখন যে যারা নিত্য কাজে ব্যস্ত আছে, নিত্য ওদের মুভমেন্ট করতে হবে, ট্রাভেল করতে হবে, কাজকর্ম করতে হবে, বাড়িতে বসে থাকতে পারবেন না, তাদের যদি সমস্যাগুলো, যেগুলো আমরা একটু আগে আলাপ করলাম, সেই সমস্যাগুলো যদি বাড়তির দিকে থাকে, তাহলে অপারেশনের ব্যাপারে বিচার বিবেচনা করা, ডাক্তারের সঙ্গে
1: পরামর্শ
0: করা, এবং ডাক্তারের থেকে সবগুলো বিষয়
1: বুঝে নেওয়া, ঠিক,
0: সেটা খুব জরুরি,
1: গুরুত্বপূর্ণ।
0: কারণ অনেক সময় কি হয়, আপনার ডাক্তারবাবু বলে দিলেন অপারেশন লাগবে, পেশেন্ট শুনলো অপারেশন লাগবে, শুনে চলে গেল,
1: সেটা হয় কিন্তু,
0: হ্যাঁ অনেক ক্ষেত্রে হয়। কিন্তু অপারেশনটা কেন লাগবে, সেটাতে আপনার

0: কি লাভ হবে, যদি অপারেশনটা না করান কি ক্ষতি
1: ক্ষতি
0: হতে
1: হতে
0: পারে,
1: পারে।
0: সেই সব কিছু আপনার জেনে বুঝে তবে সিদ্ধান্ত নেওয়া দরকার।
1: ঠিক
0: আরেকটা জিনিস, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা ফেস করি, আমরা মানে যারা এই লাইনে আছি তারা ফেস করি, যে ডাক্তারবাবু আমাকে তো অমুক জন বলেছেন যে অপারেশন করলে আর হাঁটতে পারবো না।
1: হুম হুম হুম
0: আমি সবাকে একটা মানে ইয়ে করব, মানে সাজেশান বা অ্যাডভাইস বা যেটাই বলেন, যে ওই অমুক জনটা যেন একটা ডাক্তারবাবু হন।
1: হুম
0: তাহলে একজন ডাক্তারবাবুই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন যে আপনার অপারেশন প্রয়োজন কি প্রয়োজন
1: প্রয়োজন
0: না।
1: নয়, ঠিক
0: যিনি এই জিনিসটা জানেন না বা বোঝেন না, তার থেকে এই জিনিসটা জানা একটু ঠিক হবে না।
1: ডাক্তার। সময় ধীরে ধীরে একদমই কমে যাচ্ছে, তো আজকে যারা অনুষ্ঠান শুনছেন ওদের জন্য কি বার্তা থাকবে?
0: একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোমর এবং হাঁটু বা যে কোনো জয়েন্ট রিলেটেড সমস্যা আসার আগে আপনারা যদি একটা অ্যাক্টিভ লাইফস্টাইল কাটান, ডায়েট এবং নিউট্রিশন ফলো করেন, টাইম টু টাইম এক্সারসাইজ করেন, তাহলে আপনার ডাক্তারদের কাছে যাওয়ার দরকার নেই। রেগুলার এক্সারসাইজ আর ডায়েট। আরেকটা জিনিস যেটা আমরা হয়তো আলাপের মাধ্যমে সেটা বলা হয়নি, আমাদের বডি ওয়েট খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সাধারণত আজকাল কাজে কর্মে এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা আমাদের বডি ওয়েটের অনেক সময় খেয়াল রাখি না,
1: অনেকটাই বেশি থাকে।
0: হ্যাঁ, তো বডি ওয়েট যদি আমাদের ঠিক থাকে, ডায়েট যদি ঠিক থাকে, এক্সারসাইজ যদি ঠিক থাকে, এবং প্রয়োজন পড়লে যদি ডাক্তারের পরামর্শ সঠিকভাবে পাওয়া যায়, তাহলে অনেক কিছুই সময়ের আগে ঠিক করা যায়।
1: আর যেটা বলছিলে যে প্রাথমিক অবস্থা ধরা পড়লে কিন্তু অনেকটাই নিস্তার লাভ করা যায়।
0: অবশ্যই,
1: সত্যি ডাক্তারবাবু আরো অনেক কিছু কিন্তু জানার ইচ্ছে ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে আলোচনা করছিলাম হাড় এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার সুমন ধর, সঙ্গে ছিলাম আমি অনামিকা। আবারও অন্য কোনো মঙ্গলবারে থাকবো অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জ্বল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান মায়ের গমন।
1: ত্রিপুরা ভারতের একটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, যেখানে রাজকীয় ঐতিহ্য, পবিত্র মন্দির, শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য এবং মিশ্র সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়া যায়। এই রাজ্যটি বিমান, রেল ও সড়ক পথে দেশের অন্যান্য রাজ্যের সাথে যুক্ত। উদয়পুরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দির, যা মাতা বাড়ি নামেও পরিচিত, 51টি পবিত্র শক্তিপীঠের অন্যতম একটি। আগরতলার উজ্জ্বল শ্বেত প্রাসাদ, উজ্জয়ন্ত প্রাসাদ স্থানীয় শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরে। রুদ্রসাগর হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত নির্মহল জলপ্রাসাদ, পাহাড়ের কোলে অবস্থিত 9 কোটির প্রাচীন পাথরে খোদাই করা ভাস্কর্য শিল্পকে ভারতের আঙ্কর ভাটও বলা হয়। রাজ্যের সর্বোচ্চ পর্বতশ্রেণী জম্পুই হিলস, তার ফলের বাগান, মনোরম আবহাওয়া আর মুগ্ধকর সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যের জন্য সুপরিচিত। উত্তর পূর্ব ভারতের অ্যামাজন বলে পরিচিত ছবিমুড়ায় গোমতী নদীর তীরের খাড়া পাহাড়ের গায়ে দেব দেবীদের পাথরে খোদাই করা মূর্তি শোভা পাচ্ছে। অসংখ্য ছোট বড় দ্বীপে ঘেরা বিশাল ডুম্বুর হ্রদ তার শান্ত ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই রাজ্যে বছর জুড়ে বিভিন্ন উৎসব পালিত হয়, যার মধ্যে দুর্গাপূজা অন্যতম প্রধান উৎসব। ত্রিপুরায় দুর্গাপূজার রয়েছে 5

শুনলেন আধুনিক গান অন্তরা নন্দীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম গানের শিল্পী অনুপ ঘোষাল।

গানটি শুনলেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। নজরুলগীতির অনুষ্ঠানে সর্বশেষ গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনলেন নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্যারাগুয়ের বিশ্ব স্কেট গেমসে পুরুষদের 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আনন্দ কুমার ভেলকুমার। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলিতেও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সহমতে পৌঁছেছেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উভয় দেশ একসঙ্গে পথ চলবে বলে জানিয়েছে। উভয় নেতাই তাঁদের মধ্যে আলোচনা আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও কানাডা এক স্থিতিশীল সমৃদ্ধ বিশ্ব গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এদিকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,

0: বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, 1997 সালে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। এই গোষ্ঠীর মূল লক্ষ্য বঙ্গোপসাগর সংলগ্ন ও পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তিনি দিনমজুরের সন্তান, সমাজের তৃণমূল স্তর থেকে তিনি কাজ করবেন। 2029 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবেন।
1: Wrote a letter to Honorable Prime Minister Sri Narendra Modi ji that I want to go to Tamil Nadu, I want to strengthen my party to Tamil Nadu, and also I want to prepare the ground for 2029 elections for the Tamil Nadu. 2 days before our Honorable Prime Minister came to Tamil Nadu, I saw that people's enthusiasm and people's love and affection towards our Honorable Prime Minister. So I thought I want to go more work, strengthen our party there.
0: ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রে নির্দিষ্ট স্থান সহ চিহ্নিত করেছে। লাদাখ ও স্থানীয় সংশ্লিষ্ট স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিয়াধে ভারতীয় দূতাবাস সৌদি আরবে বসবাসকারী দেশের নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার পাশাপাশি আকাশপথে হামলার আশঙ্কা দেখা দিলে ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, দেশের নাগরিকদের সহায়তার জন্য খোলা হয়েছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কিত কোনো ভিডিও বা খবর প্রচার কিংবা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। জরুরি পরিস্থিতিতে যাঁরা সৌদি আরব ছাড়তে চান তারা প্রতিবেশী উপসাগরীয় দেশ বিশেষত কাতার ও বাহরাইনের বিমানবন্দর থেকে বিমান ধরতে পারেন, তবে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী ভিসা সংগ্রহ করতে হবে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ভারতীয় নাগরিকদের ভিসা ও অভিবাসন সংক্রান্ত প্রতারণামূলক সংস্থাগুলি সম্পর্কে সতর্ক করেছে আবুধাবির ভারতীয় দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরশাহীর ভারতীয় কনসুলেট জেনারেল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 2000 টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে UPI MDR চার্জ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI জানিয়েছে, উৎসবের মরশুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে UPI এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সন টু মার্চেন্ট UPI লেনদেনের ওপর MDR কার্যকর হতে পারে। এর আগে আগামী 15 অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। আজকের সিদ্ধান্তে পুজোর মুখে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। দেশীয় ইকুইটি বেঞ্চমার্ক সূচক আজ দিনের শেষে 1.5% বেশি বৃদ্ধি পেয়েছে। সেন্সেক্স 1109 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 73,034 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি বেড়ে হয়েছে 22,700।

0: 22 পয়েন্ট। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে মেতেছে মানুষ। এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওইদিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে সৌজন্যে যাবেন, এরপর বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে হাওড়ার বাড়ির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলার চেষ্টায় আজ তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গেছে, আজ সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন তিনি। সে সময় এক তরুণী বাড়ির বাইরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর ছুরি নিয়ে চড়া হয়, তার শাড়ি ধরে টান দেওয়া হয় বলে অভিযোগ। সাংসদ দোলা সেনের অভিযোগ, তন্নিষ্ঠা সাহা নামে ওই তরুণী নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং মমতার ভাগ্নী বলে পরিচয় দেয়। সে মাদকাসক্ত ছিল বলেও দাবি। ঘটনার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গালিগালাজও করেন বলে অভিযোগ। পরে তাকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাইকমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাটি পরিদর্শন করেন। এই সফরের সময় ভারতীয় প্রতিনিধি দল কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মত বিনিময় করেন। বুলগেরিয়ার উপকূলের কাছে কৃষ্ণসাগরে এক ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জাহাজ ডুবে গেছে বলে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমান রাদেভ জানিয়েছেন। দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকে রাদেভ বলেছেন, রিয়ালা শহর থেকে 18 নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজ ড্রোন আক্রমণের শিকার হয়। প্যারাগুয়ের আসুনসিয়নে আয়োজিত বিশ্ব স্কেট গেমস 2026-এ পুরুষদের 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আনন্দ কুমার ভেলকুমার। তামিলনাড়ুর 23 বছর বয়সী স্পিড স্কেটার 40.856 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। উল্লেখ্য, গত বছর বিশ্ব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে তিনি 500 মিটারে ব্রোঞ্জ এবং 1000 মিটার ও ম্যারাথনে সোনা জিতেছিলেন। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে ইস্টবেঙ্গল 2-3 গোলে ইরাকের ক্লাব আল সোর্তার কাছে পরাজিত হয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 2-1 গোলে এগিয়ে ছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। কানাড়া ব্যাংক অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026 অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট 3,500টি অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 17 অক্টোবর। জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্ট আউট 1 নভেম্বর 2026 পর্যন্ত নেওয়া যাবে। আবেদন করার জন্য প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো সমতুল্য যোগ্যতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতার তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। প্রথমে আবেদন করার জন্য কানাড়া ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট বিভাগে যেতে হবে। এরপর অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। লগ ইন করার জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর আবেদনপত্রের তথ্য পূরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর নিশ্চিত পত্রটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

সমস্ত প্রার্থীদের জন্য আবেদন ফি 500 টাকা, তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। নির্বাচিত শিক্ষান বিশ্বে প্রতি মাসে মোট 16,650 টাকা স্টাইপেন্ড পাবেন, যার মধ্যে সরকারি ভর্তুকিও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কানাড়া ব্যাংক প্রতি মাসে 10,500 টাকা সরকারি শিক্ষান বিশ্বের অ্যাকাউন্টে দেবে, বাকি 6,150 টাকা সরকারি অংশ হিসেবে নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে শিক্ষান বিশ্বের অ্যাকাউন্টে জমা হবে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

মাঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, অভিজ্ঞাপন সকাল 7:05, রবি কিরণ শুনবেন সকাল 7:45, শিল্পী স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত সকাল 8:40, অনুষ্ঠান যুববাণী। দেশবন্দনা সকাল 9:25, হিন্দি ছায়াছবির গান শুনবেন সকাল 9:40, সকাল 10:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30, আধুনিক গান বেলা 1:05, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। নিভা রায়ের কণ্ঠে শুনবেন লোকগীতি বেলা 1:40, বেলা 1:50 রাগ প্রধান গান শিল্পী অখিল বন্ধু ঘোষ। চিত্রগীতি বিকেল 5:10, বিকেল 5:45 চাকমা গান শিল্পী স্মৃতিরেখা চাকমা। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধে 6:05, সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসর। সৃজনী রাত 8:05, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। কর্মখালি বিজ্ঞপ্তি রাত 10:10, আধুনিক গান মান্নাতের কণ্ঠে রাত 10:15। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হারিনী খোরাং, বেলা 12:00 লীনা মুনিজরা। এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34.7°C, সর্বনিম্ন তাপমাত্রা 23.8°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 49%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 24°C-এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিও ঘুরিতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।